0: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা নাহালের 114 থেকে 116 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, তোমরা খাও সেসব জিনিস থেকে যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন হালাল ও পবিত্র রূপে, এবং আল্লাহ নিয়ামতের শুকরগুজারি করো যদি তোমরা কেবল তারই ইবাদত করো। অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শুকুরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। তবে কেউ নিরুপায় হয়ে পড়লে, যদি সে স্বাদ গ্রহণে ইচ্ছু না হয় এবং সীমালঙ্ঘনকারীও না হয়ে খায়, তাহলে আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের জিহ্বা যে মিথ্যা উদ্ভাবন করে, তোর জন্য তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম, এতে করে তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে। নিশ্চয় যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে তারা সফল কাম হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পর্দা পালনের বিধান, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দা বলতে আমরা সাধারণত নারীর শরীর আবৃত করাকে বুঝি, কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা শুধু পোশাকের বিষয় নয়, বরং এটি লজ্জাশীলতা, শালীনতা, দৃষ্টি সংযম, কথাবার্তার আদব এবং নারী পুরুষের পারস্পরিক সম্পর্কের একটি পূর্ণাঙ্গ বিধান। লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক দিনের একটি বিশেষ চরিত্র রয়েছে, আর ইসলামের বিশেষ চরিত্র হল লজ্জাশীলতা। সুনানে ইবনে মাজা, হাদিস 4181। পর্দা সেই লজ্জাশীলতারই একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। সম্মানিত শ্রোতা, পর্দার বিধান কোনো মানুষের তৈরি নিয়ম নয়, এটি আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কেই পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত। সূরা নূর আয়াত 30। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা পর্দার আলোচনা শুরু করেছেন পুরুষদের দিয়ে, অর্থাৎ পর্দা শুধু নারীর দায়িত্ব নয়, পুরুষেরও দায়িত্ব রয়েছে। আজ অনেক সময় দেখা যায় কেউ নারীর পর্দা নিয়ে কথা বলেন কিন্তু নিজের দৃষ্টি সংযত করেন না, অথচ পবিত্র কোরআনের প্রথম নির্দেশই হল মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা বিল আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় তা ব্যতীত, আর তারা যেন তাদের ওড়না বক্ষদেশের উপর ফেলে রাখে। সূরা নূর আয়াত 31। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। 1. দৃষ্টি সংযত রাখা। 2. লজ্জাস্থান হেফাজত করা। 3. সৌন্দর্য প্রকাশ না করা। 4. ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত রাখা। এগুলো ইসলামী পর্দার মৌলিক নির্দেশনার অন্তর্ভুক্ত। সম্মানিত শ্রোতা, পর্দার পোশাকের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। শরীর আবৃত করা। নারীর শরীরের কোন অংশ আবৃত করা ফরজ, এ বিষয়ে ফকিহদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। অধিকাংশ আলেমের মতে গায়রে মাহরাম পুরুষের সামনে নারীর সমগ্র শরীর আবৃত করা জরুরি। মুখ ও হাতের ব্যাপারে ফকিহদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিছু আলেম মুখ আবৃত করাকে আবশ্যক বলেছেন, আর অন্যরা মুখ ও হাত খোলা রাখার অনুমতি দিয়েছেন যদি ফিতনার আশঙ্কা না থাকে। সুতরাং এ বিষয়ে আলেমদের মতপার্থক্যকে সম্মান করা উচিত। পোশাক পাতলা হবে না, পোশাক আট শার্ট না হওয়া। পর্দার পোশাক এমন হওয়া উচিত নয় যা শরীরের আকৃতি স্পষ্ট করে দেয়। পোশাক প্রদর্শনমূলক হবে না, অর্থাৎ পর্দা মানে এমন পোশাক পরা নয় যা নিজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা প্রাচীন জাহিলিয়াতের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত 33। পোশাক শালীন ও মার্জিত হবে। এবার আমরা জানব পুরুষেরও কি পর্দা আছে। হ্যাঁ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ তাআলা প্রথমেই পুরুষদের দৃষ্টি সংযমের নির্দেশ দিয়েছেন। পুরুষের পর্দার মধ্যে রয়েছে দৃষ্টি সংযত রাখা, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর আবৃত রাখা, অশ্লীল পোশাক পরিহার করা, নারীর প্রতি কুদৃষ্টি না দেয়া, অপ্রয়োজনীয় মেলামেশা থেকে বেঁচে থাকা, কথাবার্তায় শালীনতা বজায় রাখা, নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি কামনা মিশ্রিত দৃষ্টিতে না তাকানো। আজকের যুগে মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য অশালীন ছবি ও ভিডিও মানুষের সামনে আসে। একজন মুমিন কর্তব্য হল নিজের চোখ ও হৃদয়কে হেফাজত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানে জিনাহুমা আন-নাযর, চোখের ব্যভিচার হল দৃষ্টি। সহি মুসলিম হাদিস 2657। অর্থাৎ হারাম দৃষ্টি মানুষকে গুনাহের পথে নিয়ে যেতে পারে। সম্মানিত শ্রোতা, ইসলাম নারীদের শিক্ষা গ্রহণের অধিকার দিয়েছে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, সমাজ সেবা, দান সদকা এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সম্মানিত ব্যবসায়ী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন জ্ঞানী সাহাবিয়া যার কাছ থেকে অসংখ্য সাহাবি ও তাবিঈ এলিম শিখেছেন। সম্মানিত শ্রোতা, পর্দা শুধু একটা পোশাকের বিধান নয়, এর মধ্যে রয়েছে অসংখ্য কল্যাণ। প্রথমত আল্লাহর আনুগত্য। মুমিনের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পর্দা আল্লাহর নির্দেশ, তাই পর্দা পালন করা আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত আত্মমর্যাদা রক্ষা। পর্দা একজন নারীর ব্যক্তিত্ব, লজ্জাশীলতা ও মর্যাদা রক্ষা করে। তৃতীয়ত সমাজের শালীনতা প্রতিষ্ঠা করে। অর্থাৎ যখন নারী পুরুষ উভয়ই দৃষ্টি, পোশাক ও কথাবার্তায় শালীনতা বজায় রাখে, তখন সমাজে অশ্লীলতা কমে যায়। চতুর্থত পরিবারের শান্তি আনে। পর্দা দৃষ্টি সংযম ও শালীনতা পারিবারিক জীবনে বিশ্বাস ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। পঞ্চমত আখেরাতের সফলতা। একজন মুমিন যখন আল্লাহর নির্দেশ পালন করে, তখন সে আখেরাতের পুরস্কারের আশা করতে পারে। আমাদের মনে রাখতে হবে, শুধু পোশাকের পর্দা যথেষ্ট নয়, আমাদের চোখের পর্দা, কথার পর্দা, অন্তরের পর্দা এবং আচরণেরও পর্দা করা জরুরি। একজন নারী পর্দা করবেন, একজন পুরুষ দৃষ্টি সংযত রাখবেন, একজন বাবা সন্তানকে শালীনতা শেখাবেন, একজন মা সন্তানকে দিনের আদব শেখাবেন। এভাবে গড়ে উঠবে একটি পবিত্র পরিবার, একটি সুন্দর সমাজ। আসুন আমরা সবাই আল্লাহর বিধানকে সম্মান করি, নিজেদের জীবনে পর্দা ও শালীনতা প্রতিষ্ঠা করি এবং অন্যদেরও সুন্দরভাবে উৎসাহিত করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পর্দা পালনের বিধান। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর শান্তু বড়ুয়া।
1: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি, ধর্মের শরণ গ্রহণ করছি এবং সংঘের শরণ গ্রহণ করছি। আজ মৈত্রী সম্পর্কে আলোচনা করব। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হল শান্তি, সাম্য এবং মৈত্রী। বুদ্ধ সর্বপ্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শনের উপদেশ দিয়ে ভ্রাতৃত্ববোধের পাশাপাশি মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। তার সাম্য, মৈত্রী ও সংহতির অনুপম ললিত বাণী প্রাণীকুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি পরস্পরের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করে। তিনি তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মাতায়তানি অং পুত্তং আয়ুষায়ক পুত্তমনুরক্ষে এবং পিসব্যে ভূতেষু মানসম্ভাবয়ে অপরিমানং। বুদ্ধ বলছেন, মৈত্রীপূর্ণ চিত্তে সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রীভাব পোষণ করবে। মাতা যেমন তার একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, সেরূপ সকল প্রাণীর প্রতি মৈত্রী ও ভালোবাসা প্রদর্শন করবে, কাকেও আঘাত করবে না, শত্রুকে ভালোবাসা দিয়ে আপন করে নেবে। তাবৎ বিশ্বের সকল প্রাণীর প্রতি বুদ্ধের মমত্ববোধ সর্বকালের মানুষের মনে এক গভীর আবেদন সৃষ্টি করেছে। মহাজ্ঞানী বুদ্ধ চেয়েছিলেন নিজের আমিত্ববোধকে বিনাশ করে বিশ্ব চরাচরে প্রেম ও ভালোবাসার পতাকাকে উত্তোলন করতে এবং মৈত্রী ও করুণার অনুশীলনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন রচনা করতে। বুদ্ধের মৈত্রী দর্শনের মূল মন্ত্র হল, সকল প্রাণী সুখী হোক, শত্রুহীন হোক, অহিংসিত হোক, সুখে কাল যাপন করুক। এই মহামৈত্রীর মহাবাণী বুদ্ধের কণ্ঠেই বারবার ধ্বনিত হয়েছিল। এই মৈত্রী দর্শন মাধ্যমে পৃথিবীর সকল মানুষ, সকল জীব, সকল সম্প্রদায় ও গোষ্ঠী এক ও অভিন্ন করে দেখা হয়েছে। এখানে কোনো প্রাণীকে ছোট বা তুচ্ছ করে দেখা হয়নি। পবিত্র ত্রিপিটকের মৈত্রী সূত্রে বুদ্ধ এই বিষয়টি ব্যক্ত করেছেন এভাবে, ন চ কুদ্দং সমাচারে কিঞ্চিয়েন বিউপরে উপবদে জং সুখীন বা ক্ষেমিন হন্তু সব্যে সত্তা ভবন্তু সুখিতত্তা। বুদ্ধ বলছেন, সভয় অথবা নির্ভয়, হ্রস্ব অথবা দীর্ঘ, বৃহৎ অথবা মধ্যম, ক্ষুদ্র অথবা স্থূল, দৃশ্য অথবা অদৃশ্য, দূরে অথবা নিকটে, যে সকল প্রাণী জন্মগ্রহণ করেছে বা জন্মগ্রহণ করবে সেই সকল প্রাণী সুখী হোক। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল।

0: জীব সুখী হোক, নিব্বানং পরমং সুখং, নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর শান্ত বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৪৫ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬:০২। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা।

প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠানমালা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলে যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অবশ্যই সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল প্রচার হবে বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান ইশোগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30।

সুপ্রিয় বন্ধুরা, এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়েক অনুষ্ঠান। শুনবেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন ভোরের গান। আজকের শিল্পী নসীন তাবাসসুম স্মরণ। গানটি লিখেছেন মীর লিয়াকত আলী, সুর দিয়েছেন জুয়েল আল দীন।

0: প্রিয় শ্রোতা, মোহরের গান শুনলেন। শিল্পী ছিলেন নসীম তাবাসসুম স্মরণ।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী খুরশিদ হাসান খান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন খুরশিদ হাসান খান। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 15ই সেপ্টেম্বর মঙ্গলবার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলে যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
2: ডেঙ্গু ঠেকাই একসাথে, ডেঙ্গু বিষয়ক বিশেষ অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ডেঙ্গু আমাদের দেশে একটি পরিচিত জনস্বাস্থ্য সমস্যা, তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এডিস মশা সাধারণত মানুষের বসত বাড়ি ও আশেপাশে জমে থাকা পানিতে বংশ বিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হল এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব ও টবের নিচের পাত্র, পরিত্যক্ত বোতল, কৌটা, বালতি, ডাবের খোসা কিংবা অন্য কোনো পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিতই অপসারণ করতে হবে, অর্থাৎ পানি ফেলে দিতে হবে। মনে রাখবেন, পানি জমতে দেব না, এডিস মশার প্রজনন হতে দেব না। ডেঙ্গু প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভাগের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের বাড়ি ও আশপাশ ভালোভাবে পরীক্ষা করুন। খেয়াল করুন, কোথাও পানি জমে আছে কিনা, অপ্রয়োজনীয় কোনো পাত্র পড়ে আছে কিনা, ফুলের টব বা টবের নিচে পানি জমে আছে কিনা, কিংবা ছাদ, বারান্দা অথবা অন্য কোনো স্থানে, পাত্রে পানি জমে আছে কিনা। পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করুন। যেসব পাত্রে পানি সংরক্ষণ করা প্রয়োজন সেগুলো যথাযথভাবে ঢেকে রাখুন। তবে বিষয়টা শুধু নিজের বাড়িতে নয়, পাশের বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন এবং পাড়া মহল্লার পরিবেশের প্রতিও নজর দিতে হবে। যেহেতু ডেঙ্গু রোগের প্রধান উৎপত্তিস্থলই হচ্ছে জমে থাকা পরিষ্কার স্থির পানি, তাই আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেন কোনো অবস্থাতেই স্থির পরিষ্কার পানি কোথাও 3 দিনের বেশি জমে না থাকে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং একই সঙ্গে আমরা যেখানে বসবাস করছি, অর্থাৎ আমাদের বাড়িঘর, স্কুল, কলেজ কিংবা আমরা যেখানে বসেও থাকি, আড্ডা দেই, সেইসব জায়গাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এই বিষয়কে সামনে রেখেই গত 12ই সেপ্টেম্বর থেকে সরকারি উদ্যোগে সারা দেশব্যাপী শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, যেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান MP। সরকারের এই উদ্যোগে কেবল সরকারই নয়, বরং সরকার সবাইকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে এবং সম্পৃক্ত করেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, সম্পৃক্ত করেছে BNCC, গার্লস গাইড এবং বিভিন্ন সরকারি সংস্থার যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তাঁদেরকেও। তবে আশার কথা হচ্ছে, এটি একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার, আর এর মধ্য দিয়ে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে প্রকোপ কমতে থাকবে ডেঙ্গু পরিস্থিতির। আসুন, সরকারি এই প্রচেষ্টার সঙ্গে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাই। প্রিয় শ্রোতা, এবারে শুনব ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ পরিকল্পনার কথা। জানাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকত হোসেন MP।
3: মশা নিধন করা, প্রতিষেধক, কি কি কাজ করা যায়, এগুলির সিদ্ধান্ত নেওয়া সকল কর্নার থেকে আমরা একটা টিম ওয়াইজ এটাকে আমরা ফাইট করতে চাই। যাতে করে ডেঙ্গুর প্রভাব এবং অবাধ বিস্তার বন্ধ করা যায়, পাবলিক হেলথ যেন ঠিক রাখা যায়, জনকল্যাণে শহরগুলিতে আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি, সেইগুলির প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই সভা ডাকা হয়েছে। আশা করি আপনারা যারা সাংবাদিক আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন, সমাজকে যখন আপনারা জানাবেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, সমাজও তখন আমাদের সাথে প্রস্তুতির সাথে হাত মিলাবে, সহযোগিতার হাত প্রসারিত করবে, সবাই মিলে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে চাই। মশা যাতে বিস্তার না হয়, মশার সৃষ্টি স্থল যেটা অরিজিনেটিং ডিচ, ডুবা যেগুলি আছে এগুলিতে কিভাবে আমরা মশা নিধন করা যায়, এটা আমরা আজকে মিটিংয়ে ফাইন্ড আউট করবো। তারপর কিছু জনসচেতনার দরকার, খোলা কন্টেইনার, গাড়ির টায়ার, তারপর যে ডাবের পার্ট, যেটা টু পার্ট যেটা খোলা রাখে পানি জমে, এগুলি থেকে মানুষকে সচেতন। দেখেন ডেঙ্গুর প্রভাবটা এমন ভাবে হয়, এটা শুধু আমরা উইথ দ্য অল অফিসেস যদি আমরা একত্রে ইউনাইটেড হয়ে শুরু করি, উই নট বি এবল টু বিকাম সাকসেসফুল, বিকজ এখানে কিন্তু আমাদের জনগণের সচেতনতা এবং ওনাদের কোঅপারেশনও সমভাবে প্রযোজ্য, যেটার জন্য আমরা ওইগুলির জন্য একটা হয়তো কিভাবে আমরা ওনাদের কাছে আমাদের অ্যাপিলটা পৌঁছে আমরা সিদ্ধান্ত নেব। এখন আমরা সবাইকে ডাকছি, যদি কেউ বাধ্য করে থাকে উইল ইনভলভ দ্যাম উইথ আওয়ার এফার্ট, চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে সবাইকে নিয়ে টিম ওয়ার্ক করতে।
2: প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের শোনাবো ডেঙ্গু নিয়ে একটি গান।

0: প্রিয় শ্রোতা, তবে চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করা, এবং এ কারণেই সরকারের এই তিন মাস ব্যাপী অভিযান। একই সঙ্গে সরকার দেশের সবার জন্য সরকারি হাসপাতালগুলোতে বিনা খরচে এবং বেসরকারি হাসপাতালগুলোতে নামমাত্র মূল্যে, আবার কোথাও কোথাও একেবারে বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে। এখন প্রয়োজন আমাদের সবাইকেই সম্মিলিতভাবে এগিয়ে আসা, এই ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবার। আর এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন আমাদের বাড়ি ঘর আশপাশ কোথাও যেন কোন রকম পানি জমতে না দিই এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আজ এ পর্যন্ত প্রিয় শ্রোতা, সবার জন্য শুভকামনা।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
3: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: দূরেও কাছের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। গাছপালা আমাদের চারপাশের পরিবেশকে নানাভাবে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এটি বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন হাউসের মাত্রা কমানোর জন্য বৃক্ষরোপণ একটি কার্যকর উপায়। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে, আর সেটি যদি হয় কলম চারা থেকে তাহলে গাছের পুষ্টিগুণ অনেক বেশি থাকে। কলম চারার সবচেয়ে বড় সুবিধা হল এটি খুব দ্রুত ফল দেয়। বীজের চারা থেকে ফল পেতে অনেক সময় লাগে, কখনো কখনো কয়েক বছর লেগে যায়, কিন্তু কলম চারার ক্ষেত্রে দ্রুত ফল দেয়। বন্ধুরা, এ পর্যায়ে আমার বাংলা পর্বে শুনব একটি সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, শুনব কলম চারা লাগানোর উপযুক্ত সময় ও করণীয় বিষয়ে। সাক্ষাৎকার প্রদানে আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন ভবন, আগারগাঁও, ঢাকা। প্রথমে আপনার কাছে জানতে চাইব, গাছের কলম লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় কোনটি?
1: আমাদের দেশে কলম লাগানোর সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। শীতকালে বা অতিরিক্ত রোদে কলম লাগানো উচিত নয়, কারণ গাছ সহজ শুকিয়ে যায়। তাই বৃষ্টির পরপরই বা আংশিক মেঘলা দিনে কলম লাগালে সবচেয়ে কার্যকারী হয়। এতে নতুন চারা গাছের শিকড় বৃদ্ধির জন্য পর্যাপ্ত পানি পায় এবং গাছ দ্রুত শক্ত হয়ে যায়।
0: কলম লাগানোর আগে কি ধরনের প্রস্তুতি নিতে হয়?
1: কলম লাগানোর আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া জরুরি। প্রথমে গাছের কলম বা ডাল নির্বাচন করতে হয়। রোগ ও পোকামাকড় মুক্ত সবল ও পরিণত ডাল থেকে কলম নেওয়া ভালো। ডালটি যেন 6 থেকে 8 মাস বয়সী হয় এবং বেশি নরম ও শক্ত না হয়। এরপর লাগানোর জন্য মাটিকে প্রস্তুত করতে হয়। উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে কলম সবচেয়ে ভালোভাবে জন্মায়। মাটিকে নরম করে জৈব সার মেশাতে হবে। কলম লাগানোর আগে জিও ব্যাগ বা টবে ভালোভাবে মিশ্রণ তৈরি করা যেতে পারে, এতে গাছের শিকড় দ্রুত গজায়।
0: এবার আপনার কাছে জানতে চাইব, কলম লাগানোর সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়?
1: যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেটা হলো, কলমটি যেন সোজাভাবে লাগানো হয় এবং ডালের কাটা অংশ যেন মাটির উপরে থাকে। কলমের গোড়ায় মাটি ভালোভাবে চেপে দিতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে। গাছ লাগানোর পরপরই পর্যাপ্ত পানি দিতে হবে, তবে পানি জমে থাকা উচিত নয়। অতিরিক্ত রোদ ও ঝড়ঝঞ্ঝা থেকে কলমকে রক্ষা করার জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে।
0: কলম লাগানোর পর কিভাবে যত্ন নিতে হবে?
1: কলম লাগানোর পর গাছের যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিদিন গাছ পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজন মতো পানি দিতে হবে, তবে পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি বেশি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। এছাড়া গাছের চারপাশে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। প্রতি 15-20 দিন অল্প পরিমাণে জৈব সার ও গামলা সার দেওয়া যেতে পারে।
0: এবার বলবেন, কলম লাগানোর সুবিধা কি কি?
1: কলম লাগানোর অনেক সুবিধা আছে। প্রথমত, কলমের মাধ্যমে গাছ দ্রুত ফল দেয়। সাধারণত বীজ থেকে ফল ধরতে 5-6 বছর সময় লেগে যায়, কিন্তু কলম থেকে লাগানো গাছে 2 থেকে 3 বছরের মধ্যে ফল আসতে শুরু করে। দ্বিতীয়ত, কলমের মাধ্যমে ভালো মানের ফল পাওয়া যায়, কারণ এটি নির্দিষ্ট জাতের গাছ থেকে নেওয়া হয়। তৃতীয়ত, একসাথে বেশি সংখ্যক কলম লাগানো যায়, ফলে বাগান তৈরির সহজ হয়। এছাড়াও কলম লাগানোর গাছের উৎপাদনশীলতা বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি থাকে।
0: শেষের প্রশ্নে জানতে চাইব, আমাদের দেশে কোন কোন ফল গাছ কলম দিয়ে লাগানো সবচেয়ে উপযুক্ত?
1: আমাদের দেশে অনেক ফল গাছ কলম দিয়ে লাগানো যায়, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কমলা, কুল, লেবু প্রভৃতি ফল গাছ কলম দিয়ে লাগানো সবচেয়ে উপযুক্ত। বিশেষ করে আম ও লিচুর ক্ষেত্রে কলম লাগানো খুব জনপ্রিয়, কারণ এতে দ্রুত ও ভালো মানের ফল পাওয়া যায়। এছাড়া নারকেল, তাল বা খেজুরের মতো গাছ কলমে হয় না, সেগুলো বীজ থেকে হয়। কৃষি বিশেষজ্ঞরা পরামর্শ দেন, স্থানীয় জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফল গাছের কলম বেছে নেওয়াই সবচেয়ে ভালো। গাছের কলম লাগানো আমাদের দেশে কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময় ও যত্নের মাধ্যমে কলম থেকে সুস্থ ও ফলপ্রসূ গাছ তৈরি করা সম্ভব। এর মাধ্যমে শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, জাতীয় পর্যায়েও ফল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। একই সাথে পরিবেশ রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে বেশ উপকৃত হবেন এবং আমরাও চাই আপনারা গাছের যত্নে এগিয়ে আসুন, ভালো থাকুন, আমাদের পরিবেশকে রক্ষায় সাহায্য করুন। প্রিয় শ্রোতা, এবারে শুনব একটি গান। ঔষধি গাছের গুণাগুণের তুলনা জেনেই শিল্পী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গীতিকার দিন মাহমুদ আখন্দ, সুরকার মোহাম্মদ আসাদুজ্জামান খান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য আমাদের সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে, তেমনি সুস্থ থাকার জন্য ঔষধি গাছ রোপণ এবং পরিচর্যা করতে হবে। আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করার প্রত্যয় নিয়ে আসুন আমরা বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ কাউসার শেখ, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দির পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার।
0: এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 31শে ভাদ্র, 3রা রবিউসানি, 15ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ, বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। প্রথম ধাপের ভোট আগামী 12ই নভেম্বর। কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সব দেশ ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের। এবং দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক ভারতের মোকাবেলা করবে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকারের স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান। মাহাদি আমিন বলেন, মধ্যমেয়াদে দেশের ভেতরে প্রায় 150টি নতুন গ্যাসকূপ খনন হচ্ছে। এই ধাপ সফলভাবে শেষ হলে আরও 150টি খননের দ্বিতীয় পর্যায় শুরু হবে। তিনি আরও বলেন, এফএসআরইউ এর উপর নির্ভরশীল না থেকে দীর্ঘমেয়াদে কিভাবে ল্যান্ড বেসড বা স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা যায় এবং জাতীয় গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক আরও সুদৃঢ় করা যায় সে বিষয়ে সরকারের বহুমুখী উদ্যোগ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র বলেন, ভবিষ্যৎ জ্বালানির সবচেয়ে বড় অগ্রাধিকার হবে সৌর বিদ্যুৎ বা নবায়নযোগ্য শক্তি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে রাজাকে শুভেচ্ছা জানান। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর দেন। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশে প্রায় শতভাগ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে গতকাল বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।
2: ১২ নভেম্বর আমাদের প্রথম ফেজের নির্বাচনটা আমরা অনুষ্ঠান করতে পারব। ফেজ ২ আমাদের টেন্টেটিভ শিডিউল হচ্ছে ১৩ ডিসেম্বর, ফেজ ৩ ৩০ ডিসেম্বর, ফেজ ৪ ১৭ জানুয়ারি, ফেজ ৫ ৪ ফেব্রুয়ারি ২০২৭, ফেজ ৬ ২২ এপ্রিল ২০২৭ এবং ফেজ ৭ ২৭ মে ২০২৭। সদর উপজেলাগুলো ফেজ ১ থাকবে। প্রথম ফেজে আমরা আশা করছি যে আনুমানিক ৮০টা উপজেলার সকল ইউনিয়নের আমরা নির্বাচন করতে পারব।
0: সংসদের ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ মনোনয়ন ফর্ম বিতরণ করবে বিএনপি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনোনয়ন প্রত্যাশীরা আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম পূরণ করে আগামী বুধবার একই স্থান ও সময়ে জমা দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এখন পরিকল্পনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
5: এখন যে মৃত্যুর সংখ্যা আছে যদিও একটু কম, কিন্তু আমাদের সেটা নিয়ে কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সামনে এই সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, এমনকি নভেম্বরেরও কিছুটা সময় রয়েছে। সেই সময় যাতে মৃত্যুর সংখ্যা খুব বেড়ে না যায় সেখানে অ্যাকশন প্ল্যানের পাশাপাশি অ্যাকশন, সেটাও কিন্তু জরুরি।
4: ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
5: আমাদের মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণ একটু যোগাযোগ রাখবেন এবং আমরা দুটি মন্ত্রণালয় একত্রে সন্নিবেশিত হয়ে আমরা কিন্তু এই ডেঙ্গু দমনের কাজটা করে যাচ্ছি।
4: স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
5: আপনারা লক্ষ্য করেছেন, আজকে থেকে মাত্র দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বয়ং এই ডেঙ্গু সম্বন্ধে উদ্বিগ্ন এবং যাতে ডেঙ্গু সারা দেশে ছড়াতে না পারে সেই জন্য প্রয়োজনে নিরাময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
4: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিংয়ের লক্ষ্যে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন গতকাল সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়ার নির্দেশ দেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার, হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুদিগার লোটস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মান উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। জার্মান রাষ্ট্রদূত চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহার সহ সম্ভাবনাময় খাতে সহযোগিতা আরও বাড়াতে তার দেশের আগ্রহের কথা জানান। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হবে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস, ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিবারেটিভ ডেমোক্রেসি। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বৈধ বিমা পরিশোধে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বিমা কোম্পানির 5,868 জন পলিসিধারীর 23 কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করা হচ্ছে। এর আগে প্রথম দফায় 7টি কোম্পানির 2,500-এর বেশি পলিসিধারীর দাবি পরিশোধ করা হয়। সব মিলিয়ে দুই দফায় পরিশোধ হচ্ছে 37,54,00,000 টাকার বেশি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: দীর্ঘদিনের বকেয়া বিমা দাবি পরিশোধে ধারাবাহিক উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সোমবার দ্বিতীয় দফায় 5টি জীবন বিমা কোম্পানির 5,868 জন পলিসিধারীর 23,03,56,000 টাকা বিমা দাবি পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

0: ভ্যারিয়াস কোম্পানিজ গুলোর সাথে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যুতে তারা হয়তো গড়িমসি করছে দেওয়ার জন্য। তো আমরা ওয়ান টু ওয়ান যেটাকে আমরা বলি গভর্নেন্স রিভিউ মিটিং, সেখানে আমরা কোম্পানির উপর রিপোর্ট করছি।
1: দাবি পরিষদের ধারাবাহিকতায় গত 3রা সেপ্টেম্বর প্রথম দফায় 7টি জীবন বীমা কোম্পানির 2549 জন পলিসিধারীর 14,51,03,000 টাকা পরিশোধ করে আইডিআরএ। দুই দফায় 8,417 জন পলিসিধারীর 37,54,60,000 টাকা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে। বকেয়া দাবি নিষ্পত্তিতে শুধু নির্দিষ্ট কয়েকটি কোম্পানি নয়, পুরো খাতকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
0: আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিচ্ছি, শুধুই যে এই 7-8টা কোম্পানিকে ফোকাস করছি তা না, ওনারা ডিস্ট্রেস কোম্পানি দেখে একটু আলাদাভাবে এটাকে হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু আমরা ওভারঅল যে আমাদের মাঠে যে 80টা কোম্পানি বা 57টা জীবন বীমা বাদে যে বাকি 80 কোম্পানি আছে, 80 মাইনাস এই যে বাকি 72টা কোম্পানি আছে, এগুলোর সাথে যেগুলো আমরা মিডল রেঞ্জে দেখছি তাদের সাথে আমরা রেগুলারলি বসছি এবং আমরা 57টাকে আমরা মানে উই ওয়ান্ট টু ব্রিং ইট টু অ্যাট লিস্ট 75।
1: পলিসিধারীদের দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিমা খাতে আস্থা আরো জোরদার করতে চাই আইডিআরএ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ত্বরিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং তিনি সতর্ক করেছেন যে এই ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে। বিভিন্ন দেশ এআই প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে ফলকার তুর্ক সতর্ক করেন যে বিশ্ব এখন এমন এক পরিবর্তনের মুখে রয়েছে যা শুধু আমাদের উপরই নয়, আগামী প্রজন্মের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিতে ফ্রন্টিয়ার বা কৃত্রিম বুদ্ধিমত্তার আদল অত্যাধুনিকভাবে পরিচালনার উপায় বের করতে বহুপক্ষীয় প্রক্রিয়ার মাধ্যমে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য ফলকার তুর্ক বিভিন্ন দেশ ও কোম্পানির প্রতি আহ্বান জানান। ইয়েমেনের হুতি গোষ্ঠী বলেছে তারা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে গ্রেটার ও লেসার হানিশ দ্বীপপুঞ্জ দখলে নিয়েছে। গোষ্ঠীটি এর আগেও দেশটির সরকারি বাহিনী নিয়ন্ত্রিত হুদেইদা এবং পার্শ্ববর্তী তাইস প্রদেশের বেশ কয়েকটি এলাকা দখলে নেয়। তারা গতকাল সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে বৃহত্তর পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। হুতি গোষ্ঠী জানায় বেশ কয়েকটি রণাঙ্গনে হুতি এবং সরকারি বাহিনীর তীব্র সংঘাতের মধ্যেই সৌদি যুদ্ধ বিমানগুলো গত 24 ঘণ্টায় ইয়েমেনের 6টি প্রদেশে 58 বার বিমান হামলা চালায়। এদিকে সৌদি আরবের ইয়েমেনের হুতিদের নতুন করে হামলার পর জ্বালানি তেলের দাম 3% বেশি বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দর বেড়ে ব্যারেল প্রতি $108.04 পৌঁছেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচারের দাম বেড়ে ব্যারেল প্রতি $103.54 পৌঁছেছে। গত সপ্তাহে অঞ্চলটিতে ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেলের দাম 9% বেড়েছে। এর ফলে জুলাই মাসের পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ডিজেলের দাম প্রথমবারের মতো গ্যালন প্রতি $6 সীমা অতিক্রম করেছে। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে 3-ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3-ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:48 এবং সূর্যাস্ত যাবে 6:04। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়।

সাতধাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির প্রথম ধাপের ভোট আগামী 12ই নভেম্বর। কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবেলায় বিশ্বের সব দেশ ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জাতিসংঘের। এবং দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক ভারতের মোকাবেলা করবে আফগানিস্তান। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলবো মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে কথা বলবার জন্য রয়েছেন ডক্টর সুমাইয়া ফাসরিন। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, মাসিক কোন বয়স থেকে শুরু হয়?
2: মাসিক সাধারণত আমরা যখন বলি যে একটি মেয়ে কিশোরী অবস্থায় পদার্পণ করে, এবং সেটি হচ্ছে সাধারণত 10 থেকে 12 এই বয়সটিতে শুরু হয়, এবং 45 এর পর থেকে দেখা যায় 55 বছর পর্যন্ত মাসিক চলতে থাকে। অনেকের 10-এর আগেও 9 বছর বয়সেও হতে পারে, অনেকের 15 বা 16 এই সময়টিতেও মাসিক হতে পারে।
1: যে আগে শুরু বা অনেক সময় যে সময় হওয়ার কথা সেই সময় থেকে দেরিতে যে শুরু হওয়া, এটার মধ্যে কোনো ধরনের অসুবিধে বা সমস্যা রয়েছে কিনা?
2: এটি স্বাভাবিক প্রক্রিয়া শরীরে। তো দেখা যায় যে অনেকে শারীরিক বৃদ্ধি বা তার শরীরে যদি কোনো হরমোনের কোনো কম বেশি থাকে, তাহলে কিন্তু অনেকের মাসিক আগে শুরু হয়ে যেতে পারে। আবার অনেকের হয় যে মাসিক একবার প্রথমবার হয়ে তারপরে অনেক দিন পর্যন্ত হয় না, প্রায় 1 বছর পর্যন্ত লম্বা বা দীর্ঘ সময় পর্যন্ত হয় না, এটিও খুবই স্বাভাবিক। কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে আবার সেটি স্বাভাবিক প্রক্রিয়া চলে আসে।
1: মাসিক চক্রের সময় কিশোরী বলা যায় সেই সময়টা, আসলে তো তাদের শারীরিক কি ধরনের পরিবর্তন হয়?
2: তাদের শারীরিক পরিবর্তনের মধ্যে আমি যেটিকে মেডিকেল ভাষায় বলে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ আমরা যে মেয়েতে পরিণত হচ্ছি, একজন কিশোরী যে তার শরীর গর্ভধারণের জন্য এবং তার মেয়েলি যত প্রক্রিয়া রয়েছে সবগুলো শুরুর জন্য তারা হচ্ছে তার শরীর একভাবে প্রস্তুত হতে থাকে। তো এই সময় এই পরিবর্তনগুলো হয়, দেখা যায় যে তার হঠাৎ করে কিছুটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে দেখা যায় যে তার স্তন আকারে একটু বড় হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে হাতে এবং যোনিপথের কাছে আমরা যেটাকে বলছি পিউবিক এরিয়া, সেখানে হচ্ছে কিছু চুল গজাচ্ছে। এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। আর সেই সাথে আমাদের যেটি হচ্ছে যে রক্তস্রাব বা মাসিকে যে রক্ত যাওয়া, এটি তো হচ্ছে।
1: শুধু কি শারীরিক পরিবর্তনই হয় না, সে সময় আসলে কিশোরীদের কোনো মানসিক পরিবর্তনও হতে পারে?
2: মানসিক পরিবর্তনটাই আসলে মানে অনেক বড়ভাবে তখন প্রকট হয়ে ওঠে, কেননা দেখা যায় যে তার শরীরে যে পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে কিন্তু মেয়েরা আসলে আগে থেকে না জানা থাকার কারণে কিন্তু অনেকেই অস্বস্তিতে পড়ে যায়, অনেক ধরনের অবসাদ কিংবা ভয় সংকোচ অনেক কিছুতে ভোগে, এবং তখন যেহেতু শরীরে নানা ধরনের হরমোন কাজ করতে থাকে, তার ফলেও কিন্তু দেখা যায় যে অনেকের দেখা যায় যে শুরুর দিকে অস্থিরতা কাজ করে, কিংবা মেজাজ খিটখিটে হয়ে যায়, কিংবা কেউ কেউ দেখা যায় যে ক্ষুধামন্দা বা বলছে যে তার কোনো কিছুই ভালো লাগছে না, এই জিনিসগুলোও কিন্তু চলে আসে। আবার ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই জিনিসগুলোর সাথে তার মানসিকভাবে জিনিসগুলোকে মানিয়ে নেয় এবং তার সাথে সহজে চলতে পারে।
1: এই ক্ষেত্রে আসলে পারিবারিক কোনো ভূমিকা রয়েছে কিনা?
2: অবশ্যই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি বলা যায় সেটি হচ্ছে একে ছোটবেলা থেকে আসলে জ্ঞান দেওয়া যে মাসিক তোমার হবেই, এবং এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া, এবং মা এবং পরিবারের যত বয়স্ক মুরব্বী স্থানীয় লোকেরা রয়েছেন, বিশেষ করে মহিলা যারা রয়েছেন, তাদেরকে কিন্তু কাউন্সিলিং যেটিকে বলছি বা তাকে পূর্ব ধারণা দেওয়া, এবং এই সময় কিভাবে নিজের যত্ন নিতে হয়, শারীরিক যত্ন নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখতে হয়, এবং মাসিকের সময় কি করতে হয়, কোন ধরনের সমস্যাগুলোতে তারাও পড়েছে, এবং তার সন্তানরা যাতে সেই সমস্যাগুলো কিভাবে মানে অতিক্রম করতে পারে, সেই জিনিসগুলো আসলে পরিবার থেকেই ধারণাটা শুরু হওয়া উচিত।
1: প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা কেন রয়েছে এই সময়টাতে?
2: প্রজনন স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দেখা যায় যে যদি আমরা মাসিকের সময় আমাদের প্রজননতন্ত্রের সঠিক যত্ন না নিই, এবং যেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক ধরনের অসুবিধা হতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, দেখা গেল যে অনেক লম্বা সময় ধরে মাসিকে যে প্যাড ব্যবহার করছে বা কাপড় বা তুলা ব্যবহার করছে সেটি যদি না ফেলে তাহলে তা থেকে ইনফেকশন হতে পারে, বা আমাদের দেশে কিন্তু মহিলাদের জরায়ুর পথে ক্যান্সারে কিন্তু অনেক বড় একটা হচ্ছে, হ্যাঁ অনেক বড় একটা কারণ হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা এই প্রজননতন্ত্রের যত্ন ঠিকভাবে না নেওয়া, এই জিনিসটি আসলে অনেক গুরুত্ব সাথে নিতে হবে।
1: দেখা যায় যে তারা কিন্তু প্রজননতন্ত্রের যে কোনো ধরনের রোগী তারা লজ্জার কারণে লুকিয়ে রাখে, তো এটা আসলে কখনোই
2: উচিত না। সংকোচটা ভেঙে অবশ্যই বলতে হবে, প্রথমে পরিবারের কাছে, প্রয়োজন হলে তারপরে চিকিৎসকের কাছে যেতে হবে।
1: মাসিককালীন সময় আসলে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত?
2: খাদ্যাভ্যাস বলতে আমরা স্বাভাবিক যে খাবারটি খাই তার চেয়ে তুলনামূলক একটু ভালো খাবার খেতে হবে। আমাদের যেটি বলি যে খাবারে শর্করা, আমিষ, আয়রন বা লোহা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যাতে অবশ্যই থাকে, কেননা শরীর তখন
1: খাদ্য উপাদানে ছয়টি উপাদানই যেন
2: অবশ্যই
1: ভরপুর থাকে সেই সময়। আর এই সময় আসলে যে রক্তক্ষরণটা হয় তার জন্য কি আলাদা করে আয়রন ওষুধ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা?
2: সাধারণত আমরা বলি যে খাবারের মাধ্যমেই কিন্তু আসলে হয়ে যায়, যে আমরা যদি কিনা পরিপূর্ণ খাবারটুকু পেয়ে যাই তাহলে কিন্তু লাগছে না। কিন্তু অনেকেই দেখা যায় যে পুষ্টিকর খাবার খাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে আয়রনের ট্যাবলেট এবং হচ্ছে ক্যালসিয়াম, এই দুটো জিনিস কিন্তু আমরা আমাদের সেবা কেন্দ্রগুলো থেকে কিন্তু নিয়ে তারা কিন্তু খেতে পারে।
1: এই আমাদের দেশে এই যে কিশোর কিশোরীদের জন্য তারা স্বাস্থ্য সেবা যাতে পেতে পারে কি ধরনের সুবিধা রয়েছে?
2: আমাদের একদম গ্রামে কমিউনিটি ক্লিনিক লেভেল যেটা বলছি সেখান থেকেও কিন্তু আসলে আমাদের কিশোরীরা মূলত এই সেবাটা পেয়ে থাকে। তাদেরকে কিন্তু ওখান থেকে প্রাথমিক ধারণাও দেওয়া হয় এবং আমরা যেটা বলছি যে আয়রনের বড়ি এবং ক্যালসিয়ামের বড়ি এগুলো কিন্তু ওখান থেকেই তারা পেতে পারে। একই সাথে আমাদের দেখা যায় যে ফার্মেসিগুলোতে বা হাসপাতাল সন্নিকটে যে সকল ওষুধের দোকানগুলো আছে সেখানে কিন্তু স্যানিটারি প্যাড কিন্তু থাকে। ওই জিনিসটা সম্পর্কে ধারণা থাকলে কিন্তু তারা ওই জিনিসগুলো ব্যবহার করা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। একই সাথে যদি কারো রক্তশূন্যতায় ভোগে এটাও কিন্তু এই আমাদের সকল সেবা কেন্দ্রে কিন্তু সেই জিনিসটা বের করা যায় যে আসলে কিশোরী রক্তশূন্যতায় ভুগছে কিনা কিংবা তার কোনো ধরনের পুষ্টি চাহিদার অভাব রয়েছে কিনা, ওই সেবাগুলো কিন্তু ওখান থেকে দেওয়া হয়।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

মধুস্মিতা ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজন টালিতে এখন রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, গানের গীতিকার গোলাম সরওয়ার শলক এবং গানের সুরকার অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা, দেশের গান শুনছেন। এবারের গানে শিল্পী সালমা জাহান, গানের গীতিকার অশোক কুমার দে, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন দেশের গান। এবারের গানের শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গানের গীতিকার নাসরিন নাহার, সুরকার রুহেল খন্দকার।

0: অপর তিনটি দেশের গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতামণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চির উন্নতম মসজিদ থেকে আমি সালাহউদ্দিন আহমেদ আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে 2026-27 বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত এই নজরুল বর্ষকে সম্মান জানিয়ে বাংলাদেশ বেতার ঢাকা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মধ্যে আরেকটি অন্যতম অনুষ্ঠান চির উন্নতম মসজিদ, কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সুস্মিতা দেবনাথ সূচি। সুস্মিতা, কেমন আছো তুমি?
1: ভালো আছি স্যার, আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
0: তা আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথমে কোন গানটি গাইবে?
1: প্রথমে আমি গাইছি এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা, কাব্যগীতি পর্যায়ের একটি গান, এবং এই গানটি প্রেমের গান,
0: সর্বকালের আধুনিক গান।
1: এতকাল
0: আগে যে আধুনিক গান উনি করেছেন, এখন এই সময় শ্রোতারা শুনলে মনে হবে যেন এই সময়ের গান
1: লেখা।
0: তো এই সর্বকালের আধুনিক আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার বিস্ময়কর সৃষ্টিকর্ম এটি। আমরা শুনি গানটি।

0: ভারী চমৎকার, খুব ভালো হয়েছে, একেবারেই মনে হচ্ছে যেন একটা সুর ছন্দে একেবারে দোদুল্যমান একটা অবস্থা, তাই না? তো তুমি অনেকদিন থেকেই গান করছো, এই সময়ে তোমরা যারা ভালো গান করছো তুমি তাদের একজন, তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের সার্বিকভাবে নজরুল চর্চা নিয়ে যদি একটু কিছু বলো।
1: নজরুল চর্চা আসলে আমি বলবো যে আগের চেয়ে এখন অনেক বেশি গোছানো হয়েছে। আমরা যে কোনো গান শিখতে গেলে স্বরলিপির একটা সহায়তা পাই, আদি রেকর্ডেরও সহায়তা পাই, যার জন্য আগের চেয়ে এখনটা শেখার মাধ্যমগুলো সহজ হয়েছে। তো এখন সেই কারণে নজরুল চর্চাটাও বাড়ছে এবং আরো বাড়বে বলে আমি আশাবাদী।
0: অনেক ধন্যবাদ তোমাকে সুধী মণ্ডলী। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের শেষ গান আমাদের শিল্পী কোনটা গাইবে আমি সেটা দেখি।
1: আমি এবার একটি প্রকৃতি পর্যায়ের গান গাচ্ছি। এই গানটি স্বরলিপির প্রথম খণ্ডের নতুন পাতার নূপুর বাজে দক্ষিণাবায়ে।
0: চমৎকার এই গানটি, এই গানটিরও যেমন ওই যে সুর ছন্দ মিলিয়ে একেবারে যেন কেমন একটা অন্য জগতে আমাদের নিয়ে চলে যায়, তাই না? বসন্তের মাদকতা তো আছেই, সেই সঙ্গে আধুনিক কতখানি আধুনিক হতে পারে এটা নজরুল তার প্রকৃষ্ট আরেকটি উদাহরণ। আমরা এই গানটি শুনবো এবং শুনতে শুনতে বিদায় নেব। সুধী মণ্ডলী, আমাদের এই চির উন্নত মমসীর অনুষ্ঠান আপনারা শুনবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এই গানটির সঙ্গে সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। গ্রন্থনা উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা সুস্মিতা দেবনাথ সূচি। অনুষ্ঠানটি সম্পাদনা ছিলেন তানভীর সিদ্দিকী সৈকত এবং তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 31st of Bhadra, the 3rd of Rabiul Thani, and September the 15th. The news read by Teslima Omar. First, the headlines. Industrial gas supply will rebound to 1.5 month ago level from today, hopes Prime Minister Tariq Rahman. President calls upon United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of crimes against humanity case against 7, including Awami League leader Ubaidul Qadir, today. Election Commission plans to hold Union Parishad polls in 7 phases. First phase of voting will be on 12th November. United Nations calls for urgent action to rein in AI in face of unprecedented risks. And Afghanistan will face hosts India in second T20 cricket match in Delhi today. Now, on to the details. Prime Minister Tariq Rahman has expressed hope and said the gas supply to industries would return to 1.5 month ago level from today, as the government has resolved the problem caused by an accident at one of the country's 2 floating LNG terminals. He said this while exchanging views with business leaders and media personalities at the Prime Minister's office at the Secretariat in the capital yesterday. The meeting discussed the current situation, challenges and future plans in the country's power and energy sector, with participants putting forward their views on various issues. State Minister for Power, Energy and Mineral Resources Anindo Islam Omit made a presentation titled Challenges and Future Roadmap of Bangladesh's Power and Energy Sector at the meeting. The Prime Minister sought cooperation from the business community and the media in implementing the government's plans for the power and energy sector. He also urged all not to create instability in the country so the plans would be implemented without disruption. Tariq Rahman described the current problems in the country's power and energy sector as inherited, saying it would not be possible to resolve the entire crisis within 6 months or a year. To address the supply deficit, he said the government had taken an initiative to set up a 3rd floating LNG terminal. The Prime Minister expressed hope that the government would be able to connect the 3rd terminal to the gas supply system by December next year. He called on the media to publish government's development works accurately to the people. President Mirza Fakhrul Islam Alamgir has urged the United Kingdom to enhance cooperation on education, human resource development and technology sectors in Bangladesh and further strengthen bilateral business and investment. He made the call while British High Commissioner to Bangladesh, Sarah Cook, paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. Referring to the UK's Westminster-style democracy, the President stressed the importance of regular contacts, mutual visits and exchange of experience between parliamentarians of the 2 countries. At the meeting, Sarah Cook disclosed that nearly 70% of Bangladeshi products, including ready-made garments, will enjoy duty-free and unrestricted access to the UK market for another 3 years after elevating from the LDC category. President Mirza Fakhrul Islam Alamgir has urged universities to strengthen policy making and intensify research activities to improve the quality of higher education. He made the urge while delegations from Khulna University and Islamic University Bangladesh paid separate courtesy calls on him at Bongo Bhavan yesterday. The President urged the university authorities to make all-out efforts to produce competent graduates capable of contributing at national and international levels. Speaker of the Jatiyo Shongshod, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, has said it is essential to maintain good neighbor-like relations between Bangladesh and India based on mutual respect. He said this to the journalists at the Bhola Circuit House after holding a meeting with government officials yesterday. The speaker also stressed on the importance of maintaining friendly relations with all nations across the globe. The International Crimes Tribunal, ICT, has fixed today to pronounce the verdict of Crimes Against Humanity case filed over killings during the July uprising against seven individuals, including Awami League General Secretary Ubaidul Qadir. The three-member tribunal, headed by Justice Nazrul Islam Chaudhary, set the date yesterday. The first phase of the local government Union Purishad elections will be held on 12th November. Election Commissioner, retired Brigadier General Abul Fazal Mohammed Sanaullah, revealed this information at a press briefing at the Election Commission Bhavan yesterday. He said the first phase will cover Union Purishads of 80 Upazilas. Abul Fazal Mohammed Sanaullah said Election Commission has decided to hold Union Purishad elections across the country in seven phases. As per the schedule, the second phase will take place on 13th December, while the third phase will be on 30th December. Besides, the fourth phase is scheduled for 17th January of next year, the fifth for 4th February, the sixth for 22nd April, and the seventh for 27th May. This is Bangladesh Betar giving you the news. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government is committed to ensuring justice for all crimes, including crimes against humanity. He said this while addressing a views exchange meeting in Khulna yesterday. The minister warned that no one involved in political criminal activities would be spared even if they belong to his own party. He also said law enforcement agencies had been given strict instructions to take action against terrorists and criminals. United Nations Human Rights Chief Volker Turk has called for urgent action to rein in frontier artificial intelligence, warning that the technology poses unprecedented risks. In a letter sent to countries and AI developers and shared with the media, he cautioned that the world was on the cusp of irreversible change affecting not just us but generations of humanity to come. Volker Turk called on states and companies to mobilize urgently through multilateral fora to chart a path for action to govern advanced frontier AI models grounded in international human rights law. Yemen's Houthi group has said they seized the islands of Greater and Lesser Hanish in the southern Red Sea. The group has also taken several areas previously controlled by government forces in Hodeidah and neighboring Taiz provinces. Earlier, they launched a large-scale ballistic missile and drone attack on Saudi Arabia's King Khalid Air Base. The Houthis group said Saudi warplanes carried out 58 airstrikes in six provinces over the past 24 hours as clashes between the Houthis and Yemeni government forces intensified on several fronts. Cricket. And India will take on visiting Afghanistan in the second match of the three-match T20 series at Delhi today. The match is scheduled to begin at 8 p.m. Bangladesh time. India are leading the series 1-0. Meanwhile, host Zimbabwe will take on Australia in the first match of the three-match ODI series at Harare today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Finally, weather and focus valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Industrial gas supply will rebound to 1.5 month ago level from today, hopes Prime Minister Tariq Rahman. President calls upon United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of crimes against humanity case against seven, including Awami League leader Ubaidul Qadir today. Election Commission plans to hold Union Purishad polls in seven phases. First phase of voting will be on 12th November. United Nations calls for urgent action to rein in AI in face of unprecedented risks. And Afghanistan will face hosts India in second T20 cricket match in Delhi today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh with a Dhaka. বৌমা।
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমিই নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
1: হ্যাঁ।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সরোয়ার।

0: পাপিয়া সারোয়ারের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন কৃষক কার্ডের গান শুনবেন শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: প্রিয় শ্রোতা, কৃষক কার্ডের গান শুনলেন। শিল্পী ছিলেন কে এম আব্দুল আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই এবং সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

শুভ সকাল, আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 31 ভাদ্র 1433 বঙ্গাব্দ, শরৎকাল।

0: প্রিয় শ্রোতা, আজ 15ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে।
1: হ্যাঁ বন্ধুরা, গণতন্ত্র মানে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের অধিকার, আইনের চোখে সকলের সমান মর্যাদা এবং জনগণের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা।
0: 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি গণতন্ত্রের মূল্যবোধ, মানবাধিকার এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
1: এবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে মানবাধিকারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ব্রিং হিউম্যান রাইটস ইন্টু ফোকাস। গণতন্ত্রের মূল শক্তি হল মানুষ। মানুষের স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র কখনো পূর্ণতা পায় না।
0: হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, গণতন্ত্রের জন্য এদেশের মানুষের সংগ্রাম দীর্ঘ এবং রক্তস্নাত পথ পাড়ি দিতে হয়েছে। ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এভাবে প্রতিটি পর্যায়ে জনগণ তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।
1: বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বিশেষভাবে স্মরণীয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া ছিলেন একজন গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অনন্য অধ্যায় হয়ে আছে।
0: বন্ধুরা, স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আসে নানা পরিবর্তন ও সংকট। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন জিয়াউর রহমান। তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের উদ্যোগ। তার সময় রাজনৈতিক কর্মকাণ্ডের পরিসর সম্প্রসারিত হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আবারও সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
1: 1978 সালে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে 1979 সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের বহুদলীয় নির্বাচনী রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে এখনও বিবেচিত হয়।
0: বন্ধুরা, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের একটি উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি রাজনৈতিক কর্মসূচিতে জাতীয় ঐক্য, জনগণের অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়েছিলেন।
1: একজন নেতা গণতন্ত্রের পথকে এগিয়ে নিতে পারেন, একটি রাজনৈতিক দল গণতন্ত্রের আন্দোলনকে সংগঠিত করতে পারে, কিন্তু গণতন্ত্রকে টেকসই করতে প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম, কার্যকর সংসদ এবং সর্বোপরি জনগণের সক্রিয় অংশগ্রহণ।
0: গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু রাজনৈতিক দলের নয়, এ দায়িত্ব আমাদের সবার। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায়। গণতন্ত্র তখনই সফল যখন রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে থাকে জনগণ। গণতন্ত্র তখনই অর্থবহ যখন একজন সাধারণ মানুষও রাষ্ট্রের কাছে তার অধিকার দাবি করতে পারেন।
1: হ্যাঁ বন্ধুরা, গণতন্ত্র তখনই শক্তিশালী যখন ক্ষমতাসীন এবং বিরোধী উভয় পক্ষই আইনের শাসন ও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকে। আসুন আমরা গণতন্ত্রকে সুসংহত করি, দেশের কল্যাণে কাজ করি, সারা বিশ্বে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করি।
0: হ্যাঁ বন্ধুরা, এই শুভ কামনায় আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খান নাজম ই এলাহি
1: এবং আমি শাহজাহান নীলা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি এবারে আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে।
0: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
0: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
1: সময় থাকলে মহানগরের আয়োজন থেকে আরো শুনতে পাবেন একটি আধুনিক গান।
0: রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি এবং ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ইবাঁধন পর্ব।
1: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
0: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়।

0: প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
1: গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠ করছেন লালটু হোসাইন।
2: লেখক, চিত্রশিল্পী, গায়ক, উদ্যোক্তা শেখ রবিউল হকের 80 বছরের সৃজন যাত্রা উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তৃতীয় তলায় 7 নম্বর গ্যালারিতে চলছে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য চিত্র প্রদর্শনী। আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং এই উৎসবে অংশ হিসেবে আজ জাতীয় চিত্রশালা মিলনায়তনে তার দীর্ঘ আট দশকের বহুমুখী অবদান নিয়ে একটি বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা শুরু হবে বিকেল 5টায়। এছাড়া গুলশান 2-এর এজ গ্যালারিতে লবঙ্গ লতিকের শীর্ষক দলীয় শিল্প প্রদর্শনীর সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী এ প্রদর্শনী চলবে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। এতে 23 জন নারী শিল্পীর সৃজনশীল শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে চিত্রকলা, স্কেচ, ট্যাপেস্ট্রি, ভাস্কর্য ও ইলাস্ট্রেশন সহ বিভিন্ন মাধ্যমে নারীর আত্মশক্তি, স্বাধীনতা, সৃজনশীলতা ও নিজস্ব পরিচয়কে তুলে ধরা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। অন্যদিকে লালমাটিয়ার ডি ব্লকের 6x4 নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সিদ্ধার্থ তালুকদার, কারু তিতাস ও নাজমুল হক বাপ্পির বিশেষ শিল্প প্রদর্শনী কন্টিনিউয়াম। প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা, চলবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। লালমাটিয়ার ডি ব্লকের 2x8 নম্বর বাড়িতে শিল্পচর্চার প্ল্যাটফর্ম শিল্পাঙ্গনের আয়োজনে গ্যালারি দ্য ইলিউশনসে চলছে শিল্পী বীরেন সোমের একক শিল্প প্রদর্শনী স্টোরিজ অব মেমোরিজ। সেমি অ্যাবস্ট্রাক্ট ও অ্যাবস্ট্রাক্ট ফর্মে আঁকা শিল্পকর্মগুলোতে পাখি, ফুল, নদী, গ্রাম এবং মানুষের মুখের অবয়বের মাধ্যমে প্রকৃতির নানা রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী। এই প্রদর্শনী দর্শকের জন্য প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, চলবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। ওদিকে লালমাটিয়ার ডি ব্লকের 9x3 নম্বর বাড়ির কলাকেন্দ্রে শুরু হয়েছে শিল্পী তৌফিকুর রহমানের একক ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনী। আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এই প্রদর্শনী আঙিনায় ঘুরে দেখে আসতে পারবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে সিম্ফনি অফ লাইফ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে শিল্প বাংলা। প্রতিষ্ঠানটি প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে 160 জন শিল্পীর শিল্পকর্মে স্থান পেয়েছে, আগামীকাল এর পর্দা নামবে। প্রিয় বন্ধুরা, আজকে ঢাকা এ পর্যন্তই।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
1: এবারে আমন্ত্রণ নগর পরিক্রমা পর্বে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ঢাকা মহানগরীর সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং। আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা নিয়ে একটি স্পট রিপোর্টিং। গবেষণা গ্রন্থনা সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশীদ।

0: ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রিয় শ্রোতা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক মহানগর অনুষ্ঠানকে জানিয়েছেন,
1: এডিস মশা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মধ্যে মশা নিধন এবং এর পাশাপাশি জনগণকে সচেতন করা। এডিস মশা সাধারণত বাড়ির ভেতরে বিভিন্ন যত্রতত্র পড়ে থাকা অব্যবহৃত পাত্র, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পরিত্যক্ত বালতি, যে জায়গাগুলোতে পরিষ্কার পানি জমার সুযোগ আছে ওই জায়গাগুলোতে পরিষ্কার পানি জমলে এরা ওইখানে প্রজনন করে। আমরা মশক নিধনের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করি। একসময় আমরা ব্যাপকভাবে মানুষের বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণ করতাম, যে জিনিসগুলো সম্পর্কে কীভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে, কীভাবে জনগণকে তার বাড়ির প্রেমের সিস্টেম মেনটেন করতে পারে, সোর্স রিডাকশন করতে পারে, এই ধরনের তথ্য থাকতো। এখন আমরা কিছু ভলেন্টিয়ার নিচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে, তার মধ্যে বিডি ক্লিন আছে, মানবিক সাহায্য সংস্থা আছে, স্কাউট আছে, কিছু কিছু ছাত্ররা তারা স্বেচ্ছায় সেবা দিচ্ছে, যাদেরকে দিয়ে আমাদের মশক কর্মীদের সাথে ওনাদেরকে ট্যাগ করে দেওয়া হচ্ছে, বাড়ি বাড়ি ভিজিট করতেছে ওনারা, জনগণের সাথে কথা বলতেছেন যে এডিস মশাটা কোথায় হয়, কীভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা যায়, এডিস মশার জন্য প্রজনন করতে না পারে ইত্যাদি ইত্যাদি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54টা ওয়ার্ড আছে, 54টা ওয়ার্ডে আমাদের মশক কর্মী আছে, মশক নিধন কার্যক্রম পরিচালিত হয় প্রতিদিন। আমরা একটা ওয়ার্ডকে প্রথমে তিনটা ভাগে ভাগ করি, তিনটা ভাগে ভাগ করে শনি রবি সোম তিন দিনের মধ্যে পুরো ওয়ার্ডটা কাভার করা হয়। আবার সোমবারে শনি রবি সোম মঙ্গলবারে আবার শনিবারে ওইখান থেকে মানে শুরু করা হয়, শুরু করে প্রতিটা জায়গাতে ইয়ে করা হয়। তবে ঢাকা মহানগরীতে যে সমস্যাটা আছে, আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি, কীটনাশকগুলো মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে কন্ট্যাক্ট পয়জনিং আর একটা হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার। মেকানিক্যাল ব্যারিয়ার বলতে আমরা এক ধরনের কীটনাশক ব্যবহার করি যেটাকে ম্যালেরিয়া অয়েল বি বলে, এটা পানির উপর দিলে একটা ফিল্ম হয়, ওরা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, মারা যায়। ফিল্ম হওয়ার জন্য তো জায়গাগুলো পরিষ্কার থাকার দরকার আছে। আবার আমরা যে কীটনাশকটা স্প্রে করি, সেই কীটনাশকটা মশার কন্ট্যাক্টে আসার জন্য, যেটা কন্ট্যাক্ট পয়জনিং আসার জন্য জায়গাটা পরিষ্কার থাকার দরকার আছে। কিন্তু আমাদের ডোবা নালা যে জায়গাগুলোতে মশা হয়, এমনি নর্মাল মশা, পিউলেক্স মশা, এইভাবে ইভেন এডিস মশাও হয়, যেখানে হয়তো পরিষ্কার নোংরা জিনিস এর মধ্যে খোলা পাত্র টাত্র পড়ে আসে, এই জায়গাগুলোর মধ্যে ইয়েগুলো হয়। লার্ভিসাইডিং এর পাশাপাশি আমরা আবার উড়ন্ত মশা মারার জন্য ধোঁয়া দেই, যেটা আপনারা দেখেন। সে আমাদের দেশ বলতে নগরবাসী মনে করে যে ধোঁয়া দেওয়াটাই অ্যাকচুয়ালি মশার কাজ, ওর মধ্যে আমরা কীটনাশক যদি স্প্রে করি সব মারা যায়, উড়ন্ত মশা তো ছেড়ে দেওয়া থাকে। আমরা ফগিং করতে গেলে ওরা তো বিভিন্নভাবে যান বাঁচানোর জন্য বিভিন্ন দিকে দৌড়ায় পালায় চলে যায়, যে জন্য এদেরকে তো আসলে আমরা মারতে পারি না, সবার কন্ট্যাক্টও আসে না, মারাও যায় না। বাট যদি লার্ভিসাইডিংটাই বেশি কার্যকর, এছাড়া এই ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আছে, সব জায়গায় দেওয়া যাবে না, কারণ কোনো একটা বাড়িতে যদি কোনো মানুষের শ্বাসকষ্ট থাকে, তার ধোঁয়া দিলে, ধোঁয়া ইনহেল করলে সমস্যা হতে পারে, তারপর অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে সেখানে সমস্যা হতে পারে, এই ধরনের কিছু সমস্যা একটু রেস্ট্রিকশন আছে অনেক জায়গাতে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রোগ্রামটা উদ্বোধন করেছে, এটার নাম ছিল জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস 2026। প্রোগ্রামটা কিন্তু শুধু ঢাকাতে করে না, সারা বাংলাদেশের জন্য করছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডিসি, ইউনো কিংবা সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তারা ভার্চুয়ালি তারা সবাই সংযুক্ত হয়েছে, এবং এর মাধ্যমে ঢাকাতে যেমন ঢাকা মহানগরের জন্য ঢাকা দুই মহানগরের দুই মেয়র আছে, প্রশাসক আছে, ওনারা দায়িত্বপ্রাপ্ত হবেন এবং ওনাদের নেতৃত্বে ওনার কর্মী ভাইরা যারা আছে তা ওনারা কাজ করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে ইউনো এবং পৌরসভাগুলোতে পৌরসভার মেয়র, ওনারা ওনাদের নেতৃত্বে এই কার্যক্রমগুলো পরিচালিত হবে। ওনারা শুধু ঘোষণা দিচ্ছে যে আমরা এই কাজগুলো করবো, কী কী কাজ করবে সেটা হচ্ছে জনগণকে সচেতন করা, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের একটা বাই প্রোডাক্ট মতো। আমরা যদি সঠিকভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, কোথাও যদি পানি জমে না থাকে তাহলে কিন্তু মশাটা হলে হওয়ার চান্স কম, হবে না সেটা না বলি না, কিন্তু চান্স কমে যায়। যে জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা বিরোধী অভিযানটা উদ্বোধন করছে, এই অভিযানটাতে সারা বাংলাদেশে পরিচালিত হবে।
0: ঢাকা কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি দেশের সব জেলা উপজেলা পর্যায়ে একযোগে এই জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, আরসিওয়াই, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং উৎসাহী তরুণ তরুণদের উদ্যোগে এই কার্যক্রম ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে। স্পট রিপোর্টিং শেষ হল।
2: শুনলেন নগর পরিক্রমা।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
2: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে। দুধ একটি আদর্শ খাদ্য। আমাদের প্রাত্যহিক জীবনে যেমন তরল দুধের প্রয়োজন হয়, তেমনি প্রতিদিন না হলেও উৎসব আনন্দে শুভ কাজে দুগ্ধজাত পণ্য, ছানা, মাখন, ঘি, পনির, দধি, নানা পদের মিষ্টি আমাদের অনুষঙ্গ। এমন একটি পণ্য ঘি, আর এই ঘি নিয়ে কাজ করছেন জুই ইসলাম। আজ তিনি আমাদের অতিথি, কথা বলবো তার সাথে, জানবো তার উদ্যোগ সম্পর্কে। প্রথমে জানতে চাইব, এই যে দুগ্ধজাত পণ্যটা, এটার বাজারজাত করাটাই কি আপনার মুখ্য উদ্দেশ্য ছিল উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে?
4: না, আসলে উদ্যোক্তা হওয়ার পেছনে আসলে এটা মুখ্য উদ্দেশ্য ছিল না। আমি আসলে আমার উদ্যোগকে নিয়ে আমি এসব সামনে অনেক এগিয়ে যেতে চাই, অনেক পরিকল্পনা আছে আমার এটা নিয়ে, যে আমি এটা স্বাবলম্বী হব। আমি এটার মাধ্যমে আসলে আমি নিজে থেকে কিছু উপার্জন করব, যেটা আসলে আমি আমার পরিবারে কন্ট্রিবিউট করতে পারি, যেন পাশাপাশি আমার যারা আমার সাথে কাজ করছে তারাও যেন আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে, এটার মাধ্যমে উপার্জন করতে পারে, এটা আসলে মূল লক্ষ্য। এবং আমার এটা নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে, যে আমি এটা কাজ করব, পাশাপাশি আমি ভবিষ্যতে আমি এটা যেন আরও অনেক বেশি চারিদিকে ছড়িয়ে দিতে পারি, এটা আরও বিস্তৃত করতে পারি আমার ব্যবসার পরিধি, এটা দিয়ে আমি আরও এগিয়ে যেতে পারি, এই ধরনের আমার অনেক পরিকল্পনা এখন আছে। আমি কাজ শুরু করে ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে সামনে এগিয়ে যাব।
2: এই যে বললাম যে ঘি হচ্ছে দুগ্ধজাত পণ্য, তা আপনি কোন এলাকা থেকে এই ঘিটা তৈরি করিয়ে আনেন, এবং এই যে ঢাকায় আপনি ঘি বিক্রির বাজারজাত করার যে উদ্যোগটা নিয়েছেন সেটা কিভাবে আপনি করে থাকেন?
4: আসলে মূলত এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাবনা। পাবনা আসলে সাঁথিয়া উপজেলা একটা, এখান থেকে আসলে মূলত শুরুটা হয়েছে। তো এটা আমাদের নিজস্ব লোক দিয়ে তৈরি করা হয়ে থাকে, আমার একদমই খুবই নিজস্ব লোক। আমার এখানে তিন চারজন আমার কর্মী কাজ করে থাকে, তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা তৈরি করে থাকে, পরবর্তীতে এটা বাজারজাতকরণের জন্য তারা সেখান থেকে প্রস্তুত করে। পাশাপাশি আমি এটার আসলে দেখা যায় আমিও তাদের সাথে মাঝে মাঝে আমি তাদের সাথে যুক্ত হই, এবং তাদের সাথে কিছু দিক নির্দেশনা কিভাবে কাজ করতে হবে বা সব কিছু মেনটেন হচ্ছে কিনা এগুলো আসলে তাদের সাথে বসে বা তাদের সাথে একত্রে কাজ করি। পরবর্তীতে এটা আসলে তারা আমার ঢাকায় ডেলিভারি করা হয়, এবং সেখান থেকে আমি বিভিন্ন আমার যে বিভিন্ন ডেলিভারি থাকে সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় এগুলো পাঠিয়ে দিই।
2: ঘিটা তৈরি হচ্ছে পাবনার সাথিয়ায়, তাহলে এটা তো আপনাকে পরিবহন দিয়ে নিয়ে আসতে হচ্ছে ঢাকায়। ঢাকায় আনবার পর আপনি বাজারজাতটা করছেন, তখন অনলাইনে বাজারজাত করবার যে আমাদের নারী উদ্যোক্তা বোনেরা করে থাকেন, সেখানে আপনি আমাকে বলছিলেন যে আপনার অনলাইনে থাকার পরও আপনার অফলাইনে আপনার পরিধিটা বেশি, সেটা কিভাবে সম্ভব হলো?
4: সেটা হচ্ছে এই কারণে, আমার দেখা যাচ্ছে আমার যে পণ্যটা এটা আসলে আমার খাঁটি পণ্যই বলতে পারি, ফ্রেশ খাঁটি গাওয়া ঘি, যার কারণে দেখা যাচ্ছে আমার যখন একটা কাস্টমার আমার পণ্যটা নিচ্ছে, ব্যবহার করছে, তখন এটা হচ্ছে আসলে খুব ফ্রেশ একটা, তখন সে আবার দেখা যাচ্ছে কাস্টমারকে আমার কাস্টমার নিয়ে আসছে অফলাইন থেকেই, কারণ সে যখন এটা নিজেই ব্যবহার করে যখন স্যাটিসফাই হয়ে থাকে তখন দেখা যাচ্ছে সে অন্য কাস্টমারকে রেফার করে,
2: পরিধিটা বাড়তে থাকে।
4: এর কারণেই আমার দেখা যাচ্ছে অফলাইনে ছেলেটা একটু বেশি, কিন্তু অনলাইনে যে আমি পিছিয়ে আছি তা না, আমার কিন্তু মূলত উদ্যোগটা শুরুই হয়েছে অনলাইন থেকে। আমার একটা ডি শপ একটা পেজ আছে, আমি সেখানে আসলে আমার উদ্যোগটা নিয়ে কাজ করে থাকি। তবে সেখানে কিছুটা আমার দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি কম থাকলেও আমার অনলাইনে আসলে আমি সেটাকে পাশাপাশি আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখানে আমার পরিচিতি অনেক বেশি, যার কারণে আমার অনলাইন অফলাইন দুটোই চলছে, তবে অফলাইনের পরিমাণটা একটু বেশি।
2: আমাদের পর্বের নাম স্বপ্নের আগামী। আপনি প্রথমেই বলেছেন যে আপনার এই উদ্যোগ নিয়ে আপনার পরিকল্পনা আছে, সেটা আপনার স্বপ্নের মাঝেই আছে, আপনি এটাকে আরো বিস্তৃত এবং স্থায়ী করতে চাচ্ছেন। কিন্তু একজন নারী উদ্যোক্তা যিনি স্বাধীনভাবে তার কর্মসংস্থান তৈরি করে নেন, তিনি কি পারিবারিক জীবনে স্বাধীনভাবে তার পারিবারিক যে কোনো সিদ্ধান্তে মতামত দিতে পারেন এবং পরিবারে কি আপনার সে ধরনের মতামতকে প্রাধান্য দেয়া হয়?
4: জি, আমি এক্ষেত্রে বলবো যে আসলে আমার পরিবারে আমি যতটুকু গুরুত্ব পাচ্ছি সেটা আসলে আমি বলবো যে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। তা না হলে হতে পারে আমি আসলে এটা নিয়ে কাজ করার সুযোগ ছিল না। আমি প্রথমেই কিন্তু বলেছি এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির পণ্য, সেখান থেকে যদি আমার সাপোর্টটা না মিলতো তাহলে আমার আসলে যে কোনো পণ্য নিয়ে কাজ করার জন্য কিন্তু সোর্সটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে কিন্তু আমার হাজবেন্ড সব থেকে বেশি আমার আসলে সাপোর্ট করছে এবং আমি যখন কোনো মতামত দিচ্ছি সেটাকে সমানভাবে সে গুরুত্ব দিচ্ছে বিধায় আমি আসলে এই অবস্থানে এসেছি এবং এগিয়ে চলছি এবং আশা করছি যে আমি শুধু একা না, আমি আরো যেন আরো নারীদের নিয়ে এটা নিয়ে বড় আকারে পরিসর করে আমি একটা হতে পারে একটা সুপার শপ বা এর থেকেও বড় কিছু করে আমি যেন একটা বড় উদ্যোগ গ্রহণ করতে পারি, যেখানে আমার মানে স্বপ্ন যে অনেক কর্মী কাজ করবে, আমি আরো নারীদের যারা পিছিয়ে আছে তাদের নিয়ে কাজ করব, কর্মসংস্থান যেন তৈরি করতে পারি, এই ধরনের আমার পরিকল্পনা আছে যেন একদম মানে সামনে আরো এগিয়ে যেতে পারি। তো আশা করি ধীরে ধীরে আমি এগিয়ে যাব।
2: আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের সময় দিলেন এবং আপনার কাজ নিয়ে আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে স্বপ্ন সেগুলো আপনি আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
4: আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।
2: প্রিয় শ্রোতা, দেশীয় পণ্য নিয়ে আমাদের নারীরা কাজ করছেন, হয়ে উঠছেন উদ্যোক্তা, তাদের চলার পথ প্রতিযোগিতামূলক হলেও সুদূর প্রসারী হোক সেই প্রত্যাশায়। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: শ্রোতা শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফেরদৌস তমা।
1: শরতের শিউলি ছড়া স্নিগ্ধ সকালে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাঁধন পর্বে। চলুন পড়ে নেই আপনাদের পাঠানো লেখাগুলো, পড়ছি ইমেল থেকে। মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লু পূর্ব করমজা সোনাতলা বগুড়া থেকে লিখেছেন, আমি মহানগর ম্যাগাজিনের দারুণ ভক্ত শ্রোতা হলেও কর্মব্যস্ততার কারণে ধারাবাহিকভাবে শোনা হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি কিছুটা সময় হলেও প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সাথে থাকার জন্য। আজ থেকে প্রায় 14 বছর আগে প্রিয় মহানগর অনুষ্ঠানে অনুরোধের আসর নামে একটি পর্ব ছিল। উক্ত পর্বে আমি প্রচুর চিঠি লিখতাম, আমার পছন্দের গানও বাজানো হতো প্রতি সপ্তাহে। খুব দারুণ ছিল সেই হারিয়ে যাওয়া পর্বটি। এরকম ঐতিহ্যবাহী পর্ব যদি আবারও চালু করা যায় তাহলে মন্দ হয় না। মহানগরের শুভযাত্রা পর্বটি আজও অক্ষত আছে। প্রিয়মুখ পর্বে শিল্পী বেবি নাজরিনের সাক্ষাৎকার শোনালে উপকৃত হতাম।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লুকে। আর বন্ধুকে বলবো যে এই টুকরো টুকরো স্মৃতিগুলোই আমাদের ভালো রাখে। আমাদেরও খুব ইচ্ছে করে হারিয়ে যাওয়ার সময়কে ফিরে পেতে, কিংবা সেসব সময়ের সুগন্ধি আনন্দ মাখতে। কিন্তু সুযোগ কোথায় বলুন, তবু একটু চেষ্টা আমাদের। আর আপনি প্রিয়মুখ পর্বে শিল্পী বেবি নাজনিনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। ব্যক্তিগত পেশাগত জীবনে কিন্তু ভীষণ ব্যস্ত এই শিল্পী, তার সময় পাওয়াটা খুবই কষ্টসাধ্য। তবু আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আবারও লিখবেন।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, গত 10ই সেপ্টেম্বর মহানগর অনুষ্ঠানে প্রচারিত আজকের ঢাকা প্রিয়মুখ পর্বে কণ্ঠশিল্পী মাহিনের সাক্ষাৎকার অনেক ভালো লেগেছে। নগর পরিক্রমায় ঢাকার উত্তরা দিয়াবাড়ির সৌন্দর্যময় লেকের কাশফুলের ছোঁয়া যেন দর্শনার্থীদের মন কেড়ে নেয়। তা নিয়ে কিছু ভ্রমণকারীদের তথ্যগুলো ভালো লেগেছে আমার। পরিশেষে শুভযাত্রা, সব মিলিয়ে আমার ভালো লেগেছে। ধন্যবাদ জানাই মহানগর কর্তৃপক্ষকে, প্রিয়মুখ পর্বে বেবি নাজনিনের সাক্ষাৎকার শোনাবেন।
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টুকে। অনুষ্ঠান ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আর এর আগের ইমেইলেও বেবি নাজনিনের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ ছিল। আমাদের চেষ্টা থাকবে বন্ধু আপনার পছন্দ অনুযায়ী প্রচারের, আবারও লিখবেন।
1: আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদার সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, 6 সেপ্টেম্বর ডায়াবেটিস সেবা সপ্তাহ উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে একটি সুস্থ জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব বলে মনে করি। জীবন জীবিকা পর্বে চা দোকানের সংগ্রামী জীবন সম্পর্কে জেনেছি। নানা ঝড় ঝাপটা থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে হার না মেনে এগিয়ে যাওয়া সংগ্রামী মানুষটির প্রতি রইল আন্তরিক শুভকামনা। নগর প্রকৃতি পর্বে বলধা গার্ডেন সম্পর্কে চমকপ্রদ অজানা তথ্য জেনেছি। বিভিন্ন দুষ্প্রাপ্য উদ্ভিদে ভরপুর ঢাকার অন্যতম দর্শনীয় বলধা গার্ডেন সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। একই ঠিকানা থেকে ফয়সাল আহমেদ শিপন লিখেছেন, বিগত 30শে আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য শোনা হলো এবং জীবন ও জীবিকা পর্বে একজন মাছ বিক্রেতার সাথে আলাপন ভালো লেগেছে। খেতে খাওয়া শ্রমজীবী মানুষের যথাযোগ্য মর্যাদা সম্মান ও অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করি। আগামীতে এই পর্বে একজন মুদি দোকানির সাক্ষাৎকার শুনতে চাই বলেছেন।
0: বন্ধু আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দুজনেই প্রচারিত বিভিন্ন পর্বের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন, আর সেই সাথে জীবন ও জীবিকা পর্বে একজন মুদি দোকানের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। আমরা তা প্রচারের চেষ্টা করব, সাথেই থাকুন, আশা করছি আবারও লিখবেন।
1: বন্ধু আফিয়া খানম জুলি ও ফয়সাল আহমেদ শিপন আপনারা লিখেছেন, এরপরে ইমেলটি করেছেন মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আর পাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জ থেকে। আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন, জানতে চাই এবারে শীতকালীন অধিবেশনের আয়োজন মালা বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত প্রিয় মহানগর অনুষ্ঠানে কোনো পর্বের সময়ের কিংবা অন্য কোনো কিছুর পরিবর্তন আসবে কি?
0: প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বন্ধু রাসেল শেখ, আপনি লিখেছেন। হ্যাঁ বন্ধুরা, শীতকালীন অধিবেশনে মহানগর অনুষ্ঠানে বেশ কিছু পরিবর্তন থাকছে, তবে এখনো চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলে অবশ্যই জানতে পারবেন, আবারও লিখবেন।
1: জাকির হোসেন জীবন রাজগঞ্জ কলেজ পাড়া বনিরামপুর যশোর থেকে লিখেছেন, মহানগর অনেক ভালো লাগার একটি অনুষ্ঠান, এখান থেকে আমি অনেক কিছু জানতে পারি।
0: জাকির হাসান জীবন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন।
1: মেহেদি হাসান মামুন আপন বেতার শ্রোতা সংঘ জীবনপুর চুরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, বেতার আমার প্রাণের সাথে নীরব ভালোবাসা, বেতার শুনেই পাই আনন্দ, মেটাই মনের আশা। আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন। আমরা শ্রোতারা প্রায় 2 মাস আগে থেকে মহানগরের বিভিন্ন পর্ব সংযোজন বিয়োজনের ব্যাপারে মতামত দিয়ে আসছি। এবার দেখার পালা শ্রোতাদের মতামত কতটুকু গুরুত্ব দিয়ে নতুনভাবে মহানগরকে সাজানো হচ্ছে। আশা করব কর্তৃপক্ষ শ্রোতাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি পর্ব নতুনভাবে চালু করার অনুরোধ রইল, যেখানে ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান বা সেক্টরের লোকজন নতুন প্রযুক্তি তৈরি করছেন, সেগুলো সম্পর্কে প্রচার করা হবে। বেতারের সাথে আছি সবসময় এমনটাই বলেছেন।
0: প্রথমেই বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি তার ছন্দময় সূচনার জন্য। আর শীতকালীন অধিবেশনে মহানগর অনুষ্ঠানে সংযোজন বিয়োজন নিয়ে এর আগের ইমেইলে কিন্তু আমরা উত্তরে বলেছি, তবে আপনি যে প্রস্তাব রেখেছেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি অনুষ্ঠান অনুপ্রমাণও কিন্তু আমাদের প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানটি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বিকেল 5:10 প্রচার হয়। আশা করছি আপনি শুনবেন।
1: এই ছিল বাঁধন ও ই বাঁধনের আজকের আয়োজন।
0: প্রিয় শ্রোতা, শুভযাত্রা পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। জানিয়ে দিচ্ছি কয়েকটি আন্তনগর ট্রেনের সময়সূচি। সুবর্ণ এক্সপ্রেস 701 ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7:00 চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছে বেলা 11:55। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4:30 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9:25। আপনাদের যাত্রা শুভ হোক। আর বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে, জানিয়ে দিচ্ছি শেষের কথাগুলো।
1: আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা
0: এবং আমি খান নাজম ইলাহি,
1: প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
1: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হলো। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারি পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ, উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজাকে শুভেচ্ছা জানান। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। এদিকে গতকাল বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 12ই নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে 80টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের 17ই জানুয়ারি, পঞ্চম ধাপ 4ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ 22 এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট 27 মে অনুষ্ঠিত হবে। বিশ্বে অন্যান্য স্থানীয় মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে রেজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিভারেটিভ ডেমোক্রেসি। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করায় এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ এআই প্রযুক্তি উদ্ভাবনকারী গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি এই আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেন ফলকার তুর্ক। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় জিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।

0: নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন অনুপ ভট্টাচার্য, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতাবন্ধুরা, আয়োজন জালিতে এখন রয়েছে লালন গীতি শিল্পী আরিফিন হক আলভী।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন আরেফিন হক আলভীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তপন মাহমুদ।

0: তখন মাহমুদের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন ঢালিতে এখন রয়েছে আধুনিক গান শিল্পী জানিত আহমেদ ঝিলিক, প্রথম গানের গীতিকার অশোক কুমার সরকার, সুরকার অশোক কুমার সরকার।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। এবারে গানের গীতিকার রামানন্দ সরকার, সুরকার শেখ সাদী খান।

0: ঝিলিকের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: দেশের সেবা আত্মনিয়োগ করুন, এদেশ আপনার আমার সকলের, তাই আসুন যার যার অবস্থানে থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে দেশকে ঠিক তেমনভাবে ভালোবাসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আসুন আমরা সেই পথে হাঁটি, যে পথে হাঁটলে একটি দেশ সমৃদ্ধ হবে।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি। শিল্পী মোহাম্মদ হারুন, গানের কথা ও সুর করেছেন মমতাজ আলী খান।

0: মোহাম্মদ হারুনের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশার দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘরও তার আশপাশে পরিষ্কার রাখুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শোনাবো ফ্যামিলি কার্ডের গান। গানের গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে ফ্যামিলি কার্ডের গান শুনলেন।
1: নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝে এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আয়েশা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতির শুভেচ্ছা অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজাকে শুভেচ্ছা জানান। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। এদিকে গতকাল বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি উচ্চ শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন ভবনে কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে 80টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের 17ই জানুয়ারি, পঞ্চম ধাপ 4ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ 22শে এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট 27শে মে অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ টু ডেলিবারেটিভ ডেমোক্রেসি। দিবসে উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ এআই প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি এই আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ফলকার তুর্ক। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: সকাল 10টা বেজে 5 মিনিট। আমাদের স্টুডিওর ঘড়িতে, বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমাদের স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান শোনাবেন লায়লা ইয়াসমিন লাবণ্য। প্রথম গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী। এই অনুষ্ঠান একই সঙ্গে আপনারা দেখতে ও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। চলুন চলে যাই লায়লা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে আধুনিক গান শুনবার জন্যে।

এবারে গাইব আমার একটি মৌলিক গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় নাসির আহমেদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় রাজা বশির।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি আধুনিক গান শোনালেন লায়লা ইয়াসমিন লাবণ্য।
1: বাংলাদেশ ভেতর ঢাকা, শোনাবো নজরুল সঙ্গীত শিল্পী মীরা সিনহা।

0: মীরা সিনহার কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন স্টুডিও থেকে সরাসরি পল্লী গীতি গিয়ে শোনাবেন আল জুনায়েদ দিদার। গানের গীতিকার ও সুরকার উকিল মুন্সী।

0: তখন স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গিয়ে শোনালেন আল জুনায়েদ দিদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন যন্ত্রসঙ্গীতে লঘু সুর শুনবেন। বাজিয়েছেন মোহাম্মদ ফরহাদ আজিজ।

0: প্রিয় শ্রোতা, যন্ত্রসঙ্গীতে লঘু সুর শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনাবেন মৌমিতা বড়ুয়া। প্রথম গানের গীতিকার জসীমউদ্দিন খান, সুরকার ত্রিদীপ কুমার বড়ুয়া।

এবারে যে গানটি করছি, গানটি একটি মৌলিক আধুনিক গান। গানটি লিখেছেন রুমি বড়ুয়া চৌধুরী এবং গানটি সুর করেছেন ত্রিদীপ কুসুম বড়ুয়া। গানটির কথা নিজেরে যদি না ভুলি।

0: মৌমিতা বড়ুয়া স্টুডিও থেকে সরাসরি পরপর দুখানে আধুনিক গান গেয়ে শোনালেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 15 সেপ্টেম্বর মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলে যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা Q693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 MHz প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন মনির খান, রিজিয়া পারভিন ও সহশিল্পবৃন্দ। গানের কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: খাল খননের গান শুনলেন। শিল্পী ছিলেন মনির খান, রিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যে কাজটি করবেন সেটাই গৌরবের বিষয় হয়ে থাকবে। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, রাষ্ট্রপতি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী ও হজরত শাহপুরাণ রহমতুল্লাহ আলহীর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এদিকে রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। প্রথম ধাপের স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 12 নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে 80টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন 7 ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে 13ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের 17ই জানুয়ারি, পঞ্চম ধাপ 4ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ 22শে এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট 27শে মে অনুষ্ঠিত হবে। শিল্প বাণিজ্য ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্টস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মনোনয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েজেস, ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিভারেটিভ ডেমোক্রেসি। দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। দিবসটি উপলক্ষে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ, এআই প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ফলকার তুর্ক। হরমুজ প্রণালীর পশ্চিমাংশে একটি অত্যাধুনিক ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদিকে মধ্যপ্রাচ্য হামলা পাল্টা হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দিন দিন কমে আসছে। গতকাল এই প্রণালী দিয়ে 4টি জাহাজ চলাচল করলেও আগের দিন পারাপার হয়েছে 10টি নৌযান। হরমুজ প্রণালী পাড়ি দিতে বর্তমানে দুপাশে অবস্থান করছে 436টি জাহাজ। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী হুমায়রা খাতুন। প্রথম গানটি রচয়িতা হাশিমুদ্দিন, সুরকার গীতিকার নিজেই।

0: হুমায়রা খাতুনের গাওয়া দুখানি পল্লী গীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। গেয়েছেন সুমন রাহাত। প্রথম গানটির রচয়িতা শাহাবুদ্দিন মজুমদার, সুরকার শিল্পী নিজেই।

0: দুখানি আধুনিক গান শুনলেন শিল্পী ছিলেন সুমন রাহাত, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন। শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, শরতের শান্ত শীতকালে সকালে আপনাদের প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের দ্বিতীয় পালার আয়োজন। জানিয়ে দিচ্ছি আমরা যারা রয়েছি আপনাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি ফারজানা ইয়াসমিন লুবনা, দি রেইন আক্তার এবং আমি ওয়াহিদা রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ আরিফুল্লাহ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ।
4: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো আর কথা না বাড়িয়ে এবারে চলুন যাওয়া যাক আপনাদের পাঠানো লেখার কাছে। শুরুতেই মোহাম্মদ শামীম শরীফের চিঠি, পূর্ব ইস্তাইর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু। আপনি বাল্যবিবাহ নিয়ে বেশ কিছু কথা লিখে পাঠিয়েছেন, বলেছেন সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। ঠিক তাই বন্ধু, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি বড় বাধা। তাছাড়া অপ্রাপ্তবয়স্ক মায়ের পুষ্টিহীন সন্তান কিন্তু জন্মগ্রহণ করতে পারে, তাই এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। সবশেষে শুনতে চেয়েছেন গান, শিল্পী বাবুল রেজা।

মোহাম্মদ আলমাস আলী গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। একটু বলে রাখি, আপনার এই চিঠিটা কিন্তু বেশ কিছুদিন আগে লেখা, হাতে পেতে একটু দেরি হয়ে গেল। চিঠিতে আপনি তেমন কিছুই বলেননি বলা চলে, শুধু গান শুনতে চেয়েছেন। কি বন্ধু, আর কি কোনো কথা নেই? ঠিক আছে, কি আর করা, চলুন শোনা যাক গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন মোহাম্মদ রিজওয়ান পারভেজ।

মানুষ বেড়ে কমছে জমি, লাগছে বড় ভয়, সময় বুঝে চলতে হবে তবেই হবে জয়। বন্ধুরা, চমৎকার এই কথাগুলি লিখে পাঠিয়েছেন শিকদার ইসা কালী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখানে একটু বলে রাখি যে আমাদের এই শিকদার ইসা কালী, এই বন্ধুটির অনেকগুলি চিঠি কিন্তু আমার হাতে রয়েছে। আজ একটির উত্তর দিচ্ছি এবং পরে প্রতি সপ্তাহে একটি করে চিঠির উত্তর দেবার আমরা চেষ্টা করব। আপনি বলেছেন যে হারে মানুষ বাড়ছে সে হারে জমি বাড়ছে না, তাই সবাইকে সচেতন হতে হবে, ছোট পরিবার গঠন করতে হবে। আর সবশেষে একটি গান শোনাতে চেয়েছেন নুরুদ্দিন খান ও খায়রুল কাউসার মিঠুকে।

এবারে চিঠি মোহাম্মদ রমজান আলী রিপন ও রুনা খাতুনের নলুয়াকান্দি আজিজাবাদ তারা সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনি বলেছেন যে এমন জীবন করবে গঠন মাদক মুক্ত সুন্দর জীবন, সুস্থভাবে বাঁচতে হলে ধূমপান আর জর্দা ছাড়তে হবে। চমৎকার করে বলেছেন বন্ধু, ভীষণ ভালো লাগলো। আপনি আরো বলেছেন যে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য ধূমপান থেকে, মোট কথা মাদক থেকে দূরে থাকতে হবে, তাই আপনার সন্তান কোথায় যায় কার সাথে মিশে সেদিকে খেয়াল রাখতে হবে, আর এ বিষয়ে বাবা মাকে সচেতন হতে হবে। গান শোনাতে চেয়েছেন শিকদার ইসাক আলী, নুরুদ্দিন খান ও খোরশেদ আলমকে মাদক প্রতিরোধ বিষয়ক একটি গান। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী মেরিনা পারভিন, কথা লিখেছেন ফজলে খোদা, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

এবারে এম এ কাশেম প্রেমের চিঠি, কাশেরা মনাপাড়ি জমতিয়া বাজার কাপাসিয়া গাজীপুরের বন্ধু। শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন আমি তোমাদের পুরাতন শ্রোতা, এবার বলো তোমরা কেমন আছো। তাই অবশ্যই বলবো, তবে প্রেম আমার কিন্তু জানতে ইচ্ছে করছে যে এতদিন কোথায় ছিলেন বলুন তো। ভালো ছিলেন তো? ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের মাঝে আবার পেয়ে। এবার থেকে কিন্তু নিয়মিতই সাথে চাই কেমন। যদিও আপনি বলেছেন মা যেমন ভালোবাসে তার সন্তানকে, তেমনি আমি ভালোবাসি প্রিয় কথা জ্ঞানের সঙ্গীতমালাকে। সুতরাং বুঝতেই পারছি আপনিও কথা জ্ঞানের সঙ্গীতমালাকে ভীষণ ভীষণ ভালোবাসেন, সুতরাং এখন থেকে নিশ্চয়ই সাথেই থাকবেন, তাই না?

ইকবাল হোসেন কাঁচিকাটা কাটাপাড়িয়া মনোহরদী নরসিংদী থেকে লিখেছেন। আপনি শুরুতেই সালাম জানিয়েছেন, বলেছেন, বাল্যবিবাহ আমাদের সমাজের বড় একটি ব্যাধি। বাল্যবিবাহের কারণে কিশোরীর জীবন নষ্ট হয় এবং মায়ের মৃত্যু হার বেড়ে যায়। তাই আসুন আমরা বাল্যবিবাহ বন্ধ করি। আরেকটি গান শুনতে এবং শোনাতে চেয়েছেন মাহফুজ মুরাদ, শিকদার ইসাক আলী এবং কামরুল হাসান মিলুকে। অবশ্যই গান শোনাব, তবে তার আগে বলতে চাই ও যে আপনারও কিন্তু বেশ কয়েকটি চিঠি আমার হাতে। আজ একটির উত্তর দিলাম এবং পরবর্তীতে অন্য চিঠিগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব, সাথে থাকবেন নিশ্চয়ই। চলুন এবারে গান শোনা যাক। শিল্পী প্রিয়াঙ্কা গুপ, কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

গানটি শুনলেন, ভালো লেগেছে নিশ্চয়ই, সেই সাথে জানাও হলো অনেক কিছু। আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে। সুতরাং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও যেন এক নাগাড়ে তিন দিনের বেশি পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে ইশরাত জাহান নীলা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি গতকাল সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী ২০২৭ সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে সিলেট পৌঁছেছেন। আমাদের সিলেট প্রতিনিধি জানিয়েছেন, সফরকালে রাষ্ট্রপতি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। এছাড়া বিকেলে তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। রাষ্ট্রপতির সিলেট সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি গতকাল ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারতসহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গতকাল নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টির উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ১৩ই ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ই জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ঠা ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২শে এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭শে মে অনুষ্ঠিত হবে। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করেছেন। গতকাল বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মান উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে রেইজিং হ্যান্ডস অ্যান্ড ভয়েসেস, ফস্টারিং এজেন্সি অ্যান্ড ওনারশিপ থ্রু ডেলিভারি ডেমোক্রেসি। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। হরমুজ প্রণালীর পশ্চিমাংশে একটি অত্যাধুনিক ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে ইরানের ইসলামিক লিবারেশন গার্ড কর্পস IRGC। এদিকে মধ্যপ্রাচ্য হামলা পাল্টা হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দিন দিন কমে আসছে। গতকাল এই প্রণালী দিয়ে ৪টি জাহাজ চলাচল করলেও আগের দিন পারাপার হয়েছে ১০টি নৌযান। হরমুজ প্রণালী পাড়ি দিতে বর্তমানে দুপাশে অবস্থান করছে ৪৩৬টি জাহাজ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশ, AI প্রযুক্তি উদ্ভাবনকারী ও গণমাধ্যম বরাবর চিঠি পাঠিয়ে তিনি এ আহ্বান জানান। এ ধরনের প্রযুক্তি অভূতপূর্ব ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন ফলকার তুর্ক। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে তিন ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 15 সেপ্টেম্বর মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলে যোগ দেবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। প্রচারে বাংলাদেশ বেতার, তথ্য ও সম্প্রচার কেন্দ্র। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজে এবং এফএম 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
1: মঞ্জুরুল ইসলাম মিন্টু, মোহাম্মদ রতন ইসলাম, জাকির হোসেন রাজু, এমডি হেলাল খান, রুবেল ইসলাম হৃদয়, আফরোজা সরকার, সীমা, ইমন আহমেদ, দুলাল আবু বকর, আরও আছেন আরিফ মাহমুদ, হাসিবুল ইসলাম ফারুক, আর আছেন সত্যেন্দ্রনাথ রায়, এরকম আরও অনেকেই। তো তাদের লেখাগুলো একে একে পড়বো, পড়ে দেবো নাকি এখনই একটা? আচ্ছা, সোহেল আরমান লিখেছে, শুভ দুপুর সচরাচর সরার স্বর, সরার স্বরকে আমি সবসময় সচরাচর করি। আচ্ছা, সরার চর, সরার স্বর না, সরার চর। বাজিতপুর কিশোরগঞ্জ থেকে শুনছি, সিঙ্গাপুর থেকে যুক্ত আছে পুরোটা সময়। সুপ্রিয় রোমান্টিক ফয়সাল ভাইয়ের মিষ্টি কণ্ঠে পিঠে আপুকে জানাই বাগানে ফুটে থাকা লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আচ্ছা, আর গান শুনতে চাই তেলেগু এবং মারাঠি ভাষা। আমার গলায় কিছু না, আমি আজকে অনেক ঘুম পেয়েছে, কারো জানি আমি চোখ খুলে রাখতে পারছি না। যাই হোক, সে খুব সুন্দর একটা গোলাপ ফুলের ছবি পাঠিয়েছে, এটা দেখে আসলে ভালো লাগছে, আমার ঘুমটা একটু কেটে গেছে।
2: অনেক অনেক ধন্যবাদ। আমরা গানে যাচ্ছি, বন্ধুদের পছন্দের গান শোনাবো। গানটি শোনাবো আমরা ভোজপুরি মুভি সারিয়া ভিজল ভিজল, এমনই শিরোনামে একটি চলচ্চিত্র আছে, সেই চলচ্চিত্রের টাইটেল সং এটা, সারিয়া ভিজল ভিজল। আর গানটি হচ্ছে ভোজপুরি টপ চার্টের মতো জায়গা করে নিয়েছে এবং ভোজপুরি মুভির জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী, জনপ্রিয় দুটি দীনেশ লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিং হচ্ছে গানটি গিয়েছেন, অভিনয় করেছেন কিন্তু অম্রপালি দেবে এবং নিরুয়া। আর গানের ব্যাপারে যদি একটু বলি, ভোজপুরি গানের জগতে প্রেম আবেগ মাটির গন্ধ সব কিছুর মধ্যে কিন্তু একটা মাটির সোদা গন্ধ, অথবা সাধারণ মানুষের যে জীবনযাপন, চলচ্চিত্রগুলো কিন্তু নির্মাণও হয়ে থাকে এমন ভাবে, দেখলে মনে হয় আমার পাশের বাড়িরই একজন, তার ড্রেস আপ, কথাবার্তা, জীবন আচরণ এরকম এই থাকে। তো এই গানটাও কিন্তু এরকম, আর বৃষ্টির সঙ্গে গানটার সম্পর্ক আছে, বৃষ্টিতে ভিজেল ভিজেল যায় যে কথা বলছিল গানে গানে ভোজপুরি ভাষায়, সে কথাই আমরা শোনাবো। আর গানটি আমরা ডেডিকেট যাদেরকে করতে চাই, সাভারের বন্ধু সাদ্দাম চৌধুরী লিটু, সেই সঙ্গে আছেন খুলনার বন্ধু তাবারাকা তাবু, পাবনার বন্ধু মোবাইল টেকনিশিয়ান আবু বকর, নেত্রকোনার বন্ধু মোহাম্মদ মোখলেসুর রহমান ছোটন, বগুড়ার বন্ধু আব্দুল ওহাব সম প্রধান সম্রাট, রাজবাড়ির বন্ধু শ্রী গোপীনাথ পাল, চাঁদপুরের বন্ধু অর্জুন চন্দ্রশীল, পূজারানী শীল, ঋতু পান্নারানী শীল, কাজল মেম্বার মুক্তারবাগ, গাজীপুরের বন্ধু আরিফ মাহমুদ পরর, ঢাকা ক্যান্টনমেন্টের বন্ধু মোবারক হোসেন ফণী, সিরাজগঞ্জের বন্ধু আহমদ আলী সরকার, নরসিংদীর বন্ধু আফরোজা সরকার সীমা, টাঙ্গাইলের বন্ধু এস এম মিঠুন ও মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সুমন চৌধুরী, সামিয়া সবাইকে দিদি।

0: দিয়া ভিজাল ভিজাল গানটা শুনছিলাম, আর ওই যে মজার যে ব্যাপারটা থাকে এই গানগুলোর মধ্যে, একটু চতুর একটু মজা এবং বৃষ্টির ব্যাপার, তো সবকিছু মিলিয়ে সুন্দর একটা গান। আর এই গানটা শুনে আপনাদেরও নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমাদের ভালো লাগার বিষয় কিন্তু আরো অনেক আছে।
1: এটা একেবারে গ্রামীণ পটভূমিতে চলচ্চিত্রের প্রেক্ষাপটটা লেখা, গানের চিত্রায়ন গ্রামীণ পটভূমিতে মাঠে ফসলের ক্ষেত্রে চমৎকার, আপনাদের দেখতেও ভালো লাগে। আমরা চলে যাচ্ছি প্রথম আলায়। আসিফ কামরুজ্জামান চৌধুরী, তিনি বলেছেন সীমা চৌধুরী, পার্টকেল ঘাটা তালা সাতক্ষীরা থেকে যুক্ত আছেন। ভাই এবং আপনার সালাম আলাইকুম, শ্রাবণকে বিদায় দিয়ে ভাদ্র মাসকে অভিনন্দন জানিয়ে আপনাদের ভাদ্র দিন ফলের সমারোহে আমন্ত্রণ জানালাম। কেমন আছেন আপনারা? গান শোনাবেন মোহাম্মদ বার্সা, মোহাম্মদ বার্সা দেনা সাধনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর ভাদ্র মাসে কিন্তু বৃষ্টির ছোঁয়া পাচ্ছে, সেখানে বৃষ্টির একটা গান শুনবেন। আছেন এমডি ফারুক, সম্রাট এমডি ফারুক মেম্বার। আচ্ছা, সম্রাটের আসলে অনেক ছড়াছড়ি, সেই জন্য মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন অর্জুন সিং। তিনি বলেছেন জীবনে প্রথম পা পাতা এঁকে দিলাম আলপনা আমাদের স্মৃতি তখন। আচ্ছা, আমরা যখন থাকব নাম অর্জুন চন্দ্র সিং, পূজা রানী সিং, পান্না রানী সিং, কাজল মেম্বার, মুক্তার বা সোহাগ সবাইকে কিন্তু গানটি ডেডিকেট করে দিয়েছেন। সে ফিডব্যাকটা তারা দেয়। আরিফ মাহমুদ পরশ আছেন, তিনি বলেছেন অনন্ত ভাই এবং

0: রতন ইসলাম আছেন আমাদের সাথে, মানিক ইসলাম, কাজল ইসলাম, তাদেরকে সাথে নিয়ে একসাথে শুনছেন। ওকে, আচ্ছা, তিনি ভোজপুরি অথবা তামিল ভাষার গান শুনতে চেয়েছেন, আর গরমের দুপুরে জাম্বুরা ভর্তা খাওয়ার দাওয়াত দিয়েছেন তিনি মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে সীমান্তের সবুজ গ্রামে। তাকে কি জানে কখনো যাওয়া হবে কিনা।
1: জাম্বুরা,
0: হ্যাঁ বলো, জাম্বুরা কি
1: এই সময়ের জন্য খুব ভালো, খুব উপযোগী খাবার, কারণ যখন যে ফলের সিজন থাকে সেটা কিন্তু সেই সময় রোগ বালাই থেকে সুরক্ষিত থাকে।
0: আচ্ছা, সুরাইয়া আক্তার চাঁদপুর শাহরাস্তি থেকে যুক্ত হয়েছেন তিনি, আর জিজ্ঞেস করেছেন আমরা কেমন আছি। আমরা তো বেশ ভালো আছি, গান শুনতে চাই নেপালি ভাষায়, নেপালি ভাষার গানের জন্য রিকোয়েস্ট। ওকে, তো গানে যাবো একবার।
1: অবশ্যই গানে যাবো। আর এবারে যে গানটি আমরা শোনাবো, এই গানটি নেওয়া হয়েছে স্প্যানিশ ভাষা থেকে। স্প্যানিশ ভাষা খুব রোমান্টিক, চমৎকার একটা গান, লুইস ফনসি এবং ডেমি লোভাতো গেয়েছেন। এচেমেলা কুলপা, যে গানের অর্থটা অনেকটা এরকম, এটা যদি বলি, দোষটা আমার উপর দাও, মানে প্রেমিক প্রেমিকা থাকে না যে সবসময় একজন আরেকজনের, যখন তাদের মধ্যে একটু সম্পর্কে মান জানানোর ফলে একজন আরেকজনের দোষ খুঁজতে থাকে। এখানে বলা হচ্ছে যে সব দায় আমার, তুমি ভালো থাকো। যে আসলে এমনটা যদি করা হয় তাহলে কিন্তু সম্পর্কটা খুব সুন্দরভাবে চলে, আর একজন আরেকজন মানুষের প্রতি সে বিশ্বাসটা রাখতে পারে। এমনটা আসলে সব সম্পর্কের ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের মধ্যে যে মতবিরোধ, হানাহানি, হিন্দুদের কিন্তু অনেকটাই কেটে যায়। তো এমন কেটে যাওয়ার আহ্বান দেখেই কিন্তু সবাইকে বলবো, হ্যাঁ সবাই এমন হন যদি পারেন, এচেমেলা কুলপার মতো যে দোষটা আমার, যেমনটা আমি করি আর কি।
0: হ্যাঁ, বাংলাদেশেও এরকম গান আছে, কিন্তু এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট, যেমন আমি তো বালানা বালা লইয়াই থাই।
1: আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লাগে দেখো, গানটি চলে যাচ্ছে স্প্যানিশ ভাষার গানে।

0: এসে দাও না তুমি সারা, এই জীবন ধন্য হবে আমি সুখে আত্মহারা, জীবনে যত আসুক না ঝড় থাকবো তোমার পাশে, এভাবেই কাছে থেকো সারা জীবন আমায় ভালোবেসে। শুভ দুপুর, অনলাইনে আছি বড়াল নদীর পার থেকে, জাকির হোসেন, রাজু, জরিপ, জাহিদুল, মরিয়ম, শারমিন এবং জসিম সবাই একসাথে শুনছি চর গোবিন্দপুর জোনাইল বাজার বড়াইগ্রাম নাটক থেকে। বাহ, অনেক সুন্দর, লেখাটাও অনেক সুন্দর, কবিতাটাও অনেক সুন্দর, এবং সবাই মিলে একসাথে শুনছেন, সেটা অনেক ভালো লাগার বিষয়।
1: আচ্ছা, ঠিক এই মুহূর্তে যারা লিখেছেন কয়েকটি কমেন্টে যাই, জাহিদুল ইসলাম আছেন, তিনি জাহিদ কেয়া দুজন মিলে বলেছেন, না হ্যাঁ দুজন মিলে হয়তো শুনছেন, বিল পালসা, বিল পালসা, কাজীপাড়া, রানীনগর, নওগাঁ থেকে। শুভদুপুর ভাই এবং আপনি কেমন আছেন আপনারা? শুরুতেই আমার গ্রামের রক্ত দহ বিলে ফোটা পদ্ম ফুলে শুনেছেন, গান শোনাবেন জুবিন নটিয়ালের। হিন্দি ভাষা গান শুনতে চেয়েছেন বন্ধু, তোমাকে ডেডিকেট করে গানও শুনিয়ে দিয়েছি ভোজপুরি, তার মানে তুমি যদি থাকো। আমাদের সঙ্গে মোবাইল টেকনিশিয়ান আবু বাকর, তিনি বলেছেন শুদ্ধ স্বাধীন বাংলা বেতার শ্রোতা ক্লাব পাবনা সদর থেকে ফয়সাল ভাই এবং বিথিয়াপুর, অনেক অনেক ধন্যবাদ দুজনকে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, যাবনি আমার ভাষার একটি গান শুনতে চাই। আচ্ছা, তিনি কিন্তু শুনছেন এটা নিশ্চিত হয়ে বলা যায়, যেহেতু বলেছেন যে আমরা কমেন্ট করেছি। আসলে এভাবে শুনে যখন কেউ কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে। আব্দুল কাদের ফকির বলেছেন আজকের প্রতিটি গান ভীষণ ভীষণ ভালো লাগছে, আপনারা কমেন্ট করে দিলাম, ইমেলেও যাব,
0: ইমেলেও আছে, ইমেলেও তিনি লিখেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, ফুলের শুভেচ্ছা, প্রথম পর্ব থেকে নিয়মিতভাবে তিনি চিঠি লিখে আসছেন, বাংলাদেশ বেতারের সাথে নিয়মিত তিনি থাকেন সেটাই জানিয়েছেন, অনেক ধন্যবাদ।
1: আজকে যদি তার চিঠি পেয়ে থাকি সেটাও আমরা পড়ে দেব, অপেক্ষায় আছি আমরা, কিছু চিঠি আমাদের হাতে এখনো আছে। সুরাইয়া আক্তার আছেন চাঁদপুর শাহরাস্তি থেকে, এই মাত্র যুক্ত হলেন বিয়ে ভাই এবং আপনি কেমন আছেন, গান শুনতে চাই নেপালি ভাষা। আলী আহমেদ আরিফ আছেন আমাদের সঙ্গে সাফার নওগাঁ থেকে, শুভ দুপুর জানিয়েছেন, তাল পিঠা খাওয়া দাওয়া হইল, অনেক অনেক ধন্যবাদ। আব্দুল রৌফ সাহেব আছেন আমাদের সঙ্গে, তুর্কি ভাষার গান শুনতে চেয়েছেন। মোহাম্মদ সুমন আহমেদ আছেন, সঞ্জিদা আক্তার তার সঙ্গে আছেন, শাহিনুর আক্তার আছেন, সুরাইয়া সুমাইয়া জাহান মিনু আছেন, জান্নাতুল সাদিয়া আছেন, অনেক অনেক ধন্যবাদ, হিন্দি ভাষার গান শুনতে চেয়েছেন। ভোলা সদর থেকে শুনছেন আমাদেরকে মোহাম্মদ আব্বাস হোসেন, স্বাধীন মালিক আছেন আমাদের সঙ্গে, মাতাজিহাট নওগাঁ থেকে সাথী আছেন, সুশান্ত পাল আছেন, দাদা এবং দিদি যুক্ত আছে, পশ্চিমবঙ্গে নদিয়া চাকরা থেকে আছে, অনুষ্ঠান পুরোটা সময় ধরে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। ওয়াসিউর রহমান মিন্টু আছেন আমাদের সঙ্গে বেড়েছি সিরাজগঞ্জ থেকে, বলেছেন সুন্দর করে চিঠি পড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনন্ত ভালোবাসা, শুধুই আপনাদের জন্য পাঠিয়ে দিলাম শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ। এস এম জসিমুদ্দিন ফকির আছেন আমাদের সঙ্গে, তিনি বলেছেন কেমন আছো প্রিয় কণ্ঠগুলো, সাথে আছে তৃতীয় আর শুনছি দেশের বাইরে, অনেক অনেক ধন্যবাদ।
0: তানজিলা সাথী, তার মেইলটা একটু পড়ে নে তারপরে গানে চলে যাব, তিনি বলছেন যে তুমি আমার জীবনের সেই সুন্দর সকাল যার আলোয় আমার সব অন্ধকার দূর হয়ে যায়, আমার প্রাণের প্রিয় অনন্ত ভাইয়া তিথি আপু, আজকের পৃথিবীতে ফুটে থাকা সকল গোলাপের শুভেচ্ছা নিও, সাথে যুক্ত আছি, পুরোটা সময় গান শুনিয়ে দিও নেপালি ভাষায়, উত্তর বাসাবো থেকে লিখেছেন তিনি, অনেক ধন্যবাদ। ঢাকার ভেতর থেকেও যারা মেইল করেন তাদের লেখাগুলো পড়তেও অনেক ভালো লাগে, কারণ শহরের জীবন আসলে অনেক ব্যস্ত জীবন, সেই ব্যস্ত জীবনের মধ্যেও আমাদের জন্য সময় বের করেন সেটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া।
1: মোনালি ঠাকুর এবং মিডব্রস ব্রাদার্স গেয়েছেন গানটি, এবং এই গানের কথা আসলে বৃষ্টি এবং শ্রদ্ধা কাপুর যেন একে অন্যের পরিপূরক, বৃষ্টি এবং বৃষ্টির গান থাকা মানে চলচ্চিত্র হিট হওয়া, এবং এই গানের সুরটা মাত্র এক ঘন্টায় করেছেন শ্রদ্ধা কাপুর, এটা একটা বিশেষ কিছু কাজের যে স্বীকৃতি হিসেবে যে এত অল্প সময়ে এত চমৎকারভাবে একটি গান চিত্রায়ন।
0: ওকে, সো কাদেরকে ডেডিকেট করছি চটপট বলে দিই, নারায়ণগঞ্জের বন্ধু হুমায়ুন কবির, নওগাঁর বন্ধু হেলাল, নরসিংদীর বন্ধু লাকিক, সাতক্ষীরার বন্ধু কামরুজ্জামান, সীমা চৌধুরী, যশোরের বন্ধু রাজু আহমেদ, নারায়ণগঞ্জের বন্ধু ফুয়াদ, সিরাজগঞ্জের বন্ধু ওয়াসিউর রহমান মিন্টু, কুমিল্লার বন্ধু ইয়াসিনুল্লাহ শিশির, টাঙ্গাইলের বন্ধু মাসুম মাহমুদ পরশ এবং কুষ্টিয়ার বন্ধু অপূর্ব কুমার বাগচির, অসরারা লাবু, তাদেরকে ডেডিকেট করছি বাগি মুভির এই গানটি।

0: কালসম গানের পর আমরা আবারও ফিরে এলাম কথামালায়। ফেসবুকের পাতায় অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি, ঠিক এই মুহূর্তে যিনি লিখেছেন তিনি হচ্ছেন আমাদের বন্ধু অর্জুন শীল, বলেছেন আমার কমেন্টটি ও সেই সাথে অনুরোধের গানটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনের প্রতি। আজকের অনুষ্ঠানের সবগুলো গান আমার পছন্দের, হৃদয় ছুঁয়ে গেল। আগামী সপ্তাহে শুনতে চাই চাকমা ভাষার গান অথবা ব্রাজিল দেশের গান, অবশ্য আগামী সপ্তাহে শুনাবেন। অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ হেলাল খান আছেন, তিনিও তার পছন্দের কমেন্ট গান শুনতে ধন্যবাদ জানিয়েছেন। জাকির হোসেন রাজু আছেন, তিনি বলছেন সাথেই আছে অনলাইনের বড়াল নদীর পাড় থেকে। তৃতীয়াপু সত্যি বলতে ভালো লাগলো বিভিন্ন মঙ্গলবার, কারণ সকল শ্রোতাকে যখন ডেডিকেট করে গান শুনিয়ে দাও এটাই একমাত্র ভালো লাগার কারণ। অনেক অনেক ধন্যবাদ। আছেন রেজাউল আলম সন্তু, বলেছেন সুফিয়া ভাই আপু আজকের গানগুলো একেবারে ফাটাফাটি লাগছে, সাথে আছি চালিয়ে যান, থাকবো পুরোটা সময় জুড়ে, গান শোনাবেন নেপালি ভাষা। ঠিকানা জোড়াদহ গাইনপাড়া হরিণা কুণ্ড চিনাইদহ থেকে। আব্দুল কাদের ফকির আছেন, আমার ইমেল এবং কমেন্ট পড়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে শাকিল খান বগুড়া গাবতলী থেকে, আমার সর্দি জ্বর দোয়া প্রার্থী, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, খুব শিগগির সুস্থ হয়ে যান এমনটা প্রত্যাশা আমাদের। আছেন অঞ্জলি রায়, অঞ্জলি রায় বলেছেন যুক্ত হলাম সোনাতলা বগুড়া থেকে, আরবি ভাষার গান শুনতে চান জাহিদুল ইসলাম, তারপর আহমদ আলী সরকার, টেকনিশিয়ান প্রবীর কুমার, সবাই তো আছেনই। এরপর যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ সুমন আহমেদ, বেশ কিছু কমেন্ট করেছেন ভারতের এর মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সীমান্তের সবুজ গ্রামের সুইট দুরন্ত যুবক পশ্চিম খারনই কমলাকান্দ নেত্রকোনা থেকে তিনি যুক্ত করেছেন, অনেক অনেক ধন্যবাদ। অর্জুনশীল আবারও আছেন, এরপর আছেন আমাদের সঙ্গে সম্রাট এমডি ফারুক মোগল, ফারুক মোগল, তারপর আছেন জাকির হোসেন জীবন, সাথে আছে থাকবো পুরোটা সময় জুড়ে, আমাদের অনেক পুরনো বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। মঞ্জুরুল ইসলাম মিন্টুকে দেখতে পাচ্ছি উলিপুর কুড়িগ্রাম থেকে, শাহাদান হুসাইন বাল্লু, শাহাদান হুসাইন বাল্লু নাম দেখি অন্যরকম, প্রথমবারের মতো শুনলাম এই ধরনের নাম, বগুড়া থেকে যুক্ত হয়েছেন, বাল্লুর নামটা আমি শুনিনি এর আগে। তারপর আছেন আমাদের সঙ্গে আকলিমা বেগম, আকলিমা বেগম বলেছেন আরবি এবং নেপালি ভাষার গান শুনতে চান। ইসমাইল হোসেন বলেছেন শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত আছেন, ফুল তো ঝরে যায় সুবাস হারিয়ে, চাঁদ তো ডুবে যায় আলো গুটিয়ে, কিন্তু আমার ভালোবাসা কখনো কমবে না, তোমার জন্য থাকি অপেক্ষায়। আচ্ছা, যে অনুষ্ঠানে কথা বলেছেন আর বললাম না, এটা বিশ্বিনা মঙ্গলবার নেপালি ভাষার গান শুনতে চান। আব্দুল কাদের ফকির আছেন, বলেছেন সাথে আছি সবসময় আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষায় আছি, অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখনকার কমেন্টও পড়েছি আবারও পড়বো, সঙ্গে থাকুন। তাবার একটা তাবু চমৎকার কথামালার সঙ্গে তিনি আমাদের সঙ্গে আছেন, সোনারাঙ্গা খুলনা থেকে যুক্ত আছে এমনটাই জানিয়েছেন আব্দুল ওহাব প্রধান সম্রাট বগুড়া থেকে।
1: ওকে, চিঠি আছে, চিঠিও পড়ে দিচ্ছি। মনোয়ার ইসলাম লিখেছেন কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। আচ্ছা, তিনি বলছেন যে প্রিয় তিথি আপু অনন্ত ভাইয়া আসসালামু আলাইকুম, শরৎ রাতে পূর্ণিমা চাঁদ হাসে আকাশ ভরে, রূপালী আলো ঝরে পড়ে নদীর জলের তরে, শিশির ঝরে ঘাসের ডগায় শোভা ছড়ায় তার, শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভাসে চারিধার। আসলে শরতের যে আগমন সেটা শুভেচ্ছা জানিয়েছেন তিনি, এবং শ্রোতাদের অনুরোধের গানগুলোই তিনি শুনেন এবং উপভোগ করেন সেটাই জানিয়েছেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। গানে যাব
0: আমরা, এখন যে গানটি শোনাবো সে গান নেওয়া হয়েছে উর্দু ভাষার থেকে, রাহাত ফাতেহ আলী খান এবং মমিনা মুস্তাসান গিয়েছেন। এবং সৌন্দর্য কখনো ভাষার সীমানা ছাড়িয়ে যায়, কখনো তাকে প্রকাশ করা যায় না, শব্দ থেমে যায় তার কাছে, সেই মুগ্ধতারই একটা সুরেল আলাপন হচ্ছে উর্দু গান আফরিন। আফরিন শব্দের অর্থ প্রশংসা, মুগ্ধতা কিংবা বিস্ময় ভরা বাহবা। গানটিতে প্রিয় মানুষের সৌন্দর্যকে কখনো চাঁদের আলো, কখনো সুর, কখনো সুবাস, আবার কখনো প্রস্ফুটিত বাগানের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু মূল কথাটা হচ্ছে ওই সৌন্দর্যের পূর্ণ প্রশংসা করা আসলে সম্ভব নয়, যেখানে শব্দ আসলে কম হয়ে যায়, আর তার তুলনা সে নিজেই এক কথায় অতুলনীয় যে বিষয় সেটাই হচ্ছে আফরিন। এখানে স্রষ্টার প্রতি ভালোবাসা অর্থেও কিন্তু আধ্যাত্মিকতা আধ্যাত্মিকভাবে গানটিতে প্রকাশ পেয়েছে, আর গানটির নতুন এই পরিবেশনা, এই কারণ এই গানটি কিন্তু মূলত নুসরত ফতেহ আলী খানের গান, যেটা নুসরত ফতেহ আলী খান গিয়েছেন একটু অনেক আগে ফকির মাহমুদের সঙ্গীত আয়োজনে, যেটা নতুন করে মমিনা মুস্তাসান এবং নুসরত ফতেহ আলী খানেরই পরিবারের সদস্য তার ভাতিজা রাহাত ফতেহ আলী খান গানটি নতুন আঙ্গিকে গিয়েছেন এবং গানটি সমান জনপ্রিয়তা পেয়েছে। আমরা মানিকগঞ্জের বন্ধু সজীব, টাঙ্গাইলের বন্ধু এম ফারুক সম্রাট এম ডি ফারুক মোঘল, কুমিল্লার বন্ধু মমিনুল হক, ময়মনসিংহের বন্ধু আব্দুল কাদের পুরী,

0: শ্রোতা, বাংলাদেশ বেতার এখন রেডিও সেট ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়, সবখানে।
2: আফ্রিয়ে আফ্রিয়ে গানটা শুনছিলাম, যেটা আসলে মুগ্ধতা ছড়াচ্ছিল এবং সেই মুগ্ধতা এখনো মনে হয় রেশটা কাটেনি। তারপরও চলে এলাম কথামালার, চলে যাব। প্রথমেই চিঠি দিয়ে শুরু করছি। প্রথমে আমার হাতে যে চিঠিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের ফকিরের, তিনি ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে লিখেছেন এবং তিনি বলছেন যে ফয়সাল ভাইয়া তিথি আপু টগর ফুলের শুভেচ্ছা নেবেন। 11 আগস্ট আমার চিঠি, ইমেল এবং কমেন্ট এত সুন্দর করে পড়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। ফুলের ফুলের জীবনের কাছে মানুষের অনেক কিছু শেখার আছে। ফুল অন্যের জীবন সাজাতে, সুন্দর করতে, সৌরভময় করতে নিজের জীবন উৎসর্গ করে। পরের জন্য জীবন উৎসর্গ করতে পারলে মানুষের জীবনও ফুলের মতো সুন্দর এবং সৌরভময় হয়ে উঠতে পারে। বা সুন্দর চিন্তা, সুন্দর লেখা। আর মোস্তফা কামাল পাশাকে ডেডিকেট করে একটি গান শুনতে চেয়েছেন তিনি, আরবি ভাষার যে কোনো একটি গান।
3: ফেসবুকে কমেন্টে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন লাকি বিশ্বাস, তিনি বলছেন প্রতিদিনের মতো আজও তোমাদের সাথে যুক্ত হলাম মনোভূতি মৌসুমী থেকে। শ্রদ্ধেয় ভাই এবং মিষ্টি আবু, শরৎবিধি করে তোমাদেরকে পাকা পেঁপে খাওয়ার দাওয়াত শুরু। সাথে আছি, আমাকে একটি হিন্দি গান শুনিয়ে দিলেন, হিন্দি গান শুনিয়ে দিয়েছি কিন্তু আগামী আয়োজনের জন্য অপেক্ষায় থাকবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আব্দুল কাদের, তিনি ফেসবুকে কমেন্ট করেছেন, কমেন্টে শেয়ার করেছেন। অবশ্যই বন্ধু, এখানে কমেন্টে আসলে অনুষ্ঠান সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাবে, তবে যে কোনো ইমার্জেন্সি কোনো বিষয় হলে অবশ্যই জানাতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আছেন আমাদের সঙ্গে আব্দুস সালাম, তিনি বলেছেন বিল নিহারিয়া পাংশা রাজবাড়ি থেকে যুক্ত আছেন, আক্রোশমূলক গান শুনতে চান। আছেন আমাদের সঙ্গে লিটন কৃষ্ণ, তিনি বলছেন পালের কামাত শালডাঙ্গা থেকে পঞ্চগড় থেকে যুক্ত আছেন। শ্রী জগদীশ পাল জয় বলছেন শুধু ভাইয়া কেমন আছেন। আছেন ইমরান জর্দার, অনেক অনেক ধন্যবাদ, আপনার পছন্দের গান কিন্তু শুনিয়ে দিয়েছি। তিনি গান শুনিয়ে দিয়েছেন মাইকেল জ্যাকসন, আগামী আয়োজনের জন্য অপেক্ষা করছেন। এস এম মিঠুন এসএম আমাদের সঙ্গে, মিঠুন বলছেন ঘাটায় টাঙায় দিয়ে যুক্ত আছেন, হিন্দি ভাষা গান শুনতে চান। তারপর আছেন মনোয়ারুল ইসলাম, শেষ পর্যন্ত থাকবেন এমনটাই কথা দিয়েছেন, গাইবান্ধার বন্ধু। আছেন আমাদের সঙ্গে অপূর্ব কুমার পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ, কুষ্টিয়ার বন্ধু, ভারতী বাংলা বলতে গান শুনতে চান। কামরুজ্জামান চৌধুরী আমাদের সঙ্গে আছেন, ইমন আহমেদ দুলাল আছেন, অনেক ধন্যবাদ বন্ধু। আছেন মোহাম্মদ শরীফুল ইসলাম সাদ্দাম, তিনি বলেছেন পাথরে লিখি নি নাম হুইয়ে যাবে, কাগজে লিখি নাম ছিঁড়ে যাবে, তাই নাম থেকে মনের সিন্ধুকে ফুটে থাকা মরিচ ফুলের শুভেচ্ছা। আচ্ছা, গান শুনতে চাই আপুর কণ্ঠে, আজকে না, হ্যাঁ আরেকদিন শোনাবো। আমি শুনছি,
2: চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। আহমদ আলী সরকার রয়েছেন, তিনি গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, 1 মাস পর মঙ্গলবার দুপুরে বিশ্ববিনা জেগে উঠবে নতুন করে। আচ্ছা, এটা বোধ হয় অনেক আগের লেখা নাকি, অনেক আগের লেখা না, আজকেরই পাঠানো, কিন্তু উনি আসলে অনেক আগের একটা পরিস্থিতি বর্ণনা করছেন আর কি। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের সাথেই থাকুন, আমরা প্রতি সপ্তাহেই আছি এখন কিন্তু। ওকে, সো চলো এবার গানে যাই।
3: এবার আমরা শুনবো অসমীয়া ভাষার গান পাপ গাগু পরিবেশনায় মনে যে তোমাকে দিয়াই। আর মনে যে তোমাকে দিয়াই মানে কি?
2: মন তোমার দিকে ধায়, মন তোমার দিকে যায়।

0: তোমাকে দিয়াই আমরা গান শুনছিলাম অসমীয়া ভাষার, কেমন লাগলো বন্ধু? মিষ্টি কণ্ঠের মিষ্টি একটি গান, আমার খুবই ভালো লাগে অসমীয়া ভাষার গান। মাঝে মাঝে কোনো কোনো শিল্পীর কণ্ঠে এতটাই মুগ্ধ করে যে মুগ্ধতার আবেশে বিদায় নিতে ইচ্ছে করে না, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আর তেমন কোনো কথা বলার।
1: একদম, আর অসমীয়া ভাষার বেশ কিছু শব্দ আসলে বাংলার সাথে কিছুটা সিমিলারিটি থাকার কারণে আসলে আমাদের মনে হয় মনের মধ্যে আরো বেশি করে গেঁথে যায়।
0: হ্যাঁ, তিথি তিথির মতো একটা অর্থ করে দিয়েছে গান।
1: আসলে ওইটাই অর্থ, কিন্তু যে জানে না সে আসলে বারবার তার সন্দেহ প্রকাশ করে কি প্রমাণ করার চেষ্টা করছে আমি জানি না।
0: সন্দেহ করলেই কেবল, আমি কিচ্ছু জানি না।
1: তো তুমি জানলে তো তোমার বলার কথা।
0: মাঝে মাঝে আমার মনে হয় মানে কোন মনীষী জ্ঞানী বাবাদের সাথে আছে একটু পাশাপাশি বসে, কত যে আছে না
1: কিছু কিছু মানুষ আছে
0: জানার চেষ্টা বৃথা,
1: একদম
0: কিছু না জানার চেষ্টা করে।
1: কিছু মানুষ আছে অন্য যদি কিছু জানে সেটা নিতে পারে না, সেটা মেনে নিতে পারে না
0: একবারে,
1: সেটাই ঠিক আছে। না হয় গ্রন্থ না তোমার, অর্থ তো সবাই বুঝতে পারে। রুবেল ইসলাম হৃদয় আছে, আফরোজা সরকার, সীমা, ইমন আহমেদ দুলাল, তাদের লেখাগুলো পেয়েছে একদম শেষ মুহূর্তে, তাই আর খুব বেশি পড়া হলো না, এগুলো ইমেলের মাধ্যমে এসেছে। নিশ্চয়ই আগামী সপ্তাহে আরো অনেক বেশি গল্প হবে, অনেক বেশি কথা হবে, আনন্দ হবে, গান হবে। লাস্ট গানটা কি সেটা বলে বিদায় নেব।
0: আমরা একটি গান শোনাবো আরবি টপ চার্ট থেকে, ন্যান্সি আজরামের কণ্ঠে শাহদি ইয়া দেনি এই শিরোনামে। আর বন্ধুরা, এই গানটি আমরা যাদেরকে ডেডিকেট করতে চাই তারা হচ্ছেন বাবনা বন্ধু আইবল সৌরভ, গাইবান্ধার বন্ধু রুবেল ইসলাম হৃদয়, চুয়াডাঙ্গার বন্ধু মোহাম্মদ মুজাহিদ মানিক ও মোহাম্মদ মাহিন ইসলাম, এবং নদিয়ার বন্ধু সুশান্ত পাল। চলুন সবাই মিলে শুনে নিই আরবি গান টপ চার্ট থেকে ন্যান্সি আজরামের।

শুনিনি শ্রোতাদের অনুরোধ ভিত্তিক বিভিন্ন ভাষার গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বিশ্ববীণা। অনুষ্ঠানটির সহযোগিতায় মোহাম্মদ রাহাত খান, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন এবং প্রযোজনা করলেন ইয়াসিফ আহমেদ।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র জোহরের নামাজের আজান।

0: لنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুলনা গ্রহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের প্রতি যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। আল হাদিস।
3: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান গীতালি। গীতালিতে এবারে শুনবেন হৃদয় আমার ছায়াছবির গান, শিল্পী খালিদ হাসান মিলন।

0: লবণ গ্রহণে সতর্ক হন।
1: একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 5 গ্রাম লবণ প্রয়োজন।
0: বাংলাদেশি খাদ্যে মাত্রাতিরিক্ত লবণের ব্যবহার লক্ষ্য করা যায়।
1: অতিরিক্ত লবণ রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা রক্তচাপ বৃদ্ধির প্রধান কারণ।
0: এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
1: দৈনিক পরিমিত মাত্রায় লবণ গ্রহণ করুন।
0: জনশক্তি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
2: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান গীতালি। গীতালিতে এবারে শুনবেন আধুনিক গান, গিয়েছেন মমতাজ রহমান লাবণী, গানের কথা সাজিয়েছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

শ্রোতা বন্ধুরা, আপনার গীতের অনুষ্ঠানে রকমারি গান শুনছেন। এবারে শুনবেন মা আমার চোখের মণি ছায়াছবির গান। দ্বৈতকণ্ঠে গিয়েছেন নওরিন ও রাজীব।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা আপনারা শুনছেন রকমারী গানের অনুষ্ঠান গীতালি। গীতালিতে এবারে শুনবেন কি প্রেম দেখাইলে ছাড়ছবির গান, শিল্পী কুমার বিশ্বজিৎ ও ডলি শায়ন্তনী।

বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গণমাধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলে যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচার হবে। ফুলিড অনুষ্ঠান ইসলামী জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত ফুলিড অনুষ্ঠান এসো করে ছোট পরিবার শুনবেন বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। বিকেল 5:30 শুনতে পাবেন লেস ব্রেক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার শুনতে পাবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সহভাগিতা অনুষ্ঠান বন্ধন শুনতে পাবেন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। প্রিয় শ্রোতা, এবারই FM এর অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত এই সকলের ছোট পরিবার অনুষ্ঠানে আজ 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার বেলা 4:05 প্রচারিত হবে বিশেষ ফোন ইন অনুষ্ঠান। ফোন ইন অনুষ্ঠানের বিষয় গর্ভকালীন প্রধান 5টি বিপদ চিহ্ন ও করণীয়। এ বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অনুষ্ঠান চলাকালীন সরাসরি ফোন করুন 02448132268, 02448132269, 02448132270, 02448132277, 02448132278, 02448132279 নম্বরে। ঘোষণাটি শুনলেন। এবারে অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজ 15 সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7টায় কৃষি বিষয়ক কার্যক্রমে আয়োজিত দেশের মাটি আমার অনুষ্ঠানটি জাতীয় অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানতে ফোন করুন 02448132268 থেকে 70 নম্বর পর্যন্ত। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে।

0: সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বিপদে পড়লে বা কোনো আশা পূরণের উদ্দেশ্যে আমরা অনেকেই বিভিন্ন সময় মহানবুল আলামিন আল্লাহ তাআলার নামে মানত করে থাকি, কিন্তু ইসলামে মানতের প্রকৃত বিধান কি? মানত করা কি শরীয়তে প্রশংসনীয় নাকি এটি একটি কোনো শর্ত সাপেক্ষ বিষয়? মানত পূর্ণ করার বিধানই বা কি, এবং কোন ধরনের মানত পূরণ করা আবশ্যক এবং কোন ধরনের মানত পূরণ করা নাজায়েজ? সেই সাথে মানত ভেঙে গেলে তার কাফফারাই বা কি? এই সমস্ত নানা প্রশ্নে আমরা আমাদের প্রাত্যহিক জীবনের সম্মুখীন হই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইনসানের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইউফুন বিল নাযরি ওয়া খাফুন ইয়াউমান কানা শাররুহু মুস্তাতীরা। এই আয়াতের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তাদের মানত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে যার বিপর্যয় হবে সুবিস্তৃত। তাছাড়া হাদিস শরীফের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতের পরিবর্তে দান সদকা ইবাদত এবং দোয়া করার উপর গুরুত্ব দিয়েছেন। তো আজকের পর্বে আমাদের প্রাত্যহিক জীবনের এই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমাদের আজকের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় পবিত্র আল কোরআন এবং হাদিসের আলোকে মানতের বিধান। আমাদের স্টুডিওতে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুফতি শাহ ওয়ালিউল্লাহ, খতিব সুবহানাত মসজিদ কমপ্লেক্স ঢাকা। আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, সেই নম্বরে আপনারা আমাদের আজকে যে আলোচ্য বিষয় পবিত্র কুরআনের আলোকে মানতের বিধান, এই সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 0155384500। আমি নম্বরটি আবারও বলছি 0155384500। তাছাড়া বাংলাদেশ বেতারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও কমেন্ট করে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের ফোন কলের অপেক্ষায় রয়েছি। তার আগে আমরা আমাদের মোহতারাম আজকের অতিথি হুজুরের কাছ থেকে আজকে যে আলোচ্য বিষয় মানত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত প্রারম্ভিক আলোচনা করে নিতে চাই। মোহতারাম, আমাদের আজকে যে আলোচ্য বিষয় এই সম্পর্কে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত একটু আলোচনা।
1: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আপনি যথার্থই বলেছেন যে আল কোরআন আল কেরিমে মান্নতের ব্যাপার আল্লাহ বলেছেন, আরবিতে বলে নাজার, বাংলায় বলে মান্নত। হাদিসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস, নবীজি নিরুৎসাহিত করেছেন মান্নতের জন্য, কারণ মান্নত দিয়ে আল্লাহর তাকদীর পরিবর্তন করা যায় না, বরং উচিত হলো দোয়া করা, সাদাকা করা, কারণ দোয়ায় ভাগ্যের পরিবর্তন ঘটে, সাদাকায় বিপদকে আটকে দেয়। তবে মান্নত যখন শরিয়ার অনুকূলে কেউ করে ফেলে অবশ্যই তা পূর্ণ করা উচিত। এমনকি বুখারী মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তিনি মান্নত করেছিলেন, মৃত্যুবরণ করেছেন, তার মেয়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা মান্নত করেছিলেন, বেঁচে নাই। নবীজি বললেন, তোমার বাবা যে মান্নত করেছেন এটা তুমি পূর্ণ করো। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির মান্নতটাও শরিয়ার অনুকূলে হলে পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল কোরআন আল কেরিমে মান্নতের তিনটি প্রসঙ্গ উল্লেখ রয়েছে। এর এক নম্বর হল স্বাভাবিকভাবে নাজার, সাধারণভাবে মান্নত আল্লাহর জন্য চা হয়। দুই নম্বর একেবারে নির্দিষ্ট করে ইবাদতের মান্নত, যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মা পবিত্রাত্মা মারিয়াম আলাইহাস সালাম তার ব্যাপারে বলেছেন, ইন্নি নাযারতু লিরহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি আল্লাহর জন্য মান্নত করেছি, রোজা রাখবো, তাই ভুলেও কারোর সাথে কথা বলবো না। তার অনাগত ভবিষ্যৎ সন্তানকে আল্লাহর জন্য মান্নত করে দিতে পারে, এটারও রেকর্ড আল্লাহ তাআলা সরাসরি তুলে ধরেছেন সূরাত আলে ইমরানে। ঈসা আলাইহিস সালামের নানি, ঈসা আলাইহিস সালামের নানা, তার নাম ছিল ইমরান আর তার নানির নাম ছিল হান্না। তো হান্না তিনি মান্নত করেছিলেন, ইন্নি নাযারতু মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি, সূরা

0: ইমরানের আয়াত, হে আল্লাহ তাআলা আমার পেটে অনাগত ভবিষ্যৎ বংশধর জন্ম নেবে যা আমি তা তোমার জন্য মান্নত করে ফেললাম। অর্থাৎ ঈসা আলাইহিসসালামের মাকে জন্মগ্রহণের পূর্বে তার নানি হান্না আলাইহাসসালাম তিনি মান্নত করেছিলেন আল্লাহর জন্য, আর তিনি আশা করেছিলেন একটা পুত্র সন্তান হবে। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন জন্ম দিলেন দেখল ও আল্লাহ আশ্চর্য, আমি যেটা কন্যা সন্তান প্রসব করলাম। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানব দানবের জন্য রেকর্ড, আল্লাহ বলে ওয়ালাইসা যাকারুকাল উনসা, ও মারিয়ামের মা হান্না জেনে নাও একজন কন্যা সন্তান পৃথিবীর তাব পুরুষেরা তার সমান না। তাহলে নারীদের মর্যাদা ইসলামে তো সে উচ্চ হয়েছে, তো তার মানে মান্যত মানুষ তার সন্তানকেও করতে পারে, ইবাদতের মান্যত করতে পারে, হ্যাঁ সম্পদ বা টাকা পয়সার মান্যত করতে পারে, অবশ্যই মান্যত হবে আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলার জন্য। বাস্তবে এটাও খেয়াল রাখা উচিত, আমাদের সমাজে অনেক লোকজন আবার মান্যত করতে গিয়ে কয় ওই মাজারের নামে অথবা পীর সাহেবের নামে অথবা মৃত ব্যক্তিদের নামে অথবা কোন কবরস্থানের নামে, এই ধরনের না, এগুলো হারাম। হারাম মান্যত পূর্ণ করা যাবে না, করাও যাবে না। বৈধ হালাল মান্যত গুলো পূর্ণ করা উচিত, তবে হ্যাঁ এই মান্যত দিয়ে ভাগ্যের পরিবর্তন হয় এটাও খেয়াল রাখা উচিত। জি
1: জাজাকুমুল্লাহ খায়রুল মুতাররম কে, আল্লাহ তাআলার কাছে আবারও ফেরত আসবো। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক অনেক শ্রোতা আমাদের জন্য প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসমাইল হোসেন, আমাদের সঙ্গে স্বাধীন খান যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আর কথা না বলে চলে যেতে চাই সরাসরি ফোন ইন পর্বে। আমরা আমাদের আজকের পর্বে প্রথম ফোন কলটি নিতে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম আসসালাম। শুনছি আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমার জানার ইচ্ছা, আমাদের সমাজে এই মান্যতা কিন্তু অতীত থেকে আসতেছে, আপনি অনেক সময় দেখা যায় যে কোরবানি দেওয়া হয়, এটাই আমরা বিভিন্ন লোকজনের নামে দেখা যাবে ই করি যে নাম মেনশন করে দিই তম কম কম, কিন্তু আমরা জানতে পারছি যে অনেক সময় আমাদের অনেক জায়গায় বলে যে কোরবানি আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে দিলেই যথেষ্ট, এটা কতটুকু গুরুত্ব একটু জানালে খুশি হতাম।
1: জি জাজাকুমুল্লাহ খায়রান, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার দুটি প্রশ্নের উত্তর জন্য আমি চলে যাচ্ছি আমাদের অতিথি হুজুর হুজুরের কাছে। শুরু হলো যে প্রথম প্রশ্নটা ছিল,
0: জি মান্যত যথার্থই বলেছেন যে আমাদের সমাজে মান্যত বিভিন্ন বাস্তবতায় উৎসাহিত করা হয় অথবা চর্চা করে লোকজন না জেনে বিভিন্ন মাজার বা মৃত ব্যক্তিদের নামে, না এগুলা করা উচিত না। আলহামদুলিল্লাহ মানুষ এরই মধ্যে সচেতন হয়েছে, যে কারণে এটা অনেকটাই কমেছে, প্রশ্নকারীও তিনি স্বীকার করেছেন, তিনি তো নিজেই উত্তর দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। আমরা চাই রেডিও বাংলাদেশের আয়োজন আমাদের মানুষদের সর্বসাধারণ মানুষদের মধ্যে ধর্মের বিশ্বাসটুকু পরিচ্ছন্ন হোক, যথাযথ হোক, মানুষ ইবাদত করুক আল্লাহর জন্য যথার্থ জ্ঞান সমেত, আর জ্ঞান পৌঁছে দেওয়ার জন্যই মূলত এই আয়োজন, আর প্রশ্ন করার মাধ্যমে জবাবের মাধ্যমে মূলত প্রশ্ন জ্ঞানের অর্ধেক, তাই আলহামদুলিল্লাহ অনেক কিছু জানা যায়।
1: এনার প্রশ্ন একটু ইয়ে ছিল যে একটা অংশ ছিল যে কি জবাব দিয়ে করতে হবে যদি কেউ এরকম মানত করে থাকে কিয়ামতের ময়দানে।
0: হ্যাঁ, যদি কেউ ভুল মান্যত করে তাইলে কখনো কখনো অবস্থার ভিত্তিতে নিয়তের ভিত্তিতে কখনো এটা শির্ক হতে পারে, কখনো কুফুরি হতে পারে, কখনো সাধারণ পাপ হতে পারে। শির্ক হলে তো আল্লাহ অগ্রিম বলে দিয়েছেন, সকল পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের পাপ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। সুতরাং মানব যখন শিরকের পর্যায়ে পৌঁছায় এটা ভয়াবহ, এর থেকে সাবধান। অপরদিকে মানব যখন কুফুরির পর্যায়ে থাকে তখন এটা থেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাধারণ গুনাহ এটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এই জন্যই তো আমরা স্পষ্ট করে ভাগ করে দিয়ে বুঝিয়ে দিতে চাই যে না, আল্লাহর নামেই হবে, কোনো মাজার কোনো কবর কোনো মৃত ব্যক্তি বা কোনো ব্যক্তির নামে হবে না। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, যিনি খুব ডাইরেক্ট স্পষ্ট ভাবে ক্লিয়ার করেছেন যে আমাদের সমাজে কুরবানি আসলে বলে বাবার নামে ছাগল, মায়ের নামে বকরি, আমার পরিবারের নামে গরু, এই ধরনের। তো মান্যতে যখন এভাবে নাম বলে, মূলত কুরবানিতে আমরা যেভাবে নামে বলি এটা ভুল, বলতে হবে পক্ষে, কারণ আরবি শব্দটাও ওই দেহাইয়া আন অমুক, যবে করতেছি অমুকের পক্ষে, আর মূল শব্দটা পক্ষে, আর এটাই বিশ্বাস। ভুলে যে নামে বলে ফেলে এটা ভুল, ভুল থেকে বেরিয়ে আসা উচিত, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবল আল্লাহ তাআলার জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার। ঠিক এমনি ভাবে মান্যত অবশ্যই কেবল আল্লাহ তাআলার নামে বলতে পারে যে বাবার মান্যত আল্লাহর নামে পূর্ণ করছি পক্ষে, এভাবে শব্দটা স্পষ্ট করে বলতে হবে।
1: জি, জাযাকাল্লাহু খায়রুল মুতাআমকে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য আশা করি সম্মানিত শ্রোতা আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন এবং অন্যান্য শ্রোতারা উপকৃত হয়েছেন। আমি চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা ভালো আছি।
3: আমি মোহাম্মদ মুফাজ্জাল দিলাম
1: প্রশ্নটি এমন ছিল যে অনেক সময় দেখা যাচ্ছে বড় মসজিদে দিতে যায়, ছোট মসজিদে, এরকম আসলে এই ক্ষেত্রে কি রকম বিধান হবে?
0: প্রাথমিকভাবে জানা উচিত এই পৃথিবীতে তিনটি মসজিদ পৃথিবীর সকল মসজিদ থেকে আলাদা।
1: আল্লাহ,
0: একটা মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম, আর একটা মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববী আল শরীফ, তিন নম্বর ফিলিস্তিন মসজিদুল আকসা, তিনটাকেই বলা হয় হারাম। এই তিনটি মসজিদ ছাড়া কিছু কিছু মসজিদের ফজিলত, যেমন কুবা মসজিদের ফজিলত, শুধু তাই না কিবলাতাইন মসজিদের ফজিলত, ঠিক এই ধরনের বেশ কিছু মসজিদের আলাদা ফজিলত রয়েছে। তবে বাংলাদেশে তিনি যেভাবে বললেন, বাংলাদেশে গ্রামের মসজিদ, বাড়ির পাশের মসজিদ বাদ দিয়ে অন্য মসজিদে দিতে চায়, এই ক্ষেত্রে যদি প্রয়োজনটা ওই মসজিদের বেশি হয়, প্রয়োজন কারণ মান্নত করেছে আল্লাহর জন্য, আর এই মস বলেছে যে না আল্লাহর জন্য মান্নত করলাম, মসজিদে দিয়ে দেবো 20 কেজি চাল, 2টা মুরুক দিদি বললেন এইভাবে, তো এটা যদি যে মসজিদের প্রয়োজনটা বেশি তাতে দেওয়া উচিত, কারণ মসজিদ তো আর খাবে না, খাবে কি? মসজিদে হয়তো মাদ্রাসা আছে, হয়তো এতিমখানা আছে, হয়তো বাচ্চা কাচ্চা পড়ালেখা করে, এতিম বাচ্চা কাচ্চা এদের জন্য, তো যেখানে বেশি প্রয়োজন ওখানে দেওয়াটা বেশি সওয়াবের কাজ। তবে বাড়ির পাশের মসজিদের হক আছে, প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে এটাও স্পষ্ট, অনেকেই বাড়ির পাশের মসজিদকে গুরুত্ব না দিয়ে দূরে অনেক জায়গায় গুরুত্ব দেন। আমরা বিনীতভাবে বলবো এটার একটা সমন্বয় হওয়া উচিত, যে মসজিদে প্রয়োজনটা বেশি ওখানে দেবেন, যেখানে প্রয়োজন কম ওখানে কম দিলেন, তবে অবশ্যই বাড়ির পাশের মসজিদকে ভুলে যাওয়া যাবে না।
1: জাযাকুমুল্লাহ খায়রুল মুতাআমকে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম, বরিশাল থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ বাইজিদ, চুয়াড় চুরিভাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে আমাদের সাথে আছেন মেহেদী হাসান মামুন, এবং আমাদের সাথে পাবনা থেকে যুক্ত আছেন জসিম, আমাদের সাথে পায়রাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে যুক্ত আছেন রুবেল ইসলাম হৃদয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা কমেন্টের মাধ্যমে একটি প্রশ্ন নিতে চাচ্ছি মোহাম্মদ বাইজিদ, যিনি আমাদেরকে বরিশাল থেকে প্রশ্ন করেছেন, বৈধ মানত করলে আল্লাহ পাকি খুশি হবেন নাকি অখুশি হবেন?
0: না, অবশ্যই আল্লাহ খুশি হন। বৈধ মান্যত আমরা বললাম, মান্যত ব্যক্তি ইবাদত দিয়ে করতে পারে, মান্যত ব্যক্তি তার সম্পদ দিয়ে করতে পারে, অথবা ব্যক্তি তার অনাগত ভবিষ্যৎ সন্তানকে আল্লাহর জন্য মান্যত করতে পারে, এটা আল্লাহ খুশি হন। যে তবে এটা জানা উচিত, ভবিষ্যতে পাওয়ার জন্য, যে আমার ছেলে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আমি 10 কেজি চাল দেব, আমি যদি রোগমুক্ত হই তাহলে 3টা রোজা রাখবো, এই ধরনের শর্তযুক্ত মান্যত করা উচিত না, যেটা হাদিসে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা, অধিকাংশ ক্ষেত্রে মানুষ মান্যতকে শর্তযুক্ত করে না। আল্লাহ হেফাজত করুন।
1: আমিন আমিন। সুপ্রিয় বন্ধু, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি ফেসবুকের কমেন্ট থেকে। আমাদেরকে পাবনা থেকে জায়েদ ইসলাম প্রশ্ন করেছেন, মান্যত কত প্রকার ও কি কি?
0: দেখো, মান্যত মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো বৈধ মান্যত আর একটা অবৈধ মান্যত, তার মানে একটা হালাল আর একটা হারাম, একটা পূর্ণ করতেই হবে আর একটা করা যাবে না। যখন হালাল মান্যত, এটা আবার 3 প্রকার বললাম, একটা হলো ইবাদতের মান্যত, আরেকটা হলো ধন সম্পদ আল্লাহর জন্য দেওয়ার মান্যত, আরেকটা হলো সন্তান সন্ততি আল্লাহর জন্য আমি উৎসর্গ করে দেব এমন মান্যত।
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মতন। আশা করি সম্মানিত শ্রোতা, আপনারা আপনাদের প্রশ্নের যথাযথ উত্তরগুলো পেয়েছেন। আমি চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী ফোন কল। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়ালাইকুম আসসালাম।
0: মান্যত করার পরে যদি কেউ পূরণ না করে তাহলে এটা অপরাধ, কারণ সে নিজের উপরে নিজে বাধ্যতামূলক করে নিয়েছিল, পূর্ণ করলো না, তার মানে কথায় সে সত্যবাদী হলো না। আর মান্যত যদি কেউ ভঙ্গ করে ফেলে তাকে কাফফারা দেওয়া উচিত, এবং এই ক্ষেত্রে সকল ফুকাহা ইমাম মুস্তাহিদিন একমত। সূরাতুল মায়েদাতে আল্লাহ তাআলা ইয়ামিন, ইয়ামিন মানে শপথ, শপথ বা অঙ্গীকার, শপথ বা অঙ্গীকার ভঙ্গের যে কাফফারা, আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলেছেন 4টির যেকোনো একটি ব্যক্তিকে করতে হবে। একটা হলো নিজের পরিবারে সদস্যদেরকে খাওয়ায় মধ্যম মানের এমন খাবার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, এক, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে, দুই, অথবা 3 নাম্বার একটা দাস মুক্ত করে দিতে হবে।
1: জি,
0: এটা এই 3টার কোনো একটা নাই, তাহলে চতুর্থ আজ কাল পরশু ধারাবাহিক 3 দিন রোজা রাখতে হবে।
1: জি,
0: কোরআনুল কারীম আল্লাহ তাআলা শপথ ভঙ্গ বা অঙ্গীকার ভঙ্গের ইয়ামিন যখন কেউ ভঙ্গ করে এর কাফফারা 4টার যেকোনো একটা করেছেন, ঠিক সকল আইম্মা মুস্তাহিদিন একমত, যদি কেউ মান্যত করে এবং মান্যতটা বৈধ কিন্তু পূর্ণ করতে পারছে না, তাহলে অবশ্যই তাকে 4টির যেকোনো একটি কাফফারা দিতে হবে, নাহলে অবশ্যই আল্লাহর দরবারে শাস্তির মুখোমুখি হতে হবে।
1: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রুল মতন, কি এত সুন্দর করে আমাদেরকে মান্যতের বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধারাবাহিকতা এটা বজায় রাখাটা কতটা জরুরি? যেমন ধরেন প্রথমে সুরা নাফর পড়লাম, আবার হঠাৎ আমার মুখ দিয়ে চলে এলো যে সুরা হুমাজা, এখন সেক্ষেত্রে নামাজের কোন ব্যবসায় করছে কিনা?
1: জি, জাযাকুমুল্লাহ খায়রুল। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নগুলোর জন্য আমি চলে যাচ্ছি আমাদের মহতারাম সাহেব হুজুর।
0: প্রথম প্রশ্নটা হলো,
1: ওনার প্রথম প্রশ্নটা ছিল যে মানত করার সময় অনেকে রোজা দিয়ে মানত করে, এটা কতটুকু বৈধ?
0: হ্যাঁ, এটা আমি প্রথমেই বলেছিলাম যে মারিয়াম আলাইহাসসালাম তিনি রোজা রাখার মান্যত করেছিলেন এবং পূর্ণ করেছেন, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন নাজারতুর রহমানি সাওমা। তো রোজা দিয়ে মান্যত করা জায়েজ, কোনো সমস্যা নাই এবং তা পূর্ণ করা উচিত। এবং এই হাদিস শরীফে আসছে বুখারী মুসলিমের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি গিয়ে তার বাবা তিনি রোজার মান্যত করেছিলেন মারা গেছেন, নবীজি বললেন তুমি তোমার বাবার পক্ষে রোজা রেখে দাও। তাই রোজা দিয়ে মান্যত আলহামদুলিল্লাহ ভালো এবং তা পূর্ণ করা উচিত। খেয়াল রাখতে হবে যাতে মানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন পাঁচ দিনে যাতে না হয়,
4: জি
0: পাঁচ দিনে বছরে রোজা রাখা হারাম, এটা যাতে না হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কেবল জুমার দিনে, শুধুমাত্র জুমার দিনে নফল রোজা মান্যত রোজা করা উচিত না, শুধু জুমার দিনে। যে বৃহস্পতিবার রাখলো জুমার দিন রাখবে ধারাবাহিক, অথবা জুমার দিন রাখলো শনিবার দিনও রাখবে তাহলে ঠিক আছে, শুধুমাত্র জুমার দিন রোজা রাখা
4: খাস করা উচিত,
0: রাসূলুল্লাহ নিষেধ করেছেন। জি, দ্বিতীয় যে প্রশ্ন,
4: দ্বিতীয়টি প্রশ্ন ছিল যে নামাজে সুরার ধারাবাহিকতা বজায় রাখা কতটুকু গুরুত্বপূর্ণ।
0: দেখুন এই ক্ষেত্রে তিনি যেভাবে প্রশ্নকারী বললেন যে নামাজে প্রথম রাকাতে তিনি একটি সুরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে মনের অজান্তেই ধারাবাহিকতার বিপরীতে মানে সুরা চলে এসেছে, অনিচ্ছায় যদি কেউ ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না তেলাওয়াত করে ফেললে নামাজ হয়ে যাবে।
4: জি,
0: এ ব্যাপারে সব ইমাম একমত, কিন্তু ইচ্ছা করে যেমন সূরাতুল ফাতিহা এক নম্বর, সূরাতুল বাকারা দুই নম্বর, ঠিক এই যে ধারাবাহিকতা যেমন সূরাতুল ইখলাস 112, সূরাতুল ফালাক 113, সূরাতুল নাস 114, ইচ্ছা করে ধারাবাহিকতার যদি কেউ লঙ্ঘন করে তাহলে মাকরুহ, মাকরুহ, ইচ্ছা করে এটা করা নামাজের জন্য অপছন্দনীয়, করা উচিত না, কিন্তু অনিচ্ছা সত্ত্বে করে ফেলেছে নামাজ হয়ে যাবে।
4: জি, জাযাকুমুল্লাহ খায়রান মুহতারাম কাসাবের সম্মানিত শ্রোতা, আপনি আপনার দুটি প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা এখন আমাদের ফেসবুক কমেন্ট থেকে একটি প্রশ্ন নিতে যাচ্ছি। ইসকামিল আমাদেরকে প্রশ্ন করেছেন বাগেরহাট থেকে যে মুহতারাম আমার এই দোয়া আল্লাহ কল্যাণের সাথে কবুল করলে আমি অসহায় মানুষকে কিছু টাকা দান করব, এইভাবে মানত করা যাবে কিনা?
0: তার মানে তিনি আল্লাহ তাআলার সাথে সহযোগিতা করেছেন? অবশ্যই না, আল্লাহ তাআলা যদি কবুল করেন আমি দেব না, রাসূলুল্লাহ এটাই নিষেধ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো না চাইতে দেন, তিনি করিম, সুতরাং আল্লাহ তাআলার কাছে শর্তযুক্ত কোনো কিছু চাওয়া উচিত না, বরং আপনি দান করুন, আপনি দোয়া করুন, আল্লাহ অবশ্যই দেবেন। এবং দোয়া আল্লাহ বলেছেন উদ্দুউনি আস্তাজিব লাকুম, আমাকে দোয়া করো আমি তোমার দোয়ার জবাব দেব। তাই আল্লাহকে দোয়া করাটা ইবাদত, অবশ্যই শর্তযুক্ত করে এমন মান্যত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ তাআলার সাথে শর্ত করা উচিত।
5: আলহামদুলিল্লাহ
4: আপনার প্রশ্নটির জন্য মোতামের প্রশ্নটা এমন ছিল যে ওনার আপন চাস্তো বোন মারা গিয়েছে, তো চাস্তো আরো যে ভাই ছিল চাচাতো মনে যে ভাই তিনি হচ্ছে দেখা যাচ্ছে যে জানাজার নামাজ হয়তো পড়েননি অথবা মাটি দিতে যাননি, তো এই ক্ষেত্রে আসলে কিরকম আমাদের আচরণ হওয়া উচিত?
0: প্রথম হলো যে শরীর বাস্তবতায় জানা উচিত, জানাজা দাফন কাফন ফরজ, তবে কেফায়া। কেফায়া মানে সবার পক্ষ থেকে কেউ কেউ করলে আদায় হয়ে গেল, কিন্তু যখন রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, একেবারে দাউদ রেহেম, তার মানে ভাই বোন রক্তের সম্পর্ক, তারা যখন মারা যায় অবশ্যই তার হক হলো মাইয়েতের পরিবারের কাছে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাফনে অংশগ্রহণ করা, তার হক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ঈমানদারের উপরে আরেকজন ঈমানদারের 6টি মৌলিক অধিকার রয়েছে, এবং এর মধ্যে সুস্পষ্ট যে তার জানাজায় অংশগ্রহণ করা বা দাফন কাফনে অংশগ্রহণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজায় অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব, দাফনে অংশগ্রহণ করলে আরেক কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরাত মানে কি? নবীজি বললেন উহুদ পাহাড় সমান সওয়াব।
1: আল্লাহু আকবার!
0: তাই 25 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে উহুদ পাহাড়, ওই পাহাড় সমান সওয়াব হলো জানাজায় অংশগ্রহণ করলে, আলাদা ভাবে দাফনে অংশগ্রহণ করলে। সুতরাং যিনি প্রশ্ন করলেন, নিঃসন্দেহে আমরা তার সাথে সমবেদনায় এটা বলি যে বোন মারা গেছে, ভাই অংশগ্রহণ করলো না, সে নিজে একে তো হক নষ্ট করলো, দ্বিতীয়ত সওয়াব থেকে বঞ্চিত হলো, তিন নম্বর অবশ্যই এই জন্যে সমাজে তার প্রতি বিরূপ বাস্তবতা তৈরি হবে, যেটা তিনি বললেনি। আমরা হেদায়েতের দোয়া করি, যার বোন মারা গেল, ভাই জানাজায় অংশগ্রহণ করলো না, দাফনে অংশগ্রহণ চলে গেল, তা আল্লাহ তাকে হেদায়ত করুন। আর বলবো যিনি প্রশ্ন করেছেন তিনি যাতে ওই ভাইয়ের কাছে সত্য কথাটা তুলে ধরেন যে সে সওয়াব থেকে বঞ্চিত হয়েছে, হক আদায় করতে পারেনি, এবং এই হক যে আদায় করলো না, এই জন্য সমাজেও তার প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সুতরাং আল্লাহ যাতে ওই ব্যক্তিকে হেদায়ত করে দেন, প্রশ্নকারী যাতে তার কাছে গিয়ে তাকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে বলেন, তাইলে তিনিও সওয়াব পাবেন।
1: আমরা আলোচনা করছি পবিত্র কোরআন আলোকে মানতের বিধান। আজকে আমাদের সঙ্গে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি শাহ ওয়ালিউল্লাহ, খতিব সুবহানবাগ মসজিদ কমপ্লেক্স ঢাকা। আপনাদের যদি আমাদের আজকে আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের যে প্রশ্ন ফোন নম্বর রয়েছে 01553841516 এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারবেন, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি আর কথা না বলে এখন আমাদের পরবর্তী ফোন কলে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে আমি মারা গেছি,
1: শুভেচ্ছা বন্ধু, আমরা তোমার দুঃখের সাথে জানাচ্ছি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
6: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি আবার মোহাম্মদ মুস্তাফার বড় ফ্ল্যাট পাউন সাথে
1: জি মোথা
6: একটা প্রশ্ন ভেবে দিলাম, মানে মহিলা বা বিবেচনা হয় না, তাই
1: জি জি
6: মানে টেস্টি দেয় না, ছেলের টেস্টি দেয় না, এটা দেখা যাবে কিনা? মহিলারা দেখতে পারে এটা কত দিয়ে সত্যি একটু হুজুর বললে বুঝিয়ে দাম।
1: জানা
0: উচিত পর্দা জীবিত মৃত সর্বাবস্থায়।
1: জি,
0: যদিও দুর্ভাগ্যজনক সত্য আমরা দেখি আমাদের সমাজে অনেক লোকজন জীবদ্দশায় পর্দা করেন না, মল্লে পরে তো পুরা পর্দা করতে হয়। আমরা দোয়া করি যে পর্দা মল্লে লাগে এই পর্দা জীবিত অবস্থায় যাতে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের ভাই বোনরা মেনে চলেন, আল্লাহ তৌফিক দিন, আমিন। স্বাভাবিক যে প্রশ্ন তিনি করেছেন, কেউ যখন মারা যাবে, নারী মারা গেলেন, তাহলে ওই নারী মাইয়েতের চেহারা দেখবেন ওই সকল পুরুষরা যিনি তার স্বামী অথবা যার সাথে তার বিবাহ হওয়া হারাম, মাহরাম, অর্থাৎ যে সকল পুরুষদের সাথে মৃত নারীর বিবাহ হওয়া চিরস্থায়ী হারাম, ওই মৃত নারীর চেহারা ওই পুরুষটা দেখতে পারে, সমস্যা নাই। কিন্তু অপরদিকে আবার একজন পুরুষ মারা গেলেন, তাকে যদি কোনো নারী দেখতে চায় তার স্ত্রী দেখতে পারে। অপরদিকে ওই সকল নারীরা যারা তার সাথে বিবাহ হওয়া চিরস্থায়ী হারাম তারা দেখতে পারে। এছাড়া অন্য কোনো নারী পুরুষ যাদের সাথে জীবদ্দশায় বিবাহ জায়েজ ছিল এমন নারী পুরুষরা মারা যাওয়ার পরে পরস্পরকে দেখা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই।
4: আমাদের পরবর্তী প্রশ্ন,
7: আমার প্রশ্ন হচ্ছে যে আমি অমুক ব্যক্তি জানাজার নামাজে ইমামতি করবে, এই ধরনের ওসিয়ত করা ইসলাম কতটুকু সমর্থন করে?
0: তিনি তার আত্মীয় অথবা তিনি তার প্রতি ভালো ধারণা রাখে, তিনি ভালো আলেম, সমাজে প্রতিষ্ঠিত মানুষ, ভালো বলে তাহলে এটা ভালো।
4: জি,
0: কারণ জানাজা সালাতটা ফরজ কেফায়া, তবে এর মধ্যে দোয়া করা হয় আর ভালো মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন।
4: জি,
8: মোহতারাম আমাদের
4: আমি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। ওনার প্রশ্নটা এমন ছিল যে অনেক সময় অনেক হচ্ছে মানত করে যে আমি মাহফিলে এটা দিব অথবা অন্য একটা কিছু দিব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাহফিল শেষ হয়ে গেছে অথবা সে দিতে পারেনি অথবা সে দিতে পারলো না, সেক্ষেত্রে সে কাফারা কিভাবে আদায় করবে?
0: প্রথম হলো আমরা বিনীতভাবে বলবো, ব্যক্তি মান্নত করবে ওইটাই, ওয়াদা করবে ওইটাই যা তার জন্য সক্ষম, দিতে পারে এবং মাহফিলে দেবে বলেছে, এটা পূর্ণ করা উচিত। আল্লাহ বলছেন আউফু বিন্নুবুর, পূর্ণ করা। কিন্তু যদি না পারে তাহলে কাফারা দিতে হবে। কাফারা চাকরির যে কোনো একটি, একটি হলো মানে নিজের পরিবারে খাদ্য দেন এমন মধ্যম মানের খাবার দিয়ে দশজন মিসকিনকে খাওয়ানো, অথবা এটা খাওয়াতে না পারলে দুই নাম্বার দশজন মিসকিনকে পোশাক দেওয়া, এটাও না পারলে তিন নাম্বার একজন দাস মুক্ত করা, বর্তমানে এটা আমাদের জন্য অসম্ভব। চতুর্থ হলো আজ কাল পরশু ধারাবাহিক তিন দিন তিনটি রোজা রাখা।
4: জি,
0: তো এই চারটির যে কোনো একটি কাফারা হিসেবে আদায় করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে।
4: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মুতাআমিন। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্ন যথাযথ উত্তরটি পেয়েছেন। আমাদের সাথে দিনাজপুর থেকে নিমল ইসলাম যুক্ত রয়েছেন, পুরোটা সময় ধরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে।
7: দেখা যাচ্ছে যে গাজীর গান বিভিন্ন গান যে আমার ফ্যামিলিতে বেঁচে বাচ্চা হয় না হলে আমি গাজীর গান মানবো, তারপর আমি কেউ ভালো মনে করে গান দেখি কে গাজী হলে আপনার কোনো মানে গাজা দিন না দিলে ক্ষতি হয় এই সমস্যা হয়,
9: এই যে আমাদের এইগুলো মানে মানা হয়তো আমরা জানি না, জানার জন্য প্রশ্ন করা যে আসলে ইসলামের শরীয়ত মোতাবেক এই কোনো ইসলামে আসছে কিনা, যে বলে যে এখানে আমাদের সমস্যা হবে
0: অন্যায়। কারণ এই গানে ন্যাচারালি পর্দা মেনটেন হয় না, উলট পালট কথাবার্তা হয়, নারী পুরুষ একসাথে ফ্রি মিক্সিং হয়, শুধু তাই না উন্মাদনা হয়, আল্লাহ হেদায়েত আছে। এবং স্বাভাবিকভাবে কোন ন্যূনতম ইসলামিক জ্ঞান আছে এমন মানুষ এমন গানকে অনুমোদন করে না। সুতরাং কোন মান্যত অন্যায় কোন কিছু করা উচিত না, এই জন্য তৌবা করতে হবে।
1: জি,
0: এটা পূর্ণ করা যাবে না, তৌবা করো,
1: হারাম হবে,
0: হারাম হবে।
1: জি, জাযাকাল্লাহু খায়রান মুহতারামকে আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা এখন চলে যেতে চাই আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
10: জি, আমি মোহাম্মদ কামাল স্যার, গ্রাম সিলেটের ছাত্র
1: বলছি। জি মুহতারাম,
0: যদি কেউ ভালো কাজের জন্য বৈধ কোনো মান্যত করে আর এই মান্যতটা পরিবর্তন করতে চায় পারে, সে শুধু মানে কাফারা দেবে, কাফারা দিয়ে বলবে আমি এই মান্যত করেছিলাম আমি এটা পরিবর্তন, কাফারা দিতে হয়।
1: জি, ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল এমন যে
0: কেউ মান্যত করলেন কিন্তু মারা গেলেন, কেউ জানে না। আসলে যদি কেউ কোনো মান্যত করলেন, অথচ ওই মান্যতটা তার উত্তরাধিকারী কাউকে জানান নাই, তিনি মান্যত সহই মারা গেলেন, তাইলে এই জন্যে যদি কেউ জানে যে সে একটা মান্যত করেছিল, উত্তরাধিকারীরা কোনোভাবে জানে, তাইলে চেষ্টা করবে তা পূর্ণ করার। আর যদি তা না জানে তাহলে এই জন্য মাইয়্যাতের পক্ষে ক্ষমা চাইতে হয়, ইস্তেগফার করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের যত আপনজন বেঁচে নাই মারা গিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, সকল পাপের জন্য, অপরাধের জন্য, এমনকি কোনো মান্যত হয়তো সে করেছিল করতে পারে নাই, জীবিতরা কেউ জানেও না, আল্লাহ যাতে ক্ষমা করে দেন, এই জন্য জীবিতরা মাইয়্যাতের পক্ষে ক্ষমা চায়, ক্ষমা চাইতে হবে, এটি শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
1: জাযাকাল্লাহু খায়রান মুহতারাম, অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা করার জন্য সুপ্রিয় শ্রোতাবৃন্দ। দেখতে দেখতে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আলোচনা থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ তাআলার সাথে শর্ত বিরুদ্ধে মানত করা উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন, আমাদেরকে দান সদকা ইবাদত এবং দোয়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যা এতক্ষণ আমাদের সঙ্গে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বিশেষজ্ঞ হুজুরকে, যিনি আমাদেরকে এত সুন্দর করে মানতের বিষয়টি আমাদেরকে বুঝিয়ে বলেছেন, আমাদেরকে সুন্দর আলোচনা করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আগামী পর্বে কোনো ইসলামী জীবনের অনুষ্ঠানের নতুন কোনো বিষয় সবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন, সেই দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
11: হাদিসে আলোকে ফরিদের অনুষ্ঠান ইসলামী জীবন আজকের মতো এখানেই শেষ হলো। সঞ্চালনায় ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় সাজ্জাদ হোসেন খান, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্র্যাঙ্ক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। সিলেটে একদিনের সফরে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাহি এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম এ সফরে তার সাথে রয়েছেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি কে গৌস, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বিকেলে সিলেট নগর ভবন প্রাঙ্গনে সিটি কর্পোরেশন আয়োজিত একটি নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ভারতে পলাতক বাংলাদেশের সব আসামিকে ফেরত চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগামী 12 নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কি না তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার একক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত 7 মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাক স্বাধীনতার চর্চা হয়েছে। তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনায় একথা বলেন। মাহাদি আমিন বলেন, গণতন্ত্র মানে শুধু একদিনের ভোট নয়, তবে ওই একদিনের ভোটের মাধ্যমে পরবর্তী 5 বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে তা নির্ধারিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইমান ছাড়া বাকি 5 আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রিলব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইমুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি বর্তমানে পলাতক রয়েছেন। খেলার খবর ক্রিকেট। দিল্লিতে তিন ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয়টিতে আজ স্বাগতিক ভারত আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are listening to World Music.

বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সিলেট নগর ভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল বাংলাদেশের রাষ্ট্রপতি নন, তিনি একজন সুপরিচিত প্রাজ্ঞ রাজনীতিক, একজন সংগঠক এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একজন সাধারণ মানুষ নিজ কর্মগুণ, মেধা ও শ্রমে এবং জনকল্যাণে আত্মনিবেদনে কিভাবে হয়ে উঠতে পারেন অসাধারণ ব্যক্তিত্ব, হয়ে উঠতে পারেন দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয়, পরিণত হন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিতে, আসীন হন রাষ্ট্রপতির পদে, এই উদাহরণই সৃষ্টি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায়। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ, তিনি ঠাকুরগাঁও অঞ্চল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার মা রত্নকর মা ফাতেমা বেগম এবং বাবা এবং মার সুশিক্ষাতেই এই পরিবারের বিকাশ ঘটে। সাত ভাই বোনের মধ্যে দ্বিতীয় সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশে থেকে তার যে এই রাজনৈতিক ক্যারিয়ার, দীর্ঘ ক্যারিয়ার, এই সময় পাশে থেকে প্রতিনিয়ত শক্তি যুগিয়েছেন সহধর্মিণী রাহাতারা বেগম এবং তাদের দুই কন্যা মির্জা সমারুহু এবং মির্জা সাফারুহু। দেশে বিদেশে সময়ে প্রতিষ্ঠিত এবং দুজনে কিন্তু উচ্চশিক্ষিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতিতে তিনি নাম লেখান। এরপর ধীরে ধীরে সক্রিয় হতে থাকেন ছাত্র রাজনীতিতে। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এসএম কল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। এই সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাবরণও করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অবদান রাখেন। ছাত্র জীবনে সক্রিয় রাজনীতির সাথে জড়িত হলেও কর্মজীবনের শুরুতে তিনি শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন এবং পেশায় নিয়োজিত ছিলেন এবং একাধিক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। 1972 সালে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও তিনি ইউনেস্কো জাতীয় কমিশনে দায়িত্ব পালন করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উপ প্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতেই তিনি সক্রিয় রাজনীতিতে তার প্রবেশ ঘটে এবং ধীরে ধীরে বিএনপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাকে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত নেতায় পরিণত করে। শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 1988 সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হিসেবে মনোনীত হন তিনি। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। 2001 সালের নির্বাচনী বিজয়ের পর বিএনপির সরকার মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে কৃষি মন্ত্রী এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালের প্রহসনের রাতের ভোটের নির্বাচনে তিনি বিপুল জনরায়ে নির্বাচিত হলেও সারা দেশে তৎকালীন সরকারের ব্যাপক কারচুপির কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘৃণা ভরে সে নির্বাচনকে প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। তার চলার পথ কিন্তু আমরা যে বললাম, তার চলার পথ কিন্তু কখনোই সহজ ছিল না। দলীয় সংকট, রাজনৈতিক বিরোধ, মামলা মোকদ্দমা, আন্দোলন এবং নানা প্রতিকূলতার মধ্যে তিনি দলের নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে তার থেকেছেন। বিশেষ করে আপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে অন্তরীণ এবং আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন ষড়যন্ত্রের শিকার হয়ে বিদেশে নির্বাসিত, এমন এক গভীর সংকটকালে তার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে তা তিনি নির্ভীক এবং নির্ভীকভাবে পালন করেছেন এবং অবিচল ছিলেন দায়িত্ব পালনে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল সংকটের মধ্যেও সাংগঠনিক ঐক্য ধরে রাখা।
রাজনৈতিক কর্মসূচি নিয়ে।

তিনি সবসময় সরব ছিলেন, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একটি শুদ্ধ রাজনৈতিক ধারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নিরন্তর সংগ্রাম পরিচালনা করেছে, তিনি সেখানে বলা যায় দারুণভাবে, এককভাবে বলা যায়, মানে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা বা অন্তরীণ এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বিদেশি নির্বাসিত, তখন কিন্তু দুজনের পরামর্শে তিনি এককভাবে কিন্তু দলটাকে সংগঠিত করেছেন এবং সেই সময়ের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার যে নেতৃত্ব তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এমন একজন নির্মোহ, নির্লোভ, সৎ সজ্জন এবং কর্মী বান্ধব, মানবিক বোধ সম্পন্ন মানুষ কিন্তু আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিত্বের আলোচনায় যে বিষয়টি উঠে আসে, তিনি শান্ত, সংযত এবং ভদ্র রাজনীতিক। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠান স্থলে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি কার্যক্রম শুরু হবে এবং জানিয়ে রাখি রাষ্ট্রপতির আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হবে এবং মূল অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা তাই সিলেট নগর ভবন থেকে সরাসরি বাংলাদেশ বেতারে সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দ সময় ঘোষণা করছি, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং জাতিসংঘের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা ঘটবে। আমরা অনুষ্ঠানটি এবারে সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত।
2: সম্মানিত সুধী মন্ডলী, এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে আগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী এবং ম্যাডাম ফার্স্ট লেডি জনাব রাহাত আরা বেগম। সম্মানিত সুধী মন্ডলী, মহামান্য রাষ্ট্রপতি এবং ম্যাডাম ফার্স্ট লেডি রাহাতরা বেগমকে সিটি কর্পোরেশনের পক্ষে অভ্যর্থনা জানাচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক, সম্মানিত প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ রেজায় রাফিন সরকার। সম্মানিত সুধী মন্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করছেন।
3: মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিলেটের মাটিতে জানাই আন্তরিক উষ্ণ অভ্যর্থনা। পণ্যভূমি সিলেট ও হজরত শাহপুরের স্মৃতি বিজড়িত এই জনপদ, চা বাগানের সবুজ ঢেউ আর পাথারিয়া পাহাড়ের গোল ঘেঁষা এই অঞ্চল আজ গর্বিত ও আনন্দিত মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পেরে। সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার প্রতিনিধিত্ব করে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
2: সম্মানিত সুধী মন্ডলী, এ পর্যায়ে আজকের আয়োজনের সংবর্ধিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মন্ডলী, ইতিমধ্যেই আজকের আয়োজনের মহামান্য রাষ্ট্রপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে আমাদের সাথে আছেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিশেষ অতিথি আসন গ্রহণের উপবিষ্ট আছেন জনাব জি কে ঘোষ এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। আজকের এই সমগ্র আয়োজন সভাপতিত্ব করছেন জনাব আব্দুল কাইম চৌধুরী, সম্মানিত প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন সিলেট।
1: সম্মানিত সুধী মন্ডলী, এই পর্যায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমি আমাদের যারা অতিথি রয়েছেন তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে যাব। পরিবেশিত হচ্ছে জাতীয় সঙ্গীত

గింజు బచ్చనాయ్ এরপর চাই পবিত্র ধর্ম বন্ধু থেকে পাঠ পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মাওলানা কামাল উদ্দিন সহ সভাপতি জালালাবাদ ইমাম সমিতি।

0: সম্মানিত উপস্থিতি, পঠিত এই আয়াতটি পবিত্র কোরআনে করিমের সূরাতুল আল ইমরানের 26 নম্বর অংশ থেকে নেওয়া হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, বলুন হে নবী, সমগ্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ রব্বুল ইজ্জত, তিনি যাকে চান ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন, তার হাতেই সকল কল্যাণ নিহিত, নিশ্চয়ই তিনি সকল কিছুর উপর সর্বময় ক্ষমতাবান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: ধন্যবাদ। এবারে পবিত্র গ্রন্থ গীতা থেকে পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্বামী পরতরানন্দ ওম প্রকাশ মহারাজ সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন সিলেট।
2: সকলকে আদাব। শ্রীমৎ ভগবদ গীতা, ওম নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 29, 30, 31, 32। সর্বভূতস্থ আত্মান সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে গোয়ুক্তাত্মা সর্বত্র সমদর্শন, ইয় ইথামাং পশ্যতি সর্বত্র সমদর্শন তস্যাহং ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। সর্বভূতস্তাত্মান ইয় মাং ভজত্যেকতমস্থিত সর্বথা বর্তমান ইয়োপি সিয়োগী মূল বর্ততে আত্মরূপেণ সর্বত্র সমং পশ্যতি ইয়োজ্জিন সুখং বা ইয়ুদি বা দুঃখং সিয়োগী পরমতঃ। অনুবাদ। সর্বত্র সমদৃষ্টি সম্পূর্ণ জীব আত্মা যোগী নিজ আত্মাকে সর্বত্র প্রাণীতে এবং সকল ভূতে নিজ আত্মাকে দর্শন করেন। যিনি সর্বত্র আমাকে দেখেন এবং সমগ্র সৃষ্টিকে আমাকে দেখেন, আমি কখনো তার অদৃশ্য হই না এবং তিনিও আমার কখনো অদৃশ্য হন না। যিনি সর্বভূতে আস্থিত আমাকে নিজ আত্মার সঙ্গে এক ভেবে ভজনা করেন, তিনি যে অবস্থাতে থাকুন না কেন সর্বদা আমাতেই অবস্থান করেন। হে অর্জুন, যিনি অপরের সুখ দুঃখকে নিজের সুখ বা দুঃখের মতো করে অনুভব করেন, তিনি আমার মতে সর্বশ্রেষ্ঠ যোগী, তিনি কারো ক্ষতি করতে পারেন না। ওম শান্তি শান্তি শান্তি, জগতের সকলের মঙ্গল হোক। আদাব।
1: এ পর্যায়ে পবিত্র বাইবেল পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রেভারেন্ড ডেভিড মনুদাস, পুরোহিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চ।
3: আসুন আমরা শুনি বাইবেল আমাদের কি বলছেন। তোমরা প্রভুর জন্য মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান, সকলকে সমাদর করো, ভাতৃ সমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদর করো। ঈশ্বর এই বাক্যগুলোর মধ্য দিয়ে আমাদের সকলকে এবং আজকে যারা রাষ্ট্রীয় প্রধানরা আছেন তাদের সকলকে অনেক আশীর্বাদ করুক। আমেন।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে পবিত্র গ্রন্থ ত্রিপিটক পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মুনমুন বড়ুয়া, উপাসিকা সিলেট বৌদ্ধ বিহার।
4: সকলকে শুভেচ্ছা। আমি মুনমুন বড়ুয়া ত্রিপিটক পাঠ থেকে পড়ছি। নমো তাস্সা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। বাংলায় আমি সেই অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের স্মরণ গ্রহণ করছি, ধর্মের স্মরণ গ্রহণ করছি এবং আমি সঙ্গের স্মরণে গমন করছি। সব্বে পাপাসা অকারাণং কুশলাসা উপসম্পদা সচ্চিত্তা পারিয়দপানং এতং বুদ্ধানুশাসনং। সকল পাপকর্মকে আপনি বর্জন করুন, কুশল কর্ম সম্পাদন করুন, নিজের চিত্তকে পরিশুদ্ধ করুন, ইহাই বুদ্ধের অনুশাসন বা বুদ্ধবাণী। সব্বে সত্তা সুকিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
5: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আবুল মনসুর আসজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর উপজেলা সিলেট।
6: এবং আমি জান্নাতুল নাজরীন আশা, উপস্থাপক ও সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার সিলেট।
5: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মানে মানপত্র পাঠের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র সংবাদ পাঠক, বাংলাদেশ বেতার।
7: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুণ্যভূমি সিলেটে শুভকামনা উপলক্ষে সিলেট নগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে নিবেদিত শ্রদ্ধার্ঘ। মহামান্য রাষ্ট্রপতি, হে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক, হে গণতন্ত্রের বাতিঘর, সুরমা কুশিয়ারার স্নিগ্ধ স্রোত, পাহাড় টিলার সবুজে ছায়া, চা বাগানের ঢেউ তোলা প্রান্তর, 360 আউলিয়ার পূর্ণ স্পর্শ ভূমি এবং মরমী সাধকদের অমর বাণী ও সুরের আবহে সিলেটের সর্বস্তরের মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং স্বাগতম। আপনার এই আগমন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবককে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় বরণ করে নেয়ার এক মহিমান্বিত মুহূর্ত। হে পুণ্যভূমির বরেণ্য অতিথি, সিলেট একটি বৈশিষ্ট্যপূর্ণ প্রাচীন জনপদ, বহু জাতি গোষ্ঠী ভাষা ও সংস্কৃতির মিলনে গড়ে ওঠা সিলেটের স্বাতন্ত্র্য গ্রহণ করে। সিলেটি ভাষা, নাগরিলিপি, ধামাইল, লোকগান ও মরমী সাহিত্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে, হজরত শাহপরাণ রহমতুল্লাহ আলহের সুফি ঐতিহ্য এবং হাসন রাজা, রাধারমন দত্ত, দূরবীন শাহ, শাহ আব্দুল কবির প্রমুখের মরমী সাধনা ও শ্রী চৈতন্য দেবের প্রেমভাব এই জনপদের সাংস্কৃতিক সত্তাকে দিয়েছে গভীর আধ্যাত্মিক ও মানবিক তাৎপর্য। সিলেটের ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সংগ্রামের ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1947 গণভোট, ভাষা ও স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে এই জনপদের মানুষ সাহস, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলনে সিলেটের প্রতিবাদী চেতনা অটুট থেকেছে। এমন ঐতিহ্যবাহী জনপদে আপনার মতো একজন প্রজ্ঞ জনহিতৈষী রাষ্ট্রপ্রধানকে অতিথি হিসেবে পেয়ে আমরা আনন্দে উদ্বেলিত, গর্বিত ও ধন্য। মহামান্য, আপনি একাধারে একজন জ্ঞান পিপাসু, মননশীল এবং সংস্কৃতিবান মানুষ। শিক্ষকতার জ্ঞানলোকে যে পথ চলার সূচনা, জনসম্পৃক্ত রাজনীতির দীর্ঘ পরিক্রমায় তাজ রাষ্ট্রচিন্তার প্রজ্ঞায় দীপ্ত। মানুষের অধিকার, গণতন্ত্র ও মর্যাদার প্রশ্নে আপনার অবিচল প্রত্যয় এবং সংকটের মুহূর্তে ধৈর্য, সংযম এবং দূরদর্শিতা আপনার ব্যক্তিত্বকে দিয়েছে স্বতন্ত্র মহিমা। রাজনীতির উত্তাপের মধ্যেও আপনার সৌম্যতা, বিনয় এবং পরিমিতি বোধ আপনাকে করেছে অনন্য। সিলেটের এই পুণ্যভূমিতে আপনার শুভাগমন তাই এক মননশীল, মানবিক ও গণমুখী রাষ্ট্রচেতনার আগমন। হে আপসহীন ত্যাগী জননেতা, আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। প্রতিকূলতার মুখে রাজনীতি করে আপনি কারাবরণ, নির্যাতন ও নানা সংকট অতিক্রম করে গণতন্ত্রের পক্ষে অবিচল থেকেছেন। আপনার রাজনৈতিক জীবনের এই দীর্ঘ পথ চলা ও ব্রত আজ আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও বাস্তবতাবোধ সাংবিধানিক পরিসরে আপনার ভূমিকাকে আরো অর্থবহ করে তুলবে। মহামান্য রাষ্ট্রপতি, আজ সিলেট তার সবুজ পাহাড়, নদী, হাওর, চা বাগান, মরমী গান এবং সংগ্রামী মানুষের স্মৃতি নিয়ে আপনাকে বরণ করে নিচ্ছে। এখানকার জলকণা, হাওয়া, মেঘ, ধুলো, ঘাস এবং প্রতিটি হৃদয় আজ গভীরভাবে অনুভব করছে যে আপনি এখানে এসেছেন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধি হয়ে। কিন্তু ফিরে যাবেন সিলেটবাসীর একান্ত আপনজন হয়ে। এই পুণ্যভূমিতে আপনার এই মহাসম্মিলনে এখানকার সুফি বাউল বৈষ্ণব সাধকদের মরমি সুরে অনুধ্বনিত হোক মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার চিরন্তন বাণী। মহামান্য, সিলেটের মাটি, মানুষ এবং ইতিহাসকে সাক্ষী রেখে আজ আমরা আপনাকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন এবং অকৃত্রিম ভালোবাসা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল রাষ্ট্রীয় জীবন কামনা করি। আজকের এই শুভলগ্নে রবীন্দ্রনাথের সেই অমর আহ্বান আমাদের পথ দেখাক, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আর বিদ্রোহী কবি নজরুলের সেই দুর্জয় উচ্চারণে আমাদের প্রত্যয় হয়ে উঠুক গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। মহামান্য রাষ্ট্রপতির প্রতি সিলেটবাসীর বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা। নিবেদক সিলেট সিটি কর্পোরেশন ও সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, একত্রিশ ভাদ্র চোদ্দশো ৩৩ ১৫ই সেপ্টেম্বর ২০২৬ নগর ভবন সিলেট সিটি কর্পোরেশন। স্বাক্ষর আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন সিলেট।
5: অসংখ্য ধন্যবাদ সময়ত সুজমন্ডলী। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সরকারের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ রেজায় রাফিন সরকার।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গী, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতি, ২০০২ সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করেছিল সিলেট সিটি কর্পোরেশন, যা বর্তমানে ৫টি জোন, ৪২টি ওয়ার্ড নিয়ে ৭৯.৫০ বর্গ কিলোমিটার আয়তনের একটি নগরী। এই নগরে ১০,০০০ নাগরিকের বসবাস। সিলেট সিটি কর্পোরেশন ইতিমধ্যে রাস্তাঘাট, ড্রেন পরিচ্ছন্ন রাখা, শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ৫৩টি খাল ছড়া প্রবাহমান রেখে এবছর বর্ষায় জলাবদ্ধতা রোধে সকলের কাছে সমাদৃত হয়েছে। দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন একটি অন্যতম সম্ভাবনাময় নগরী। ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যা বিবেচনায় এটি একটি আদর্শ নগরে পরিণত হওয়ার সকল মৌলিক বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে। সেই লক্ষ্যকে সামনে রেখে একটি সবুজ ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তোলার উদ্দেশ্যে বর্তমান সরকার ও সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি, পরিশেষে অমূল্য সময় ব্যয় করে নগর ভবন প্রাঙ্গণে আপনার সদয় উপস্থিতির জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং নগরবাসী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার উপস্থিতি সিলেট সিটি কর্পোরেশনের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।
9: ধন্যবাদ জানাই হাজির শাহজালান রহমতুল্লাহ আলহী এবং হাজির শাহপরান রহমতুল্লাহ আলহী সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি প্রকৃতি কন্যা সিলেটে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আপনাকে জানাচ্ছি আরও একটিবার স্বাগতম। আজকের আয়োজনে আরও উপস্থিত আছেন ম্যাডাম ফার্স্ট লেডি রাহাতারা বেগম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সফর সঙ্গীবৃন্দ, সামরিক এবং বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবী সহ সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে রয়েছে সুধীজন সমাজের প্রতিনিধিগণের বক্তব্য। আইনজীবী প্রতিনিধি থেকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব গোলাম ইয়াহিয়া চৌধুরী, সভাপতি সিলেট জেলা বার।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহবরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 ওড়িয়ার পূর্ণভূমিতে শুভ আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত নাগরিক সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, মঞ্চে উপবিষ্ট মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলম, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীগণ, মাননীয় হুইপ, সংসদ সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ, সুধীমণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম ও আদাব। সিলেট সিটি কর্পোরেশন আজ এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করে 1 কোটি সিলেটবাসীর নির্মল ভালোবাসা ও শ্রদ্ধায় মহামহিম রাষ্ট্রপতির প্রতি উৎসর্গ করেছেন। আমি আজকের সভার সম্মানিত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব আব্দুল করিম চৌধুরী ও উনার পরিষদকে ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির 2500-এর অধিক বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি সহ আপনাদের সবাইকে সিলেট ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতে আমি সিলেট জেলা আইনজীবী সমিতির 2500-এর অধিক বিজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি সহ আপনাদের সবাইকে সিলেট সরকার আসে, সরকার যায়, বাস্তবে আইনজীবী কিংবা

0: আশঙ্কা বাস্তবায়নে বর্তমান সরকার শুরুর থেকেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আপনি জন আকাঙ্ক্ষার এই পথছলাকে নির্বিচ্ছিন্ন রাখতে আপনার সুদয় সুদৃষ্টি রাখবেন বলে আমরা মনে করি। দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আপনি একজন পরমত সহিষ্ণু ও সজ্জন ব্যক্তি হিসাবে সর্বমহলে সমাদৃত। এদেশের 20 কোটি মানুষ তাই আপনার নিকট পরম ভরসা নিয়ে তাকিয়ে আছে। মহামান্য রাষ্ট্রপতি, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা মানুষের আস্থা রাখার অন্যতম প্রধান স্তম্ভ। বিচারের জন্য স্বাধীনভাবে বিচার করতে পারেন, আইনজীবী যেন নির্ভয়ে আইনের পক্ষে কথা বলতে পারেন এবং একজন বিচার প্রার্থী যেন কোনো ভয় বা রব ছাড়াই আদালতে দ্বারস্থ হতে পারেন, এমন একটি পরিবেশ আপনি নিশ্চিত করবেন বলে আমরা মনে করি। আমরা আশা রাখি এই সরকার যেন অতীতের ন্যায় আইনের শাসন ব্যবস্থা হস্তক্ষেপ না করে এবং অতীতের জাতীয় সকল দুর্নীতি আপনি আপনার আস্থা বিশ্বাসের প্রমাণ রেখেছেন। আমরা কামনা করি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আপনি সফল হবেন। পরিশেষে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করছেন জনাব প্রশান্ত কুমার সিংহ, সভাপতি দেবালয় রথযাত্রা ও সহ সভাপতি মণিপুরী সাহিত্য সংসদ।
2: আজকের সিলেটের নাগরিক সম্বর্ধনায় উপস্থিত পরম শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতি, মঞ্চে উপবিষ্ট মন্ত্রীবর্গ এবং সামনে উপবিষ্ট সুধীজন, আজ আমাদের সিলেটবাসীর জন্য একটি আনন্দ এবং গৌরবের একটা দিন। মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা আনন্দিত এবং সম্মানিত। আপনাকে সিলেটের মাটিতে আমরা পেয়েছি, এর জন্য আমরা আপনাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমি প্রশান্ত কুমার সিংহ, আমি রথযাত্রা দেবালয় রথযাত্রা কমিটির সভাপতি। আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং সংস্কৃতির সঙ্গে আমি নিরলসভাবে জড়িত আছি। সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সাহেব আমাকে কিছু বলার জন্য এখানে সুযোগ দেওয়ার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহামান্য রাষ্ট্রপতি, আমরা সিলেটে প্রায় মণিপুরী, হাজং, খাসি, ত্রিপুরা, চা শ্রমিক সহ মোটামুটি আমরা 400,000-এরও বেশি আমাদের নৃগোষ্ঠীর বসবাস এবং এখানে আমরা শান্তিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সঠিকভাবে আমরা সেই যুগ যুগ ধরে এখানে বসবাস করে আসছি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিজ নিজ ধর্ম খুব সুন্দরভাবে পালন করে যাচ্ছি, এখানে কোনো সমস্যা হয় না। এবং বর্তমান সরকারের প্রতি আমাদের প্রচুর এবং অবিচল আস্থা রয়েছে এবং একটা থাকবে। তবে আমাদের এই নৃগোষ্ঠীর অর্থনীতির দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য এই দিক থেকে আমরা কিছু পিছিয়ে আছি। এ ব্যাপারে বর্তমান সরকার আসার পরে কিছু কিছু পদক্ষেপ নিয়েছেন যেটা আমরা মনে করি কিছু অপ্রতুল। এটা যদি আরো বেগবান যদি করা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা মোটামুটি যদি বলি, আমরা খুব নিরীহ মানে পর্যায়ের আমরা সাম্প্রদায়িক জনগণ আমরা এখানে আছি। তো আমাদের এরপরেও যেটা আমি বলতে চাচ্ছি যে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, উনি এখানে আসার জন্য আমরা নৃগোষ্ঠীর পক্ষ থেকে এবং মণিপুরীদের পক্ষ থেকে আবারও সুস্বাগতম এবং আমরা সৌভাগ্যবান মনে করি এবং সেই সাথে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে ব্যবসায়ী প্রতিনিধি থেকে বক্তব্য প্রদান করছেন। সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমিরুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে পুণ্যভূমি সিলেটে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আজ সিলেটের হাজার হাজার ব্যবসায়ী, উদ্যোক্তা, শ্রমিক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলব। গ্যাস, চা, পাথর, বালি, হাওর, পাহাড় ও শক্তিশালী প্রবাসী জনগোষ্ঠী নিয়ে সিলেট সম্ভাবনার এক জনপদ। কিন্তু সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন যোগাযোগ, অবকাঠামো ও ব্যবসা বান্ধব পরিবেশ। তাই আজ সিলেটের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আপনার সামনে তুলে ধরছি। প্রথমত, ঢাকা সিলেট মহাসড়ক ও এসএসসি সড়ক প্রকল্পের কাজ দ্রুততর করা হোক। একটি উন্নত মহাসড়ক আসলে এই অঞ্চলের অর্থনীতির মাইলফলক। স্থলবন্দরে আমদানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে আধুনিক ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু করা হোক। তৃতীয়ত, স্থলবন্দরকে সিলেট শহর ও জাতীয় মহাসড়কের সংযোগ সড়ক দ্রুত উন্নতি করা প্রয়োজন, যাতে বন্দর সড়ক সিলেট, ঢাকা, চট্টগ্রাম একটি সমন্বিত বাণিজ্যিক করিডোর হয়ে ওঠে। চতুর্থত, সিএনজি ও জ্বালানি খাতের জন্য একটি স্থিতিশীল স্বচ্ছ নীতিমালা প্রয়োগ করা হোক, যাতে নূতন বিনিয়োগ আসে। পঞ্চমত, বালু পাথর কোয়ারি খাতে পরিবেশ রক্ষা ও হাজার মানুষের জীবিকার মধ্যে ভারসাম্য রেখে বৈজ্ঞানিক ও আইনসম্মতভাবে উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হোক। চা শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে সিলেট টি ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হোক। সপ্তমত, উন্নত সড়ক, বিমান ও রেল যোগাযোগ নিশ্চিত করে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসাবে গড়ে তোলা হোক। মহামান্য রাষ্ট্রপতি, সিলেটকে এগিয়ে নেওয়া মানে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা। আমরা সরকারের কাছে শুধু সহযোগিতা চাই না, অংশীদার হয়ে কাজ করতে চাই। সিলেটের ব্যবসায়ী সমাজ বিনিয়োগ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা প্রত্যাশা করি সরকার দ্রুত ও ব্যবসা বান্ধব অবকাঠামো নিশ্চিত করবে। মাননীয় রাষ্ট্রপতি, আপনি অত্যন্ত সহনশীল মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ। আমরা সিলেটবাসী আপনার কাছে অনেক বেশি আশা করি আপনি আমাদের এই আশাকে পূর্ণতা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। পরিশেষে, মহামান্য রাষ্ট্রপতির প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রিয় সিলেট এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।
4: ধন্যবাদ জনাব আমিরুজ্জামান চৌধুরী, সম্মানিত সদী মন্ডলী। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইকবাল সিদ্দিকি, সিনিয়র সাংবাদিক এবং সাবেক সভাপতি সিলেট প্রেস ক্লাব সাংবাদিকদের প্রতিনিধি। সময়ত সদী মন্ডলী, আপনারা যারা বক্তব্য রাখবেন, বক্তব্য সংক্ষিপ্ত করবার জন্য উপনীত হবেন অনুরোধ জানাচ্ছি।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সম্মানিত মন্ত্রীবৃন্দ, অতিথিবৃন্দ, সুধী নাগরিক, সাংবাদিক ও প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহকরণ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার স্মৃতিধন্য প্রবাসী অধ্যুষিত সিলেটের জন্য আজ একটি বিশেষ গৌরবের দিন। বাংলাদেশের রাজনীতির অনন্য চরিত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষক, আইন প্রণেতা ও মন্ত্রিসভা সদস্য হিসেবে দীর্ঘ পথ পেরিয়ে আজ আপনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত। রাষ্ট্রপতি হিসেবে আপনার প্রথম সিলেট সফরে সিলেটবাসী এবং সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন ও উষ্ণ স্বাগত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্যগুলোর একটি হল গণতন্ত্রের প্রতি তার সেই কঠিন অঙ্গীকার। সাবেক স্পিকার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে মহান জাতীয় সংসদে দেওয়া আপনার বক্তব্যের একটি কথা বিশেষভাবে স্মরণীয়, ইলেকশন ছাড়া গণতন্ত্রে পৌঁছা যাবে না। এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই গণতন্ত্র সম্পর্কে আপনার দীর্ঘ রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন আমরা দেখতে পাই। গণতন্ত্র মানে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা, জনগণের অংশগ্রহণ এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বৈধতা নিশ্চিত করা। আপনার দীর্ঘ রাজনৈতিক পথচলায় এই বিশ্বাসের প্রতিফলন আমরা দেখেছি। প্রিয় সুধী, রাজনীতির প্রতিকূল সময়ে আপনার ব্যক্তিগত ও পারিবারিক ত্যাগও কম নয়। 1923 সালের অক্টোবরে আপনার গ্রেফতারের পর আপনার সহধর্মিণী রাহাতারা বেগমের দৃঢ় ও সাহসী বক্তব্য দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিল। সেটি ছিল একটি অত্যন্ত কঠিন সময়। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার সময়ে আপনার কন্যা মির্জা শামারুখ এর আবেগঘন সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখাগুলো মানুষের হৃদয় ছুঁয়েছে। এগুলো শুধু একটি রাজনৈতিক পরিবারের কথা নয়, এগুলি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ধৈর্য ও দৃঢ়তার কথাও বলে। মাননীয় রাষ্ট্রপতি, সিলেটের সঙ্গে আপনার সম্পর্ক আজকের নয়, বিএনপির মহাসচিব হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনি বহুবার এই অঞ্চল সফর করেছেন। সিলেটের মানুষ আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে দেখেছে, আপনার বক্তব্য শুনেছে, আপনার সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করেছে। কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আজ আপনি কোনো রাজনৈতিক দলের নেতা হিসাবে নয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সিলেটের মানুষের সামনে উপস্থিত হয়েছেন। এই নতুন মর্যাদায় আপনার আগমন সিলেটবাসীর জন্য আনন্দ ও অত্যন্ত গর্বের বিষয়। সিলেট বাংলাদেশের অর্থনীতি, প্রবাসী আয়, পর্যটন ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও অনেক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটনের বিকাশ এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে রাষ্ট্রের আরও কার্যকর ভূমিকা আমরা প্রত্যাশা করছি। আমরা আশা করি আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং গণতন্ত্রের প্রতি আপনার অঙ্গীকার রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে। সিলেটবাসী তথা সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে আবারও জানাই হার্দিক অভিনন্দন। সিলেটের মাটিতে আপনাকে আন্তরিক স্বাগতম। বাংলাদেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি সুদৃঢ় হোক, এই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
1: এপর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব নারী সমাজের পক্ষ থেকে পারভিন ফাতেমা চৌধুরী, প্রেসিডেন্ট কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মিস্টার প্রেসিডেন্ট, ম্যাডাম ফার্স্ট লেডি, সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক ও সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত, আনন্দিত। এবং আমি সাংবাদিক হিসেবে ওনাকে শুধু ওয়েলকাম করতে আসি নাই, আমি নারী সাংবাদিক এবং আমাদের নারী সমাজের পক্ষ থেকে, আমি সিলেটের কন্যা, সিলেটের নারী সমাজের পক্ষ থেকে আজকে আপনাকে আমি এখানে ওয়েলকাম করার জন্য এসেছি। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য জনাব রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সিলেট আমার জন্মভূমি, আমার শিকড় এবং আমার গ্রামের নাম ভাদেশ্বর। তাই আজ নিজ জন্মভূমিতে জনাব রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারা আমার জন্য বিশেষ গৌরব ও আনন্দের। মিস্টার প্রেসিডেন্ট, আপনার সিলেট আগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি একজন নিবেদিত প্রাণ, পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনার অবদান এবং ত্যাগ আপনাকে আমাদের কাছে গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে এবং আমাদের সাংবাদিক সমাজের কাছে আপনি অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব। এখানে আমার একটু সিভি ছিল, একটু বলে ফেলি। আমি 91 সাল থেকে আমেরিকান টেলিভিশন এজেন্সির সাথে

0: সময় নাই। আই ওয়াজ ইলেক্টেড এজ ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বর্তমানে আমি কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। একটু সিজে এটা বলে নেই, কারণ সিজে এর প্রেসিডেন্ট হিসেবে আমাকে দাওয়াত করা হয়েছে এবং নারী সমাজ থেকে দাওয়াত করা হয়েছে। তো সিজে কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশগুলোতে পেশাদার সাংবাদিকতা বিকাশ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসারে কাজ করে। বিগত সময়ে আমরা কমনওয়েলথ থেকে ফান্ড পেয়েছি এবং রিমোট এরিয়াতে সাংবাদিকদের নানা রকমের প্রশিক্ষণের কাজ আমরা পরিচালনা করেছি, ইনক্লুডিং ইলেকশন রিপোর্টিং অ্যাজ ওয়েল। আচ্ছা, 2003 সালে সিজে বাংলাদেশ সফলভাবে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই সম্মেলন উদ্বোধন করেন এবং প্রখ্যাত সাংবাদিক মরহুম হাসান শাহরিয়ার সেখানে সিজে এর আন্তর্জাতিক সভাপতি নির্বাচিত হন এবং হাসান শাহরিয়ার এই সিলেটেরই সন্তান ছিলেন। সম্মেলনটি সফল করতে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছিলেন। একই সঙ্গে আমাদের প্রিয় কায়ুব ভাই, যিনি বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মরহুম সাইফুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন, তার কাছ থেকেও আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছিলাম। জনাব রাষ্ট্রপতি, আমরা সবাই জানি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত সিলেট প্রাকৃতিক সম্পদ, কৃষি, জ্বালানি, পর্যটন, মাদক সম্পদ সব দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। সিলেট চা শিল্পের অর্থনীতি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে এই শিল্পের বিভিন্ন সমস্যা জরুরি ভিত্তিতে চিহ্নিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এই অঞ্চলে ধান সহ বিভিন্ন কৃষি পণ্যের উল্লেখযোগ্য উৎপাদন রয়েছে। এই সঙ্গে দেশের জ্বালানি খাতে সিলেট গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তবে সিলেটের অন্যতম বড় সম্পদ যেটা আমি মনে করি, এটা হলো আমাদের মানব সম্পদ। উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বসবাসরত সিলেটের প্রবাসীরা দীর্ঘদিন থেকে রেমিটেন্স, বিনিয়োগ এবং নানাভাবে বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছেন। সিলেট বিমানবন্দরকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে দীর্ঘদিন ধরে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক সুযোগ সুবিধা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি জরুরি ভিত্তিতে গুরুত্ব পাওয়া প্রয়োজন। জনাব রাষ্ট্রপতি, 2022 সালের ভয়াবহ বন্যা কাবর করতে গিয়ে আমি খুব কাছে থেকে সিলেট অঞ্চলের মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেছি। আমাদের সুরমা, কুশিয়ার এবং অন্যান্য নদ নদীর জরুরির ভিত্তিতে খনন এবং ড্রেজিং প্রয়োজন। একই সঙ্গে নদী ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী ও কার্যকর প্রকল্প গ্রহণ করতে হবে। পরিকল্পিতভাবে নদীগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে। এগুলো এদিকে বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অন্যদিকে মৌসুমে পানি সংকরণের কার্যকর ভূমিকা রাখবে। সিলেটের উন্নয়নের ক্ষেত্রে নাগরিকদের সকল ধরনের মৌলিক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। শহর থেকে শহর এবং শহর থেকে অত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পরিকল্পিত সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ জরুরি। একই সঙ্গে নাগরিক এবং আমাদের প্রবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমি তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতীয় স্বার্থ বিরোধী অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের যথাযথ জবাব দেওয়ার জন্য একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য তথ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সর্বোপরি বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের দৃষ্টিভঙ্গির প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, মানব সম্পদ সম্মিলিত সামনে রেখে একটি আধুনিক মানব সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে হবে। থ্যাংক ইউ জনাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার এই সিলেট সফর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় থাকবে, একটি ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। পরিশেষে আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার জন্য সক্রিয় অংশগ্রহণ এবং সিলেটবাসীর সম্মিলিত প্রচেষ্টায় সম্মানিত প্রশাসকের নেতৃত্বে সিলেটকে একটি সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও মডেল নগরী রূপান্তর করা সম্ভব।
1: সম্মানিত উপস্থিত সবাইকে ধন্যবাদ। ফাতেমা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পাশেই স্থানীয়ভাবে আসরের নামাজের আজান দেওয়া হচ্ছে, সেজন্য সাময়িকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ রয়েছে। এবং আজানের পরপরই আবারও যখন কার্যক্রম শুরু হবে, আমরা মঞ্চ থেকে এই নাগরিক সংবর্ধনা আপনাদেরকে প্রচার করে শোনাবো। এবং আমরা আজকে আপনাদের জানিয়ে রাখতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে সিলেটে এসছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন, মূলত সেই উদ্দেশ্যে তিনি এসছেন। এবং তিনি আসার পর তাকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হচ্ছে নগর ভবন প্রাঙ্গণে। এবং বিপুল সংখ্যক নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং মঞ্চে রয়েছেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, মাননীয় মন্ত্রী রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, তাকেও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ এখানে এসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাদমস্তক একজন শুদ্ধ রাজনীতিবিদ। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঠিক সন্নিকটে আমরা যেখান থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, ঠিক সেখানে কিন্তু আসরের নামাজের আজান দেওয়া হচ্ছে মসজিদ থেকে। এবং এই কারণে এই ইয়েটি বন্ধ রয়েছে, সরাসরি সম্প্রচারের যে কার্যক্রম এবং অনুষ্ঠানটি বন্ধ রয়েছে, স্থগিত হয়েছে। এবং আজানের পরপরে যখনই আবার শুরু হবে, আমরা বারবার বলছি আপনাদেরকে, সেটা সকলে প্রচার করব। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন তৃণমূল থেকে উঠে আসা জনবান্ধব এবং কর্মী বান্ধব, জনকল্যাণের আত্মনিবেদনের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রপতি বাংলাদেশের। এবং এক অনন্য অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে। তিনি মার্জিত ভাষায় কথা বলেন, তিনি চমৎকার ভাবে মানুষের সঙ্গে মিশেন, কর্মী বান্ধব এবং আপাত মস্তক একজন বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন, সেটি প্রতিফলিত হয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অন্যতম, বলা যায় বৃহত্তম, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথমে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং এই দায়িত্ব পালনে তিনি সর্বদা ছিলেন দলের প্রতি যেমন আস্থার ব্যক্তিত্ব, এবং তিনি তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছেন। যে কারণে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাসিত জীবন এবং দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অন্তরীণ অসুস্থতার কারণে বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড তাকে ঘিরেই পরিচালিত হতো এবং তার নেতৃত্বেই এই দলের সকল কর্মসূচি পালিত হতো। এবং কেবলমাত্র বিএনপিরই নির্ভরযোগ্য ব্যক্তিতেই তিনি পরিচিত হননি, তিনি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের যে জোট, যে অ্যালায়েন্স, সেই জোটেরও অন্যতম, বলা যায় একমাত্র নির্ভরশীল ব্যক্তিতে, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এবং সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন রাষ্ট্রপতি নির্বাচিত হন, আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এক অভূতপূর্ব চমৎকার পরিবেশ বিরাজ করেছিল। বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় সদস্যরা তাকে জড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সরকার এবং বিরোধী দলের সবাই এই শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন। এটি একটি অনন্য রেকর্ড। এবং আমরা আশা করছি তার নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যে চলমান ইতিবাচক পরিবর্তনের ধারা আরো গতি পাবে, আরো জনকল্যাণের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে। শ্রোতা বন্ধুরা, আজান শেষে আমরা আবারও ফিরে যাচ্ছি অনুষ্ঠানে।
1: কর্পোরেশনের মাগরিবের আছরের নামাজের জন্য ব্যবস্থা করা আছে, আমরা কিছু সময়ের মধ্যে বিরতিতে যাব। তার আগে আমি আজকের আয়োজনে ডেকে নিচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, উপাচার্য সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবার জন্য।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রশাসক সিলেট সিটি কর্পোরেশন, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যগণ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সদস্য, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। একই সাথে চব্বিশের গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। মহামান্য রাষ্ট্রপতি, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই মহান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সিলেটবাসীর স্বাস্থ্যসেবা, চিকিৎসা, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে আজ একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল মানসম্মত স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রদান, আধুনিক গবেষণা সুবিধা তৈরির মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী তৈরি করে জাতীয় স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণ, সিলেট বিভাগের জনগণের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ। বিগত সময়ে দেশের বিভিন্ন শহরে সঠিক পরিকল্পনা ছাড়াই বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা গড়ে তোলা হয়েছিল, যার অনেকগুলোই বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এরকম একটি ভবন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়তায় এনে বিশেষায়িত হাসপাতাল হিসেবে দ্রুত চালু করার লক্ষ্যে আমরা কাজ করছি, যেখানে থাকবে বিশেষায়িত বহির্বিভাগ ও অন্তঃবিভাগ, থাকবে টেলিমেডিসিন ও রেফারেন্স ব্যবস্থা, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই বিশেষজ্ঞ সেবা পাবে। দেশব্যাপী একটি কার্যকর ও সমন্বিত রেফারেল সিস্টেম আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অপরিহার্য অংশ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মহাশয্যার বিপরীতে প্রতিদিন প্রায় 3,000 রোগী ভর্তি হন, সে কারণে সীমিত জনবল দিয়ে অধিক সংখ্যক রোগীর সন্তুষ্টি অর্জন অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। একটি কার্যকরী রেফারেল সিস্টেম চালু হলে উপজেলা ও জেলা পর্যায়ে অনেক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে। অন্যান্য বিভাগের ন্যায় সিলেট বিভাগেও একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত করা বিশেষ প্রয়োজন। মাননীয় রাষ্ট্রপতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য বর্তমান সরকারের প্রতি উপজেলায় 10 জন করে আনসার নিয়োগের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় ও সময় উপযোগী। একই সঙ্গে কর্মস্থলে স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে আমাদের সবাইকে আরো সচেষ্ট হতে হবে। এই জন্য স্বাস্থ্যকর্মী এবং সেবা প্রার্থী উভয়ের চাহিদা বিবেচনায় নিয়ে উপযোগী স্বাস্থ্য সুরক্ষা আইন এবং সময়ের দাবি। মহামান্য প্রধান অতিথি, বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। নিবন্ধিত চিকিৎসক ছাড়া কেউ যাতে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে না পারেন সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। উপস্থিত সুধীজন, আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে চিকিৎসক ও রোগী উভয়ই নিরাপদ, চিকিৎসা হবে বৈজ্ঞানিক, রেফারেল হবে সুশৃঙ্খল, গবেষণা হবে নিয়মিত এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে নাগরিকের ভরসাস্থল। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে এই প্রত্যয় ব্যক্ত করছি। মাননীয় রাষ্ট্রপতি, আপনার প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর কামাল আহমদ চৌধুরী, সাবেক ডিন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সর্বজনীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
4: মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় সভাপতি, মন্ত্রী উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মাননীয় রাষ্ট্রপতি, সিলেটের এই সুন্দর জায়গায় আপনাকে স্বাগত জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। নৈসর্গিক সবুজ, চায়ের সুবাস এবং সুরমার কলতান আর অতিথি পরায়ণ মানুষের ভালোবাসায় সমৃদ্ধ এ সিলেট আপনার অবস্থান হোক আনন্দময় ও স্মরণীয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে আপনার অধিষ্ঠান আমাদেরকে গর্বিত করেছে। আপনি তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থা অর্জন করে বিএনপির মতো একটি বিশাল দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছিলেন। দেশবাসীর পাশে থেকে দলের বিপদে আপদে একনিষ্ঠভাবে ভূমিকা পালন করে আপনি আমাদের সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন। এই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশেও আমরা আপনাকে অবিচলভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখেছি। তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পূর্ণ আস্থায় ও সকলের সম্মতিতে আপনি আজ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। রাষ্ট্রপতি পদে আপনাকে নিয়ে কারো কোনো দ্বিমত ছিল না, কোনো সংশয় ছিল না। সংসদের রাষ্ট্রপতি নির্বাচনে আপনার বিজয়টি ছিল নিরঙ্কুশ, তা আমাদেরকে সাহস জুগিয়েছে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে আমরা অনুপ্রাণিত হয়েছি। মহামান্য রাষ্ট্রপতি, বলা হয়ে থাকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টের দায়িত্ব শাসনতান্ত্রিকভাবে সীমিত, কিন্তু দেশ ও জাতির সংকটকালে একজন প্রেসিডেন্ট সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রাজনৈতিকভাবে প্রশিক্ষিত প্রেসিডেন্ট না হলে কি দুরবস্থার সৃষ্টি হয় 2006 সালে জাতি তা প্রত্যক্ষ করেছে। সেই অভিজ্ঞতা থেকে সঠিক মানুষের কাছে সঠিক দায়িত্ব ন্যস্ত করতে পেরে জাতি আজ নির্ভার। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে দেশের শিক্ষা বিষয়ে সামান্য দু একটি কথা বলতে চাই। বিগত 2 দশকে শিক্ষাক্ষেত্রে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ফলশ্রুতিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আর ধ্বংসের দ্বার প্রান্তে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দ্বারপর্ণাই দলীয়করণ হয়েছে, যার নেতিবাচক প্রভাব সমাজে পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এখন থেকে উত্তরণের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে বলতে চাই, দলীয় আনুগত্যকে প্রাধান্য না দিয়ে মনন, দক্ষতা, অভিজ্ঞতা ও সক্ষমতা সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে প্রদান হলে তা দেশ ও জাতির কল্যাণে আসবে। পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বলা হয়ে থাকে, কমপ্লিট প্রোটোকল অফ গভর্নেন্স। তার জীবনে যে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, নিয়মানুবর্তিতা, কৃচ্ছতা, মহানুভবতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, বিবাদ মিটিয়ে ফেলার এবং সকলকে নিয়ে কাজ করার ইচ্ছা প্রত্যক্ষ করেছি, তা অসাধারণ। আজকে সামগ্রিক প্রশাসনে তা অনুসরণ করলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। সবশেষে যারা এখানে আমাকে আসার জন্য সাহায্য করেছেন এবং প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আপনাদের সকলের কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ ডক্টর কামাল আহমদ চৌধুরী, সম্মানিত সদস্যমণ্ডলী। এ পর্যায়ে 10 মিনিটের জন্য আসর নামাজের বিরতি, 15 মিনিটের জন্য আসর নামাজের বিরতি। আমাদের সিটি কর্পোরেশনের নিস্তালায় নামাজের এবং ওজুর সমস্ত ব্যবস্থা আছে। সম্মানিত সদস্যমণ্ডলী, যারা নামাজ পড়বেন সিটি কর্পোরেশনের নিস্তালায় নামাজের ব্যবস্থা আছে। আমরা জাস্ট 4:55 মিনিটে আবার অনুষ্ঠান স্থলে ফিরে আসব।
5: শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনেছেন আপনারা, এখানে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এখন পবিত্র আসরের নামাজের জন্য বিরতি ঘোষণা করা হয়েছে। বিরতির পরপরই আবার যখন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া এই নাগরিক সংবর্ধনা কার্যক্রমে শুরু হবে, আমরা তখন তা আবার সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক।

0: বন্ধুরা, পবিত্র আসরের নামাজের বিরতির পর নাগরিক সংবর্ধন অনুষ্ঠানটি আবারও শুরু হচ্ছে। আমরা এখন তা মঞ্চ
1: প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বান্দরবান রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারি। আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুশফিকুল ফজল আনসারি, বান্দরবান রাষ্ট্রদূত।
2: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানের সম্বর্ধিত ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, কাস্টোডিয়ান অফ সভরেন্টি, ডিফেন্ডার অফ দি নেশন অ্যান্ড গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন, সজ্জন রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত সিলেটের দুই কৃষিমন্ত্রী আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী এবং মাননীয় সংসদ সদস্য বৃন্দ এবং সিলেটের সভ্যবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ব্যক্তিত্ব আমাদের মাঝে উপস্থিত আছেন, এই মঞ্চকে আলোকিত করে রেখেছেন, তার সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং অলরেডি আমি যা বলার কথা বক্তারা সেটি বলে ফেলেছেন। তবে আমার ব্যক্তিগত ভালো লাগার বিষয়টি হলো এই যে তিনি রাষ্ট্রপতি হয়ে সিলেটে এসেছেন, তিনি যখন বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির রজ্জুকে ধরে রাখার জন্য প্রাণপণ লড়ে গেছেন দেশ এবং দেশের বাইরে, তিনি যখন বিলেতে গিয়েছেন, তিনি যখন আমেরিকাতে গিয়েছেন, ইউরোপে গিয়েছেন, ঠিক তখন যিনি আমাকে, তিনি যখন আমাকে আমার খোঁজ নিয়েছেন, আমাকে তার সাথী করেছেন, আজকে মহামান্য রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি সেটি ভুলেননি এবং তিনি আমাকে সঙ্গে করে সিলেটে নিয়ে এসেছেন, সেই জন্য তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সিলেটের একটি ঐতিহ্য আছে, মাননীয় রাষ্ট্রপতি আপনি জানেন আমরা সহনশীলতায় বিশ্বাসী। আমরা অনেকটা অন্যান্য অঞ্চলের চেয়ে আমরা একটু নিজেদের ভ্যানিটি ডিগনিটিটাকে একটু বেশি করে দেখি এবং আমরা এখানে সিলেটকে অনেকটা শান্তির জনপদ বলা হয়, অর্থাৎ এখানে কমিউনিয়াল হারমোনি যেটি সেটি অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে বেশি। তবে আজকে এই অনুষ্ঠানে আপনারা যারা সমবেত হয়েছেন এবং আমাদের সিলেটের মেয়র সুযোগ্য প্রশাসক আব্দুল কাইম চৌধুরী অত্যন্ত সুনিপুণভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, কিন্তু আরও ভালো লাগতো আরও বেশি মানুষের অংশগ্রহণ যদি হতো, আরও বেশি স্টেক হোল্ডার্স এবং বড় পরিসরে যদি মহামান্য রাষ্ট্রপতির আয়োজন করা যেত তাহলে সকলেই সেখানে সমবেত হতে পারতেন এবং মানুষ তাদের প্রিয় মানুষটিকে সচক্ষে এক নজর দেখতে পারতেন। আপনাকে বহু মানুষ পছন্দ করে যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন রচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাঙ্গাল খালেদা জিয়ার আস্থা এবং তারেক রহমানের নির্ভরতার প্রতীক আজকের মহামান্য রাষ্ট্রপতি। যাই হোক, আপনারা সকলে বক্তৃতা শুনেছেন, আরও শুনবেন, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি সিলেটের মাটিতে এবং আশা করছি আপনি বারবার সিলেটে আসবেন। আপনি যেমনটি বলছিলেন সিলেটকে আপনি খুব আপন ভাবেন, এই আপন জনপদটিকে আপনি আপন করে রাখবেন এবং আগলে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
3: ধন্যবাদ জনাব মুশফিকুল ফজল আনসারি, মাননীয় রাষ্ট্রদূত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে বিশ্বশক্তির অতিথির বক্তব্য রাখবার জন্য জানাচ্ছি জনাব জে কে গোজ, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। জনাব জে কে গোজ এমপি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বজন শ্রদ্ধ আমাদের প্রিয় অভিভাবক, দলের দুর্দিনে যিনি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর নিরাপত্তা নিশ্চিতে নিজের বুক পেতে দিয়েছিলেন, আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের এই সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠান। সম্বর্ধনার মধ্যমণি আমাদের প্রিয় অভিভাবক শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের সভার সভাপতি সিটি প্রশাসক কাইম চৌধুরী, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমন্ত্রিত সফর সঙ্গীবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট হযরত শাহজালাল সাপরন সাহেবের পূর্ণভূমি, 360 অলিয়ার পূর্ণভূমি, মহামান্য রাষ্ট্রপতি 255 ভোটে নির্বাচিত হওয়ার পরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে গিয়েছেন, তার পরবর্তী জেলা, পরবর্তী বিভাগ, পরবর্তী সফরের স্থান উনি সিলেটকে বেছে নিয়েছেন, সেই জন্য আমরা সিলেটবাসী গর্বিত। মহামান্য রাষ্ট্রপতি ওনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সিলেটের চারটি জেলা মহানগরের প্রতিটি জায়গায় উনি সশরীরে উপস্থিত হয়েছিলেন। উনি আমাদের প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দকে উনি নাম ধরে ডাকেন। এই যে আমাদের সাথে ওনার যে আত্মার আত্মীয়, এটা কোনোদিন মরণ ছাড়া আলাদা হবে না। আজকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, আপনি শুনেছেন আজকে রাষ্ট্রের প্রধান মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন, যতজন বক্তব্য দিয়েছেন, আমাদের এই সিক্স লেন রাস্তা থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের স্বাস্থ্যখাতের সমস্যা সবাই তুলে ধরেছেন। সবাই বিশ্বাস করে আপনি সিলেটকে যেভাবে ভালোবাসেন, এখনো রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনি আমাদের সমস্যাগুলি সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি এই সিলেটের বিএনপির সাংগঠনিক সম্পাদক, আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট এবং সুনামগঞ্জের উন্নয়নের দায়িত্ব, দেখভালের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, আমি পুরো সিলেটবাসীর পক্ষে আপনাকে সবিনয় অনুরোধ করব যে সমস্ত সমস্যার কারণে আমরা কষ্ট পাচ্ছি, আমাদের মানুষ কষ্ট পাচ্ছে। বিগত 17টি বছর আওয়ামী লীগ আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য এইবার জাতীয় সংসদ নির্বাচনে 19টি আসনের মধ্যে ধানের সৃষ্টি বিএনপির 18টি আসন সিলেটবাসী আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যেন সেটা ধরে রাখতে পারি। আপনি অভিভাবক হিসাবে আমাদের সিলেটের দিকে দায়িত্ব পালন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনার উত্তরোত্তর সমৃদ্ধি দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
5: ধন্যবাদ জানিয়ে জনাব জি কে ঘোষ এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সিলেটের জন্য এক অনন্য দিন। আজকের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সিলেটের শুভাগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সম্বর্ধনার সম্মানিত সভাপতি সিটি প্রশাসক কাইম চৌধুরী, মঞ্চে উপস্থিত বাংলাদেশ সরকারের শিল্প বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির এবং মহান জাতীয় সংসদের হুইপ সিলেটের সাংগঠনিক দায়িত্ব জনাব জি কে ঘোষ এবং আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের ফার্স্ট লেডি, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাবি উপস্থিত বাংলাদেশের সিলেটের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামরিক, বেসামরিক এবং সরকারি সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুদী ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত সকলকে সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসাবে আজকে সিলেটে প্রথম, কিন্তু দীর্ঘ 17 বছর বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি সিলেটের প্রতিটি জেলায়, সিলেট বিভাগের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে উনি চষে বেড়িয়েছেন এবং সিলেট বিভাগের মানুষ তাকে অত্যন্ত আপনজন হিসাবে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জনাব তারেক রহমানের ইচ্ছায় এবং আমাদের সকলের সংসদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি আজকের এই ছোট পরিসরে মহামান্য রাষ্ট্রপতি এই সম্বর্ধনা আমাদের জন্য একটু কষ্ট। এখানে যতজন লোক আছে তার দশ গুণ লোক সিলেট শহরের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। সিলেটের জনগণ আপনাকে বলে নাই, সিলেটের জনগণকে আজকে আমরা সেইভাবে তাদের খোরাক আমরা দিতে পারি নাই, এর জন্য আমরা সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে এই সিলেট বিভাগের সড়ক জনপদ মানে সড়ক বিভাগের অবস্থা সম্পর্কে আপনি ভালো করে অবহিত আছেন। সিলেটের বিমানবন্দর সম্পর্কে আমাদের দীর্ঘদিনের দাবি এবং বিশেষ করে আপনি সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সেই হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোর সমস্ত বাস্তবস্থা সম্পর্কে আপনি অবহিত। সিলেট আমার নির্বাচনী এলাকা, জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের লক্ষ লক্ষ শ্রমিক আজকে এখনো বেকার, পাথরকুয়ারি সহ বিভিন্ন মল বন্ধ রয়েছে। সিলেটের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিক ব্যাপারে আমার মনে হয় মানুষ যে প্রত্যাশা করে বাংলাদেশে কোনো বিভাগে সর্বোচ্চ সংখ্যক সদস্য দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, ১৯টি সিটের মধ্যে ১৮টি সিট বিএনপির পক্ষে আই সিলেট বিভাগের জনগণ রায় দিয়েছে, সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে জনগণের প্রত্যাশা। এবং আমাদের সঙ্গে আরেকজন ভাই আছেন, তিনিও আমাদের সঙ্গে আছেন, আর আমাদের জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য মহাশয়। আমি বিশ্বাস করি আমরা ১৯ জন আছি, মানুষ বিশ্বাস করে আমাদেরকে ভোট দিয়েছে। এই বিভাগের মানুষের যে প্রত্যাশা দেশে এবং বিদেশে প্রবাসীদের, সেই প্রত্যাশা পূরণে আপনি সর্বাগ অতিথিও করেছেন, আগামীতে ইনশাআল্লাহ বলিষ্ঠ নেতৃত্ব দেবেন সে প্রত্যাশা রইল। এবং আজকে আপনি কথা দিয়ে যান আমাদের খোরাক বড় নাই, আপনি কবে আসবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কিংবা রেজিস্ট্রারি মাঠে, সিলেট বিভাগের মানুষ আপনাকে কিভাবে মর্যাদা দেয় সেদিন আপনি দেখবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফিজ।
3: ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সম্মানিত সুধীমণ্ডলী। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখবার জন্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, সম্মানীয় সুধীমণ্ডলী, মাননীয় মন্ত্রী।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুশির দিন, খুব বেশি দিন আগে না এরকম একদিন এই সিলেট সিটি কর্পোরেশন আয়োজন করবে আর সুধী সমাবেশ দিব আমরা আমাদের রাষ্ট্রপতিকে, এটি মনে হতো একটা সারিয়াল কিছু একটা, অবাস্তব কিছু একটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি এতই বেশি যে আল্লাহ অনেক আপাত দৃষ্টিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে তোলেন। এই এখান থেকে বেশি দূরে না সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা একটা বিভাগীয় সমাবেশ করেছিলাম। সম্ভবত সিলেটের ইতিহাসে এবং বাংলাদেশে তখন যতগুলি বিভাগীয় সমাবেশ হয়েছিল, যদিও সিলেট বিভাগ ছোট মাত্র ৪টা জেলা, বাংলাদেশের কোনো বিভাগীয় মহাসমাবেশে এত মানুষ হয় নাই, সারা সিলেট শহর জুড়ে সমাবেশ ছিল সেদিন। তো সেই বহু বহু স্মৃতি এখনো তাজা। আজকে যাকে আমরা, যার উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, যার নেতৃত্বে দীর্ঘ প্রায় ১২-১৪ বছর আমরা মাঠে আন্দোলন করেছি এবং একটা সময় এরকম মনে হয়েছে যে এই যাত্রাটার কোনো শেষ নেই, এটা মনে হয় অনন্তকাল চলতেই থাকবে। সেরকম পরিস্থিতিতেও যিনি হাল ছেড়ে দেন নাই, নেতাকর্মীদের ভরসার স্থানে ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মানবীর। আজকে আমাদের মধ্যে উপস্থিত রাষ্ট্রপতির সহধর্মিণী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাবী, উপস্থিত প্রবাসী কল্যাণ ও শ্রম মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জনাব জি কে ঘোষ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে গত 15-16 বছর একটা খুবই জটিল একটা সমীকরণের সময়, সেই সময়ের একটা বড় অংশ প্রধানতম রাজনৈতিক দল যেটি মানুষের

0: নির্বাচন পার হওয়ার পরে এখন তো সামনের দিকে তাকানোর সময়, এবং সামনের দিকে মানুষের প্রত্যাশা আমাদের উপর পাহাড় প্রমাণ, এবং সঙ্গত কারণে পাহাড় প্রমাণ প্রত্যাশা, কারণ মানুষ বিনিময় চায়, রিটার্ন চায়। এত আশা ভরসা করে, এত সংগ্রাম করে, এত মানুষের প্রাণের বিসর্জনের মাধ্যমে, গুম হওয়ার মাধ্যমে, বহু পরিবার ধ্বংস হওয়ার মাধ্যমে, আমাদের অনেক ছোট ভাইদের চোখ হারানোর বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি। তো মানুষের প্রত্যাশা তো থাকবেই। দায়িত্ব নেওয়ার পরে সারা দেশের মতো সিলেটের প্রতিনিধি হিসাবে আমরাও সিলেটের উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছি। এই কথাটা তুললাম এই জন্য, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাটের মধ্যে একটা আমূল পরিবর্তন আনার জন্য আমরা এই সরকার 5,326 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে। আজকের রাষ্ট্রপতি যখন স্থানীয় সরকার মন্ত্রী, ওনাকে আমি একটা ডিও দিয়েছিলাম, সাথে সাথে সেই ডিওটি তিনি সংশ্লিষ্ট জায়গায় ওনার নির্দেশ সহ পাঠিয়ে দিয়েছিলেন। তার ফলশ্রুতি হচ্ছে আজকে একনেকে উঠার অপেক্ষায় এই প্রকল্পটি, হয়তো আগামী 16 তারিখে একনেকে না উঠলেও পরবর্তী একনেকে উঠবে, এবং এই শীতেই সিলেট বিভাগের মাননীয় সংসদ সদস্যরা যার যার এলাকায় গ্রামীণ রাস্তাঘাট বিপুলভাবে কর্মযোগ্য শুরু করতে পারবেন। একইভাবে আজকের মহামান্য রাষ্ট্রপতি স্থানীয় সরকার মন্ত্রী থাকা অবস্থায় এই সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের একটা দুঃখ, জলাবদ্ধতা নিরসনের জন্য 4,000 কোটি টাকার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। একইভাবে তার হাত বেয়ে সেটি এখন একনেকে আছে, এবং আমাদের জিওবির ফান্ডও ইতিমধ্যে স্যাংশন হয়েছে, সেই কাজটিও ইনশাল্লাহ আমরা শুরু করব আশা করি এই শীত থেকে। আমাদের আগের দু একজন বক্তব্যের সময় দুঃখ প্রকাশ করে গিয়েছেন সিলেট সিক্স লেনের রাস্তাটি। সিক্স লেনের রাস্তাটি অপরিকল্পিতভাবে শুরু হয়েছে গত সরকারের সময়, কারণ জমি অধিগ্রহণ হয় নাই কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে, সেই সমস্ত ঝামেলা আমরা কাটিয়ে উঠেছি। এখন 2-3টি গ্রুপ ব্যতীত বাদবাকি জায়গায় পূর্ণ উদ্যমে কাজ চলছে, এবং ইনশাল্লাহ 28-এর মধ্যে এই রাস্তা আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। আজকের মহামান্য রাষ্ট্রপতি যখন ক্যাবিনেটে ছিলেন, তারই উপস্থিতিতে ক্যাবিনেট আখাউড়া থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের ডুয়েল গেজ লাইনের জন্য নীতিগত অনুমোদন দিয়েছেন, সেটি এখন দরকষাকষির পর্যায়ে আছে। আমরা আশা করি দরকষাকষি সম্পন্ন হয়ে গেলে সেটি আমরা প্রকল্প বাস্তবায়নের পথে যাব। এবং একই সময়ে আমরা সিলেট চিটাগং রেল লাইনের কাজও সম্পন্ন করব। সিলেট চিটাগং পুরোটি শেষ করতে হবে না, যে অংশটা বাকি থাকে সিলেট ঢাকা এবং ঢাকা চিটাগংয়ের মধ্যবর্তী, সেই গ্যাপটা আমরা কভার করব, সিলেট চিটাগংও একসাথে হবে। আর সিলেট ঢাকা সড়ক যতদিনে সম্পন্ন হবে, একই সময়ে সিলেট চিটাগং সড়কও একই মাত্রায় একই গ্রেডের একটি সড়ক সম্পন্ন হবে ইনশাল্লাহ। আমি উন্নয়নের ফিরিস্তিতে যাব না, আজকে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মধ্যে এসেছেন, আমাদের অত্যন্ত খুশির দিন। তার উপস্থিতি মানুষের প্রত্যাশা, ন্যায়ের জন্য সংগ্রাম, এবং অধ্যবসায় থাকলে, ধৈর্য থাকলে, দেশপ্রেম থাকলে, যে একটি যৌক্তিক পরিণতিতে কঠিন আন্দোলন একদিন যৌক্তিক পরিণতিতে পৌঁছায়, মহান রাষ্ট্রপতির শারীরিক উপস্থিতি সেটারই সাক্ষী, সেটার প্রমাণ। তার নেতৃত্বে এই সরকার আগামী দিনে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকুই করবে। আর আপনারা দোয়া করবেন যেন মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বাধীন, ইনিই তো রাষ্ট্র প্রথম ব্যক্তি, তার রাষ্ট্রপতি থাকাকালীন এই সরকার যেন মানুষের প্রত্যাশার হক যথাযথভাবে আদায় করতে পারে, সেজন্য আপনাদের দোয়া চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ দিচ্ছি জনাব আব্দুল কাইম চৌধুরী, সম্মানিত প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের হুইপ, সামনে উপস্থিত সচিবমণ্ডলী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সকলকে সিলেট সিটি কর্পোরেশনের এবং সিলেটের সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ।

0: রাষ্ট্রপতি দীর্ঘ রাজনৈতিক জীবনে যারা আপনার সান্নিধ্যে কাজ করার সৌভাগ্য পেয়েছে আমি তাদেরই একজন, আর এই জন্য নিজেকে সত্যিকার অর্থেই ভাগ্যবান মনে করি। রাজনৈতিক ও ব্যক্তি জীবনে আপনার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজও মনে পড়ে সেই দুর্বিষহ দিনগুলোর কথা, যখন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মামলার শিকার হয়েছি। একবার রাজনৈতিক কর্মসূচি চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ি, ঠিক তখনই আপনি আপনজন হিসাবে, একজন বড় ভাই হিসাবে, আমার মতো একজন কর্মীর পাশে দাঁড়িয়েছিলেন। আপনি নিজের চিকিৎসার খোঁজ খবর রাখতেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। জীবনে সেই সংকটময় মুহূর্তে আপনি যেভাবে পাশে ছিলেন তা আমি কোনোদিন ভুলব না। আজ আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক আসনে অধিষ্ঠিত দেখে যে আনন্দ, যে গর্ব অনুভব করছি তার সঙ্গে সঙ্গে মিশে আছে সেই না বলা কৃতজ্ঞতা, যার শেষ নাই, যে কোনোদিন কোনোদিন ফুরাবে না। প্রিয় মহামান্য রাষ্ট্রপতি, আজকের এই গর্বোজ্জ্বল নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে আপনার সরব উপস্থিতি এবং সিলেটের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সিলেট সিটি কর্পোরেশন আপনাকে পেয়েছি এইটা একটি দুর্লভ ঘটনা। আমি বিশ্বাস করি এই সিলেটের উন্নয়নে আমার পূর্বসূরী মাননীয় মন্ত্রী বর্গ এবং যারা বক্তা ছিলেন যে কথাগুলো বলছেন সেই বিষয়গুলো অনুধাবন করে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসে বলেছিলেন গ্রিন সিটি এবং ক্লিন সিটি হিসেবে প্রতিষ্ঠা করা, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনারা আপনি আমাদেরকে অন্তত নির্দেশনা দিবেন। এই নগরীতে বাণিজ্য মন্ত্রী নিজেও এই নগরীর সংসদ সদস্য, তিনিও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অনেক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। পাশাপাশি আমার পূর্বসূরী যিনি এই নগরীর এক সময় বারবার নির্বাচিত মেয়র ছিলেন, তিনিও এই নগরীর জন্য কাজ করছেন। আশা রাখি এই নগরী আমরা আগামী দিন আরো সুন্দর সমৃদ্ধশালী গ্রিন নগরী হিসাবে আমরা দেখতে পাব। মাননীয় রাষ্ট্রপতি, পরিশেষে সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনার সুদৃঢ় প্রজ্ঞা ও নেতৃত্ব বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে আরো বহুদূর এগিয়ে যাবে তা প্রত্যাশা করি। আজকে আমি আমাদের অত্যন্ত প্রিয় মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী, যিনি আমরা ভাবি বলে সম্বোধন করতাম, তিনিও আমাদের এই সম্বর্ধনা সভায় যুক্ত হয়েছেন, তাকেও আমরা সম্বর্ধিত করছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে তাকেও কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই জনাব আব্দুল করিম চৌধুরী, সম্মানিত প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে মানপত্র প্রদান করছেন জনাব আব্দুল করিম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, এবং জনাব মোহাম্মদ রেজাই রফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, যুগ্ম সচিব, সিলেট সিটি কর্পোরেশন। মহামান্য রাষ্ট্রপতির প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সম্মাননা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।
2: শ্রদ্ধা অতিথিবৃন্দ, এবার সেই মহেন্দ্রক্ষণ। এ পর্যায়ে সবিনয়রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে তাঁর প্রধান অতিথির অভিভাষণ প্রদানের জন্য। সম্মানিত সুধিমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি,
0: বিসমিল্লাহির রহমানির রহিম, আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আমি আজকে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহ অসংখ্য অলিয়াউলার পবিত্র স্মৃতিধন্য সিলেটের পুণ্যভূমিতে আসবার সুযোগ পেয়েছি এবং সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি সিটি কর্পোরেশনকে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্মানিত মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তারি এমপি এবং জাতীয় সংসদের সম্মানিত হুইপ জনাব জি কে গৌস, রাষ্ট্রদূত জনাব মুশফিক ফজল আনসারি, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম। সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা। আমি যখনই সুযোগ পাই আমি সিলেটে আসি। আসি দুটো কারণে, একটা হচ্ছে যে আমাদের সেই অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমাদের যে দুজন এখানে আছেন আউলিয়া তাদেরকে শ্রদ্ধা জানাতে, আর আপনাদের সান্নিধ্য পেতে। কারণ আমি সিলেটে যতবার এসেছি, সিলেটের বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় আমি গিয়েছি, আপনার এই উষ্ণ আতিথেয়তা আমি পেয়েছি। চরম দুর্দিনের সময়ও আপনারা আমাদের পাশে ছিলেন, আমার পাশে ছিলেন, সেই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি ঠিক আগে যেভাবে কথা বলতাম আপনাদের সঙ্গে একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে, কর্মী হিসেবে, এখন তো সেইভাবে কথা বলতে পারি না। কারণ আমি আপনার শপথ নিয়েছি যে আমি আপনার সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে আমি কাজ করব, সেটা কথা বলব। আমি বিশ্বাস করি যে এই কাজটি কঠিন হলেও এটা আমি করার চেষ্টা করব। কারণ বাংলাদেশের সকল মানুষকে নিয়েই তো আমাদের কাজ, সেটা দল মত নির্বিশেষে এবং বর্ণ গোষ্ঠী সকলের ঊর্ধ্বে উঠে কাজ করাটাই আমাদের মূল কাজ বলে আমি মনে করি। আমরা যে সিলেটে এসেছি, এই সিলেট নিজেই অত্যন্ত গর্বিত একটি জায়গা। কারণ এখানে যাদের জন্ম হয়েছে, যারা বিভিন্ন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন, তারা আপনাদের অনেক গর্বিত সন্তান। আপনাদের বিখ্যাত হাসান রাজা, রাধারমণ দত্ত, সুফি শীতলম শাহ, শাহ আব্দুল করিমের বরমী সৃষ্টি সম্ভার, হিমাঙ্গ বিশ্বাসের গণসঙ্গীত, সৈয়দ মুস্তফা আলীর অনন্য সাহিত্যকর্ম এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানের মতো কৃতি ও গৌরবময় ব্যক্তিত্ব এবং অ্যাডমিরাল এম এ জি ওসমানী, দুঃখিত অ্যাডমিরাল এম কে খান, এম এস খান, তিনিও আপনাদেরই সন্তান। আরও একটি বড় আপনার সম্মান আপনাদের আছে যে আজকের প্রধানমন্ত্রী আপনাদের হচ্ছেন পরম আত্মীয়। এখানে বৈষ্ণব সাধক ও ভক্তি আন্দোলনের মহান পুরুষ শ্রী চৈতন্যের পারিবারিক শিকড় এই সিলেটেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের মনে থাকার কথা অনেকে জানেন যে তিনি সেক্রেটারি হিসাবে, তিনি এবং আজকের স্পিকার মেজর হাফিজ তাদের নেতৃত্বে সিলেট সুইং পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। তারা যুদ্ধ করে পরাজিত করেছেন এই এলাকায় পাক সেনানায়কদেরকে। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় স্মরণ করব আমাদের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেবকে, যিনি এই সিএফের উন্নয়নের রূপকার ছিলেন, কাজ করেছেন দীর্ঘ কাল ধরে, আর অনেকেই করেছেন, কিন্তু তার স্মৃতি আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই সঙ্গে আরেকজনকে আমি ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কষ্টের সঙ্গে স্মরণ করতে চাই, আমাদের গণতন্ত্রের একজন বীর সেনানী, তিনি অনেকদিন আগে আমাদের মাঠ থেকে হারিয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। তার সহধর্মী আমাদের অত্যন্ত প্রিয় লুনা ভাবি তিনি সামনে বসে আছেন, এটা আমাদের গর্ব। তার মতো একজন সাহসী নির্ভীক তেজি নেতা আপনাদের এই সিলেটারি সন্তান ছিলেন। সিলেটে একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা, একটা আইডেন্টিটি আছে তার আলাদা। সেই সংস্কৃতি হচ্ছে আমাদের মণিপুরী সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি দ্বারা, আপনাদের নিজেদের সংস্কৃতির দ্বারা। সিলেটের চা বাগান শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে খ্যাত, সেই জন্য এই সিলেট অনেক বেশি সামনে এগিয়ে আছে। আরেকটি বিষয় যদি না বললে একেবারেই অন্যায় করা হবে, সিলেটের প্রবাসী সমাজ, যে প্রবাসী সমাজ শুধু সিলেটের অর্থনীতি নয়, বাংলাদেশের অর্থনীতি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে সব সময়। আমরা সিলেটকে সবসময় ভিন্নভাবে দেখি, এই জন্যে যে সিলেটের মানুষ তারা একদিকে যেমন অতিথি পরায়ণ শান্তিপ্রিয়, অন্যদিকে কিন্তু আবার একই সঙ্গে তারা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে সবসময়। এবং অতীতে আমরা সবসময় দেখেছি যে গণতন্ত্রের জন্য সিলেট অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে। আপনাদের এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে, আপনাদের পাহাড় নদী ঝর্ণা চা বাগান বন হাওড় সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম একটা প্রধান পর্যটন অঞ্চল। এটা আমার মনে হয় এটাকে ডেভেলপ করার আরো সুযোগ রয়েছে। আজকে যারা প্রবাসী আছেন, যারা যথেষ্ট যোগ্যতা আছে তাদের এই ইনভেস্ট করার, তারা যদি আরো এগিয়ে আসেন তাহলে এখানে আমাদের পর্যটন শিল্প সিলেটে অনেক বেশি উন্নত হয় বলে আমি বিশ্বাস করি। এখানে মৎস্য চাষে বড় সুবিধা আছে, তারপরে হাওড়গুলোতে অনেক বেশি সুবিধা আছে, এবং এখানে যে মিনারেলস আছে সেগুলো দিয়ে আপনাদের এখানে শিল্প গড়ে উঠতে পারে, অনেক বড় বড় শিল্প গড়ে উঠতে পারে। প্রবাসীদের বিনিয়োগ, জ্বালানি, কৃষি প্রক্রিয়া শিল্প, চা শিল্প, পর্যটন, কৃষি, মৎস্য, গ্যাস, তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। গতকালই পাকিস্তানের হাই কমিশনার তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি বললেন তিনি কয়েকদিন আগে সিলেটে এসেছিলেন, চা এখান থেকে নিয়ে যাবেন, অর্থাৎ তারা আমদানি করবে, আমাদের এখান থেকে চা রপ্তানি করবে। তো এটার কোঅর্ডিনেট করা দরকার। আমাদের মাননীয় মন্ত্রী আছেন, যিনি দায়িত্বে আছেন, আমি বিশ্বাস করি যে তিনি অত্যন্ত যোগ্য একজন মানুষ। আমরা অত্যন্ত ভাগ্যবান যে তার মতো একজন যোগ্য বাণিজ্য মন্ত্রী আমরা পেয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশের বাণিজ্য সামনে এগিয়ে যাবে। আপনাদের আরেক সন্তান যিনি আরো একইভাবে যোগ্য, আপনাদের আরিফ সাহেব, তিনি দীর্ঘদিন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, এখন তিনি একটা বড় কাজ দায়িত্ব পেয়েছেন, তা হচ্ছে প্রবাসী কল্যাণ এবং একই সঙ্গে আপনার বিদেশে শ্রমিকদের পাঠানোর ব্যাপারে যে কাজ। এবং আমি জানি ইতিমধ্যে তিনি অনেক ব্রেক থ্রু করেছেন, অনেক ভালো ভালো দেশগুলোর সঙ্গে যাদেরকে যারা আপনার এই শ্রমিক নেয় দেন, যারা কাজ করেন, যারা বাংলাদেশ থেকে এই শ্রমিক নিয়ে যেতে চায়, তাদের যারা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো তিনি অনেকগুলো আবার খোলার চেষ্টা করেছেন, অনেকগুলো সফল হয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে এই খাতটা অনেক এগিয়ে যাবে। সুতরাং যে দুটো প্রধান মন্ত্রণালয় যেটা কাজ করে আপনাদের এলাকার জন্য অনেক উন্নয়ন করে নিয়ে আসতে পারে, সে দুটোই কিন্তু আপনাদের হাতে বলছে আমি বিশ্বাস করি। আর পার্লামেন্টে আছে আমাদের ঘোষ, সে তো একদম ত্যাগী একজন নেতা, সে ইনশাআল্লাহ সামনের দিকে বহুজন এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনাদের এই সিলেটে আমি বহুবার এসেছি, আমার বারবার করে মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এখানে সমাবেশ করেছি, লং মার্চ করেছি এবং পরবর্তীকালে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে এখানে আমরা লং মার্চ করেছি, সেটা করেছি গণতন্ত্রের জন্য। আজকে 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে গণতন্ত্র দিবস পালন হচ্ছে। এই দিনটিতে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, সেই জন্য দু একটি কথা আমাকে অবশ্যই বলতে হবে। আজকে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আজকে একটা নির্বাচন হয়েছে, অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারিক রহমান তার নেতৃত্বে এখানে একটা সরকার গঠন হয়েছে। ওই সরকার চেষ্টা করছে অতি দ্রুততার সঙ্গে দেশকে কি করে সেই একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়। আমি প্রায় বর্তমানে বলতাম যে আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি তা অনেকটা আপনার ফিনিক্স পাখির মতো ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপকে আবার আপনার সামনে উড়ে গিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। প্রিয় বন্ধুরা, গণতন্ত্র পেয়েছি, গণতন্ত্রকে রক্ষা করাটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। আজকে যে বিরোধী দল আছেন, সরকারি দল আছেন, আমি মনে করি যে সরকারি দল বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে যে গণতান্ত্রিক অবস্থাটাকে টিকিয়ে রাখা। প্রধান দায়িত্ব হবে যে সংসদ আছে সেই সংসদকে ফাংশনাল করা, তাকে যেন কাজ করে ঠিক মতো সেইভাবে কাজ করার চেষ্টা করা, এবং অন্যান্য বিষয়গুলো দ্বিমত থাকতে পারে সেই দ্বিমতগুলো আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব। আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যেমন আমরা অতীতে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনের লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য একটা সত্যি অর্থেই একটা বাসযোগ্য আবাসের স্থল যেন আমরা নির্মাণ করতে পারি। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তা নাহলে আমরা বারবার হোঁচট খেয়েছি। এই দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে কিন্তু বারবার বাধা পেয়েছে। আজকে সেই সুযোগ এসছে, সেই সুযোগ যেন আমরা কখনো অবহেলায় একে না হারাই, এই কথা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। সিলেটের কিছু সমস্যার কথা আপনারা বলেছেন, আমার মনে হয় আপনাদের মন্ত্রীবর্গ যারা আছেন, আপনাদের সদস্য যারা আছেন তারা যথেষ্ট যোগ্য, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন, কাজ শুরু হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুনলেন যে অনেকগুলো বড় বড় কাজ ইতিমধ্যে সামনে চলে এসছে, ইনশাল্লাহ এই কাজগুলো এগিয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে আপনাদের জনগণের যে অনেক দিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ হবে নিশ্চয়ই। আজকে একটি কথা আপনাদেরকে শেষ করে বলতে চাই, বক্তব্য দীর্ঘ করতে চাই না, অনেকেই আপনারা বক্তব্য অনেকক্ষণ শুনেছেন। একটা কথা আমার সবসময় মনে হয়, আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি, আমরা যদি নিজেরা নিজেকে আদায় করে নিতে না পারি, কেউ এসে কিন্তু আমাদের করে দিয়ে যাবে না। ডু ইট আওয়ার সেলফ। আমরা সেই জন্যই আমি বারবার করে বলছি যে আসুন এখন অন্তত আমাদের কমন যে শিশুগুলো আছে সেই ইস্যুগুলোতে আমরা একমত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে বিরোধী দল থাকবে, সরকারি দল থাকবে, সব কিছু নিয়ে এগিয়ে এগোতে হবে। আমাদের বিভিন্ন বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমরা এখানে অনেকগুলো জাতি একসাথে বাস করি এবং বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যে বাংলাদেশে আপনার এত কমিউনাল আর্মি আছে, এটা আর কোথাও আছে বলে আমার জানা নাই। বাংলাদেশে আপনি দেখবেন এখানে সহজে কমিউনাল ডিস্টারবেন্সটা একদমই খুব কম হয়, কারণ আমরা এখানে সেইভাবে বড় হয়েছি, আমরা এখানে গড়ে উঠেছি। আমি বক্তব্য দীর্ঘ করব না, একটি কথা বলতে ভুলে গেছি। আজকে মঞ্চে যিনি বসে আছেন তিনি আমার সহযোগিনী, তাকে যদি আমি ধন্যবাদ না জানাই এবং তার কথা যদি আমি না বলি তাহলে আমার অন্যায় হবে, কারণ তিনি আমাকে সাহস জুগিয়েছেন আমার পথ চালাতে, আমার পাশে দাঁড়িয়েছেন, আমার সন্তানদেরকে তিনি মানুষ করেছেন এবং এখনো তিনি পাশে থেকেই আমাকে সাহস যোগাচ্ছেন। আমি সবশেষে এটুকু বলতে চাই, সিলেটের মানুষের সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো, এবং ইনশাআল্লাহ সিরিজের মানুষরা বাংলাদেশে নেতৃত্ব দেবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মহামান্য রাষ্ট্রপতি, আপনার মূল্যবান অভিভাষণ আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আজকের যে আনুষ্ঠানিক নাগরিক সম্বর্ধনা পর্ব সেটি সমাপ্ত হল। এরপর মহামান্য রাষ্ট্রপতির সম্মানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মানিত মহামান্য রাষ্ট্রপতি সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে নিয়ে সম্মানিত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয়কে আপনাদের জন্য নির্ধারিত আসনে বসবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট শুভাগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান এতক্ষণ সিলেট নগর ভবন প্রাঙ্গণ থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হলো এবং আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। তো বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক ও মোহাম্মদ রুহুল আমিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও উত্তম চন্দ্র ঘোষ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান ও শাহজাহান জামান চৌধুরী, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় শ্যামল চৌধুরী এবং আবদুল্লাহ মোহাম্মদ তারিক। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। শ্রোতা বন্ধুরা, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সুস্বাস্থ্যময় জীবন কামনা করে এবং একই সঙ্গে যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে সিলেট নগর ভবন থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: এতক্ষণ সিলেট সিটি কর্পোরেশন সিসিকের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানের আয়োজকে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

বিশুদ্ধ ব্যান্ডের পরিবেশন আমরা শুনবো। আর এই গানটির নির্দেশনা দিয়েছেন ফারুক আহমেদ।

0: শুনলেন আধুনিক গান। শিল্পী ছিলেন কানিজ ফাতেমা টিল্টি।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার। এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে যদি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন? আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষের বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলো কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটু নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায় যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোন একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, সেই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। চেষ্টা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম।

0: তার নাম হাসিবু কেন রাখছে তার বাবা মা জানো?
1: বলো,
0: ছোটখানে খালি হাসতো আর হাসতো, খিল খিলে হাসবো
2: দেখছো?
1: বর্মানিক
0: ভাই, হাসি দিয়ে আর পেট ভরে না রে খালি যান, হাসি দিয়ে পেট ভরে না, পেটে ভাত দাও।
2: আচ্ছা তোমার গরম বলবার শুনি, তুমি কি লয় আইছো? তোমার বাবা কইলে দেখো
1: বলেছো জিনিস তো কিছু কিছু আমাদের শুনতেই হবে, জানতেই হবে, ওই যে বলে আমাদের জানার শেষ নেই, শেখার শেষ নেই, কিন্তু সে জানাটাকে মনে রাখতে হবে
0: অবশ্য,
1: আর অপরের মাঝে সেটাকে প্রচার করতে হবে, পৌঁছে দিতে হবে। কারণ আমরা একটা আসলে বসি, আবার যে বহু এই বিভিন্ন রকম সমিতিতে কাজ করে সেখানে সে কিন্তু মোটামুটি প্রচার করে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে হাসি যে আসবে কোথেকে আসবে, সুস্থতা থেকে। শরীর সুস্থ থাকলে, মন ভালো থাকলে, প্রফুল্ল থাকলে তখনই কিন্তু হাসিটা আসে। যদি তুমি অসুস্থ হয়ে পড়ো কোনো কারণে, অথবা তোমার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়, আর সেটা যদি বিশেষ করে জ্বর জাতীয় অসুস্থতা হয়, অর্থাৎ ডেঙ্গু, তাহলে কি করা যাবে?
0: হ্যাঁ, এই জ্বরের কথা বলে এটা মনে করাই দিয়েছে। এখন জ্বর হলে প্রমাণিক ভাই মিলিবু হাসিবু অবহেলা করা যেত না। আগে তো মানুষ চিন্তা করতো জ্বর হয়েছে কিনে যাবো, কিন্তু এখন জ্বর হলে অবহেলা করা যাবে না, সেটা হয় ডেঙ্গু হতে পারে, সিকিমগুলো হতে পারে, এখন দেশে উত্তরপ্রদেশে দেশে ডেঙ্গু হইতে আছে,
1: এটা খুব বেশি হচ্ছে।
2: আমি
0: বুঝছিলাম ডেঙ্গুতে, আর বউ বুকছিল
2: ঠিক আছে। আর পারমাণিক ভাই তুমি কি করবা কও?
1: আমরা স্বতঃস্ফূর্ত ভাবেই শিখতে চাই, আগে থেকে শিখে রাখলে এবং তার চর্চা চালিয়ে গেলে আমরা ঠেকবো না না, এই আমাদের প্রত্যাশা। যাক, ডেঙ্গু সচেতনতার বিষয়ে আমাদের সবাই দেখলাম অনেক ভালো জ্ঞান আছে,
2: আমরা শিখছি না হলে
0: আসলে আসলে হয়
1: ডেঙ্গু জ্বর যে কারণে হয়, তার উৎপত্তি স্থলকে আমরা ধ্বংস করব, এবং উৎপত্তি যাতে কোনোভাবেই সে মশা অর্থাৎ অ্যাডিস মশার জন্য সৃষ্টি এবং তার বহন না হয়, বাহন না হয়, সে বিষয়টা কিন্তু মনে রাখতে হবে
0: অবশ্য।
1: তার জন্য যা কিছু পরামর্শ তো আমাদের রয়েছে, আমরা জানি তো আমরা কি মুরগি খাই? বিভিন্ন রকম হয় না, রোস্ট হয়, গ্রিল হয়, আবার এই যে সাধারণ রান্না যেটাকে বলা হয় ঝোল দিয়ে আলু
2: দিয়ে কি
1: করবো, রান্না তো খেয়ে তো প্রশংসা করবো আমরা, রান্নার কাজ তো আমাদের না, কিন্তু যারা করে তারা তো অবশ্যই সফল, আমরা তো ধরো বাড়তি সময় পাই না, ওই দিন রান্না করলে তোমাকে ভাবি যান, ওই যে ওনার খালা যান যদি রান্না করে সামনে একটু দেখি, এটা ধারণা নেই, কিন্তু আসলে আমার হাতে দিলে আমি পারবো না, কারণ আমাকে সমাজ দিয়ে চলতে হয়, আমি তো শিখাবো না মুরগি রান্না প্রশ্ন পরে, কিন্তু এই যে দেশি বা যেটাকে অর্গানিক বলে অর্থাৎ আসল অকৃত্রিম দেশি মুরগি উৎপাদনে একটা উন্নত কৌশল কিন্তু বেরিয়েছে, অনেকগুলি কৌশল আছে। আশা করেছো তো ভবিষ্যতে বলবো না একদিন শুধু মুরগি দিয়ে খাওয়া হবে, সেটা দেশি মুরগি হবে, তার আগে আমরা জেনে নেই দেশি মুরগি অর্থাৎ অর্গানিক মুরগি কিভাবে আমরা পালন করবো অর্থাৎ চাষ করবো, আর তার উৎপাদনে কিছু কলা কৌশল রয়েছে, উন্নত কৌশল রয়েছে, সেগুলি সম্পর্কে আগে আমরা জানবো। তাহলে নিজেরা তো আমরা বিশেষজ্ঞ না, অথচ বিশেষজ্ঞ ভাইদের সাথে আমরা প্রায় শুনি কথা বলি বা তাদের সঙ্গে বসি কথা শুনি। আজকে আমাদের মাঝে এই মুহূর্তে একজন বিশেষজ্ঞ ভাই উপস্থিত রয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য, তিনি বলবেন দেশি বা অর্গানিক মুরগি উৎপাদনে উন্নত কৌশল কি। আর তিনি হলেন ডক্টর হালিমা খাতুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পোলট্রি রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার, ঢাকা। তাহলে আমরা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তিনি কি পরামর্শ এখানে দিচ্ছেন।
3: প্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেশি মুরগি পালনে উন্নত কৌশল বিষয়ে আলোকপাত করব। আমি ডক্টর হালিমা খাতুন, এবং বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। প্রথমে আমি যে বিষয়ে আলোচনা করব তা হল আমাদের গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে দেশি মুরগি পালন করা হয় এবং সবাই মূলত সনাতন পদ্ধতিতে দেশি মুরগি পালন করে। তো আমরা প্রথমে জেনে নিই যে সনাতন পদ্ধতি আর উন্নত পদ্ধতির মধ্যে মূল তফাৎটা কোথায়। সনাতন পদ্ধতিতে মুরগি ছেড়ে দেওয়া হয়, যা তারা সেখানে যেখানে ঘুরে যা পায় তাই খায়, ফলে তাদের বৃদ্ধি ধীর গতির হয়, ডিম কম দেয় এবং রোগবালাই বা শিয়াল কুকুরের আক্রমণে মৃত্যুর ঝুঁকিটা বেশি থাকে। আর উন্নত কৌশল মানে হচ্ছে আধা নিবিড় পদ্ধতি। এখানে মুরগির নির্দিষ্ট ঘর থাকবে, কিন্তু দিনে কয়েক ঘন্টা উঠান বা ঘেরা জায়গায় ঘুরবে। সঠিক সময়ে পুষ্টিকর খাদ্য, আলো বাতাস যুক্ত স্থান এবং নিয়মিত ভ্যাকসিনেশন নিশ্চিত করাই হলো এই পদ্ধতির মূল তফাত। এতে মৃত্যুর হারটা কম হয় এবং উৎপাদন দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যায়। তো আমরা তো এটা জানলাম যে দুটা পদ্ধতিতে পালন করা হয়। তো এখন আমরা একটু জেনে নিই যে দেশি মুরগির জন্য আদর্শ ঘর তৈরির ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা দরকার। দেশি মুরগির জন্য আদর্শ ঘর তৈরির ক্ষেত্রে খামারিদের যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হচ্ছে, ঘরটি অবশ্যই উঁচু ও শুকনো জায়গায় করতে হবে যেন বর্ষার পানি না জমে। ঘর পূর্ব পশ্চিমমুখী হওয়া ভালো যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। মাটির বা সিমেন্টের মেঝেতে 3-4 ইঞ্চি পুরো কাঠের ভুষি বা ধানের তুষ বিছিয়ে লিটার তৈরি করতে হবে এবং যেন লিটার সবসময় শুকনো থাকে। প্রতিটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগির জন্য ঘরে অন্তত 1.5-2 বর্গফুট জায়গা নিশ্চিত করতে হবে। আমরা জানি যে খাদ্য খরচ একটা খামারের সবচেয়ে বড় খরচ। তো দেশি মুরগির খাদ্যে খরচ কমানোর জন্য এবং সঠিক পুষ্টি দেওয়ার কি উপায় আছে আমরা সেটা একটু জেনে নিই। বাজার থেকে কেনা রেডি ফিডের দাম সবচেয়ে বেশি, তাই বাড়িতেই আমরা সুষম খাদ্য তৈরি করতে পারি। যেমন ভুট্টা, ভাঙা বা গম 40-45%, ধানের কুড়া 20-25%, সয়াবিন মিল বা সরষের খোল 15-20%, শুটকি মাছের গুঁড়া 8-10%, সামান্য রেসিপি, লবণ ও ভিটামিন মিনারেল প্রিমিক্স মিশিয়ে আমরা খাবার তৈরি করতে পারি। এবং প্রাকৃতিক খাবার হিসেবে মুরগিকে ঘেরা জায়গায় ছেড়ে দিলে তারা ঘাস, পোকামাকড় ও কেঁচো খায়, যা তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং খাদ্য খরচ প্রায় 30% কমিয়ে দেয়। পাশাপাশি পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি সবসময় পাত্রে রাখতে হবে। আমরা দেখি যে দেশি মুরগির রোগবালাই এবং প্রতিকারে খামারিদের কোন কোন বিষয়ে কঠোরভাবে মানতে হবে। আসলে দেশি মুরগি আমরা জানি যে রোগ কম হয় এবং তারা রোগ প্রতিরোধের ক্ষমতাটাও তাদের অনেক বেশি থাকে, কিন্তু তারপরে দেশি মুরগিতে সাধারণত রানীক্ষেত, গাম্বুরো, ফলপক্স ও বসন্ত এগুলো হতে বেশি দেখা যায়। তো চিকিৎসকের কাছে দৌড়ানোর চেয়ে রোগ প্রতিরোধ করাই শ্রেয়। সঠিক সময়ে এই রোগগুলোর টিকা প্রয়োগ করতে হবে। যেমন প্রথম সপ্তাহে রানী ক্ষেতের ড্রপ দিতে হয়, দ্বিতীয় সপ্তাহে গাম্বুরো এবং বয়স বাড়ার সাথে সাথে বুস্টার ডোজ, এবং বলা যায় যে 15 দিন প্রথম ডোজ দেওয়ার 15 দিন পরে বুস্টার ডোজটা দেওয়া শ্রেয়। তারপর ফলপক্সের টিকাটা নিয়মিত দিতে হবে। প্রতি 2-3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো জরুরি এবং খামারের আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে এবং বাইরের কাউকে সরাসরি ঘরে ঢুকতে না দেওয়াই ভালো। আমরা জানি দেশি মুরগি থেকে আমরা বছরে 60-70টি ডিম পাই। তো সঠিক উপায়ে বাচ্চা ফোটানোর কোনো কৌশল অথবা ডিম উৎপাদন বাড়ানোর কোনো কৌশল আছে কি? অবশ্যই আছে। খামারি ভাই আপনাদেরকে বলছি যে দেশি মুরগি সাধারণত বছরে 60-70টা ডিম দেয়, কিন্তু বাচ্চা ফোটানোর পর বাচ্চাকে কৃত্রিম ব্রুডিং, যেটা হিট, লাইট ও আলাদা ঘরে খাবার দিয়ে এই পদ্ধতিতে বড় করলে, যা মা মুরগি দ্রুত 20-25 দিনের মধ্যে আবার ডিম দেওয়া শুরু করে। এতে একটি দেশি মুরগির থেকে বছরে 150 থেকে 180টি পর্যন্ত ডিম পাওয়া সম্ভব। এছাড়া ইনকুবেটরে বা ভালো কুচি মুরগি দিয়েও বাচ্চা ফোটানো যায়। তবে দেশি মুরগি পালনে কিছু সমস্যার সম্মুখীন খামারি ভাই বোনেরা হতে পারেন। বিভিন্ন আবহাওয়ার কারণে অনেক সময় পালনে অনেক সমস্যা হয়। তো আমরা এখন একটু দেখি যে কি কি পদ্ধতি অবলম্বন করলে ওই সমস্যা থেকে উত্তরণ যায়। বর্ষাকাল এবং অন্যান্য সময়ে অনেক সময় বাতাসের অতিরিক্ত আর্দ্রতা এবং চারপাশের পরিবেশ একটু স্বেচ্ছিতে থাকে অথবা বেশি গরম থাকে, তো সেই ক্ষেত্রে ঘরের মেঝেটা এবং লিটারটা অনেক সময় ভিজে যায়, অনেক সময় হয় সেটা শুকনো থাকে, তো তখন তাদের কি অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়। তারপর খাদ্য দেখা যায় ছত্রাক বা ফাঙ্গাসে হয় এবং সেই ক্ষেত্রে বিষক্রিয়া দেখা দিতে পারে, ঠান্ডা লাগতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যখন খুব বেশি শুকনো হয়ে যায় লিটার গুলো শ্বাসকষ্ট হয় এবং রক্ত অনেক হতে পারে, কৃমি সংক্রমণটাও সেই সময় বেড়ে যেতে পারে। তো এই সময় আমাদের কি করতে হবে, আমাদেরকে করতে হবে প্রতিদিন বা একদিন পর পর লিটারটা উলট পালট করে দিতে হবে এবং ঘরে যত বাতাস চলাচল করে শুকিয়ে যায় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর যখন মনে হবে যে লিটারটা স্বেচ্ছিতে বা ভেজা, তখন সামান্য শুকনো চুন বা জিওলাইট পাউডার ছিটিয়ে দিলে আর্দ্রতার দুর্গন্ধ দূর হয়ে যায়। ঘরে ছাউনি বা চালার বাড়ানো যে অংশটা থাকে সেখানে যাতে কখনো বৃষ্টির পানি না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পলিথিন বা ত্রিপল এমন ভাবে ঝোলাতে হবে যেন বৃষ্টির ছাপ আটকায়, তবে উপরের দিক দিয়ে বাতাস চলাচলে জায়গা থাকা ব্যবস্থা রাখতে হবে। আমরা দেখি যে খাদ্য যখন আমরা নিয়ে আসি কেনে অথবা খাবার আমরা বানিয়ে রাখি, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তো তখন আমাদের কি করতে হবে, যে বস্তা খাবারের বস্তাটা সরাসরি মেঝেতে রাখা যাবে না, কাঠের মাচা বা তক্তার উপর দেয়াল থেকে অন্তত 1 ফুট দূরে রাখতে হবে। একবার বেশি দিনে খাবার তৈরি বা কিনে না রেখে 10 থেকে 15 দিনে খাবার রাখা ভালো, যাতে সেখানে ফাঙ্গাস না পড়ে। নর্দমা বা বাইরের খোলা পানি মুরগিকে খেতে দেওয়া যাবে না। টিউবওয়েলের বিশুদ্ধ পানির সাথে নিয়মিত জীবাণুনাশক ট্যাবলেট অথবা সামান্য পটাশ মিশিয়ে শোধন করে সেটা দিতে হবে। সব মুরগি আসলে রোগ আক্রান্ত হয় অথবা যাদেরকে ঠিক মতো যত্ন না নিলেও তারা রোগে আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে আসলে মুরগিকে রোগমুক্ত রাখতে গেলে স্বাস্থ্য সুরক্ষায় কি পদক্ষেপ নিতে হবে আমরা এক মুহূর্তে একটু জেনে নিই। যে কোনো সিজনের শুরুতে একবার নিয়ম করে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। আমাশয় বা রক্ত আমাশয় প্রতিরোধের জন্য চিকিৎসকের পরামর্শে প্রতিরোধমূলক প্রিপারেশন নিয়ে পানিতে ব্যবহার করা যেতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে মুরগির যে ধকল হয় তা কাটাতে পানিতে ভিটামিন সি বা ইলেকট্রোলাইট দেওয়া উপকারী। তবে টানা বৃষ্টির দিনে বা ভেজা ঘাসে মুরগিকে বাইরে না ছেড়ে ঘরের ভেতর আবদ্ধ রাখাই নিরাপদ। সর্বশেষে আপনারা যারা আসলে দেশি মুরগি বাণিজ্যিক খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ হচ্ছে, শুরুতেই বড় আকারে না গিয়ে 20 থেকে 25টি মুরগি দিয়ে শুরু করুন। জাত নির্বাচনের ক্ষেত্রে উন্নত দেশি বা গলাছিলা হিলি মুরগি নির্বাচন করতে পারেন। সঠিক ব্যবস্থাপনা, টিকা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে দেশি মুরগির খামার একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে। ধন্যবাদ।
4: ছোট্ট
5: দাবি আসছে, হ্যাঁ তুমি এটা দিবে, সেটা হচ্ছে অনেকদিন পরে কামাল মিনা ভাইকে পাইছি, পান তুমি সবার জন্য আবার পরিবেশন করবে, আমার বউ তো আছেই, তুমি তো মশলা দিয়ে ভালো করে পান নিয়ে আসো,
4: আমার তো বক্সে আছে।
5: ঠিক আছে, তাহলে তুমি তৈরি করো,
6: গান শোনাও,
5: আমরা শুনবো একটি
4: বাঙালির ঐতিহ্য।
5: হ্যাঁ, ও চাষি ভাই করুন সবাই, বাকিটা আমরা শুনবো। শিল্পী হচ্ছেন হালিমা পারভিন, গীতিকার গোলাম সরোয়ার সলক, আর শুনকার হচ্ছেন মলয় কুমার গাঙ্গুলি। চলো গান শুনি।

0: তাহলে কি শিখলাম কি জানলাম, কলা পেঁপে দুটো যত্ন করলে 12 মাস ধরে পাবো দুটো, অনেক কিছু আছে।
1: পাকা খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, দুইটা শুদ্ধ
2: করছে না যে বেশি করে পেঁপে খাওয়া। আর যে কলার নাকে টোপা তাতেই কাপড়, তাতেই ভাত,

0: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় তিনি হয়েছেন দায়িত্বপ্রাপ্ত। দেখি তিনি কি বলছেন এর মধ্যে দিয়ে, চলো শুনি।
1: কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়ন। কথা বলবার জন্য উপস্থিত আছি আমি তাহসিন তাবাসসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলুন তবে শুনে নিই কিভাবে ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়ন করা যায়। সাধারণ অর্থে ই কৃষি বলতে সামগ্রিক কৃষি উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। আরেকটু নির্দিষ্ট করে যদি বলি তাহলে ফসল উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সহ প্রতিটি পর্যায়ে তথ্য প্রযুক্তির সাহায্যে সঠিক কলাকৌশল জেনে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করাকে ই কৃষি বোঝায়। আমাদের দেশে প্রায় 84% গ্রামীণ কৃষক মোবাইল ফোন ব্যবহার করেন, আর তাই ই কৃষিকে আরো বেশি গতিশীল করতে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার উল্লেখযোগ্য কিছু ই কৃষি সেবা সম্পর্কে এখন আমি আপনাদের তথ্য দিব। প্রথমে আসি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। কৃষি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্ববৃহৎ সংস্থা। সরাসরি সেবা দানের পাশাপাশি অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটি বেশ কিছু সেবা প্রচলিত রয়েছে। জমিতে বছরব্যাপী পরিকল্পনা মাফিক চাষাবাস করার জন্য ডিজিটাল ক্রপ ক্যালেন্ডার সেবাটি চালু রয়েছে। এছাড়া ছবি ভিত্তিক কৃষকের চাষাবাদ পদ্ধতি, কৃষকের ডিজিটাল ঠিকানা যার মাধ্যমে কৃষক ছবি দেখে 120টি ফসলের উন্নত চাষ প্রণালী, সার ও পানি ব্যবস্থাপনা এবং বালাই ব্যবস্থাপনা এসব বিষয়ে জানতে পারবে। এছাড়াও রোগ বা বালাই নির্মূল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদিত রাসায়নিক বা জৈব বালাইনাশকের নাম জানার জন্য বালাইনাশক নির্দেশিকা বা পেস্টিসাইড প্রেসক্রাইবার অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকেও মোবাইলে ডাউনলোড দিয়ে কৃষকগণ কাজ করতে পারবেন। এরপর আসি কৃষি তথ্য সার্ভিসে। কৃষি তথ্য সার্ভিস থেকে পরিচালিত কৃষি কল সেন্টারে যে কোনো অপারেটর থেকে 1623 নম্বরে প্রতি মিনিট 0.25 টাকা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ছাড়া ব্যয়ে ফোন করে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে তাৎক্ষণিক সমাধান নিতে পারবেন। শুক্রবার ও সরকারি বন্ধের দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এ সেবাটি দেওয়া হচ্ছে। পাশাপাশি জনপ্রিয় মাসিক কৃষি কথা পত্রিকাটির একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এর ফলে সহজেই ব্যবহারকারীরা জনপ্রিয় এই ম্যাগাজিনটি মোবাইল ফোনেও পড়তে পারবেন। এসবের পাশাপাশি বরগুনা জেলার আমতলিতে প্রতিষ্ঠা করেছে কমিউনিটি রেডিও কৃষি, রেডিও FM 98.8, যেখান থেকে দৈনিক 8 ঘন্টা প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের চাহিদা ভিত্তিক তথ্য সেবা পূরণে সচেষ্ট রয়েছে। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, BRC উদ্ভাবিত খামারি অ্যাপটি বাংলায় তৈরি হয়। এটি সহজেই বোধগম্য এবং এর ব্যবহার পদ্ধতি কৃষক বান্ধব। এই অ্যাপটি চালু করে কৃষক নিজ জমিতে দাঁড়িয়ে নির্দিষ্ট মূল্য নির্বাচন করে সেই জমিতে কোন ফসল ভালো হবে অর্থাৎ অধিক ফলন পাওয়া যাবে ইত্যাদি তথ্য সহজেই জানতে পারবে। এছাড়াও ফসল উৎপাদন কৌশল, ফসল জাতির তথ্য, ফসলের নমুনা সম্পর্কে ধারণা, মাটির বৈশিষ্ট্য ও গুণাগুণ, ফসল বিন্যাস ইত্যাদি বিষয়ে জানা যাবে। এরপর আমরা আসি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা BARI। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি প্রযুক্তি সমূহের মধ্যে তথ্য সমৃদ্ধ কৃষি প্রযুক্তি ভান্ডার নামে কৃষি প্রযুক্তি ভিত্তিক অ্যাপস তৈরি করেছে। এই অ্যাপসটি ব্যবহার করে বিভিন্ন ফসল উৎপাদনের বিস্তারিত প্রযুক্তি সম্পর্কে জানা যাবে। এরপর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা BRRI। BRRI কর্তৃক উদ্ভাবিত জাত ও ব্রি প্রযুক্তিগুলির মাধ্যমে রাইস নলেজ ব্যাংক নামে একটি ডাইনামিক মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, যাতে আধুনিক ধান চাষ সম্পর্কিত প্রযুক্তি ও কলাকৌশল সন্নিবেশিত রয়েছে। এরপর রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে অনলাইন ফার্টিলাইজার রেকমেন্ডেশন সিস্টেম নামক একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে সুষম সার সুপারিশ সেবা প্রদান করা যাচ্ছে। দেশের সকল উপজেলায় এই কার্যক্রম চালু রয়েছে। সর্বশেষে আসছে আমি কৃষি বিপণন অধিদপ্তরে। ই কৃষি সেবা বিস্তারের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক 64টি জেলা থেকে সংগৃহীত খুচরা, পাইকারি ও কৃষক প্রাপ্ত বাজার দর দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক ভিত্তিতে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয়, যা পরবর্তীতে www.dam.gov.bd ওয়েবসাইটে পাওয়া যায়। সরকারের সময়োপযোগী নীতি ও পদক্ষেপ এবং সেই সাথে কৃষিবিদ, কৃষক, কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী সবার সম্মিলিত এসব প্রচেষ্টার ফলেই ই কৃষির এসব উদ্যোগের ফলে কৃষক সহ আপামর কৃষিজীবীরা যেমন একদিকে উপকৃত হচ্ছেন।

0: এদিকে কৃষি সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছেও কর্মপন্থা প্রণয়নে প্রয়োজনীয় তথ্যের উৎস হিসেবে কাজ করছে। আশা করছি আজকের ই কৃষি ব্যবস্থাপনায় কৃষির উন্নয়নের এই আলোচনাটি শুনে আপনারা ফলপ্রসূ হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
1: অনেকগুলো জরুরি তথ্য কিন্তু আমরা জানলাম মধ্যে দিয়ে। ই কৃষি আমাদের জন্য একটি নতুন ব্যবস্থাপনা,
2: নতুন ব্যবস্থাপনা
1: জনপ্রিয় হচ্ছে দিনে দিনে, আর এটাকে আমরা অনুসরণ করতে হবে যদি ভালো কৃষকরা উন্নয়ন চায়। হ্যাঁ, তাহলে চলো ওঠার আগে একটু জানিয়ে দিতে চাই, সুপ্রিয় শ্রোতা আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনের দায়িত্বে ছিলেন মানিয়া সুলতানা।
0: একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেলিনা আক্তার শেলি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে দেশকে ভগ্নস্তূপ থেকে গড়ে তোলা যায়। এ সময় রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশংসা করে বলেন, এটি বিশ্বের জন্য উদাহরণস্বরূপ। তিনি সিলেটের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। এর আগে দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহ পরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম এই সফরে তার সাথে রয়েছেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল বাকারুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ভারতে পলাতক বাংলাদেশের সব আসামিকে ফেরত চায় সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগামী 12 নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কিনা তা নিশ্চিত নয়। স্থানীয় সরকার নির্বাচনের তাফসিল ঘোষণার একক ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। জুলাইগড়ে অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেয়। সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইমান ছাড়া বাকি 5 আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইমুন হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমান। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি বর্তমানে পলাতক রয়েছেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এটা যাবে বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন প্রথম শিল্পী অমিত মুখার্জী।

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 24.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 63%, সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:45 এবং অস্ত যাবে 6:01। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar. Now with weather forecast read by Shehnaz Parveen. Dhaka Met Office forecast for inland rivers warning valley till 1 a.m. There is no inland rivers warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain effect till 6 p.m. It may expected temporary gusty wind with light to medium rain or thunder shower in a few places of Rangpur, Manishin, Dhaka, Khulna, Chittagong and Sela division and one or two places of Rajshahi, Khulna and Borishal divisions, and it may expected medium to heavy rainfall at Rangpur, Chattogram, Sela divisions. Mild heat wave is sweeping over the regions of Manmunshing, Silet adjoining with Dhaka, Tangail, Manikganj, Kishorganj, Rajshahi, Shirajganj, রংপুর, নীলফামারি, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী অ্যান্ড ইট মে ডিক্রিজ ইন ফিউ প্লেসেস অফ দ্য কান্ট্রি। ডে অ্যান্ড নাইট টেম্পারেচার মে স্লাইটলি ডিক্রিজ অল ওভার দ্য কান্ট্রি। টুডে দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড ইন ফেনী 37.5 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড মিনিমাম ওয়াজ ইন রাজারহাট 24.5 ডিগ্রি সেলসিয়াস অল ওভার দ্য কান্ট্রি। টুডে দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড ইন ঢাকা 36.2 degrees Celsius, minimum was 25.8 degrees Celsius. Humidity recorded in the air at 9 a.m. 63%, at 6 p.m. 63%. Tomorrow the sun rises over Dhaka at 5:45 a.m. and sets at 6:01 p.m. That's all for weather in time.
0: Bangladesh Betar বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত 13 সেপ্টেম্বর 2026 থেকে সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুরে অকেজো গোলাবারুদ ধ্বংস করার কাজ শুরু হয়েছে এবং চলবে আগামী 17 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর আরেকটি বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিতালিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজারের টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা মিতালিয়া, দ্রাঘিমাংশ 92 ডিগ্রি 3 মিনিট মিনিট পঁচিশ সেকেন্ড পূর্ব অক্ষাংশ, একুশ ডিগ্রি ষোল মিনিট পঞ্চাশ সেকেন্ড উত্তর থেকে তিনশো পনেরো ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানে, যার দ্রাঘিমাংশ বিরানব্বই ডিগ্রি তিন মিনিট পনেরো সেকেন্ড পূর্ব অক্ষাংশ, একুশ ডিগ্রি চোদ্দ মিনিট দশ সেকেন্ড উত্তর থেকে দুশো পনেরো ডিগ্রি এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি পনেরো হাজার গজ অথবা আট দশমিক পাঁচ মাইল সমুদ্রের আকাশ বরাবর, উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা পঁচিশ হাজার ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দুটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা পয়ের অনুষ্ঠান, সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যা 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগলহরী সুন্দর রাত 10:30, এফএম এর অনুষ্ঠান এফএম ব্রহ্মপুর মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: অফিস বেকার ঢাকা। একটু পরে শুনুন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছে নিগার সুলতানা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা শীর্ষক এক আলোচনা সভা আজ রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাক স্বাধীনতার চর্চা হয়েছে। মাহদী আমিন আরও বলেন, গণতন্ত্র মানে শুধু একদিনের ভোট নয়, তবে ওই একদিনের ভোটের মাধ্যমে পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কিভাবে পূরণ করা হবে তা নির্ধারিত হয়। মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি ছিলেন। সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা, হাসপাতালের প্রস্তুতি, মশার প্রজনন স্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাসা বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ড ভিত্তিক হ্যান্ড স্প্রে মেশিন, হ্যান্ড মাইক ও মশক নিধন কর্মীদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ সাখাত হোসেন খান প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। কিশোরগঞ্জে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনার আজ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে সভায় জেলার ১৩টি উপজেলার মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গুর লক্ষণ শনাক্তকরণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান সহ এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সক্রিয় থাকার দিক নির্দেশনা প্রদান করা হয়। মুন্সীগঞ্জে জেলা প্রশাসক আজ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে জেলা প্রশাসক পঞ্চসার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে আজ অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী পৌরসভাকে এক ফিডারের আওতায় আনার কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরবাসীর বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা আসবে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা ও সন্ধ্যে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:০১ মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫ মিনিটে।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম। আমরা সবাই বসি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখানে আছেন, বিশেষ করে কৃষিজীবী ভাই বোনরা যে যেখানে আছেন, সকলকে আমাদের আজকের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয়টি আপনাদের আগেই বলা হয়েছে, বিন নার্সারি স্থাপন আর ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। এবং শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসলে আজকে উপস্থিত রয়েছেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তো প্রিয় শ্রোতা, আপনি যেখানেই থাকুন, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য, কোন বিষয়ে, বিন নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা জানার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132687 থেকে 70 পর্যন্ত এবং 02448132777 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি আপনি এখন ফোন করতে পারবেন। অনুষ্ঠানটি শোনা যাচ্ছে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare আপনারা সরাসরি উপভোগ করছেন অনুষ্ঠানটি। তো প্রিয় শ্রোতা, আজকের বিন নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে, হ্যাঁ, এই বিষয়ে আমরা প্রথমে অল্প কিছু শুনে নেব। বিষয়টি কি, ওখানে আমাদের কি কি উপযোগিতা আছে এর মধ্যে? আর আমাদের আজকের মেহমান মীর মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে অনুগ্রহ করে শুরু করার জন্য বলছি। আসসালামু
4: আলাইকুম। ধন্যবাদ। আসলে আমরা যদি বলি যে আমরা নার্সারির কথা সবাই শুনছি, আমাদের শিশুরা নার্সারিতে পড়ে, এটা হচ্ছে মাছের একটা নার্সারি, কিন্তু নার্সারিটা হচ্ছে আমাদের যেমন খাল বিল আছে বিল গুলাতে, তবে এটা খুব সহজে আমরা যদি চিন্তা করি, মাছের যে ছোট সময় আছে এই সময়ে বিলের মধ্যে একটা নার্সারি করতে হবে। তাহলে নার্সারিটা আসলে কেন করা প্রয়োজন? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিল শুকিয়ে গেলে বিলে আসলে ওইভাবে মাছ থাকে না, আবার বিলের মধ্যে একটা কর্নারে একটু গভীর জায়গা থাকে, আমরা মানুষরা এরকম ওই মাছটাকেও শুকায় ফেলে ওই জায়গার মাছটাকেও আমরা ধরে ফেলার চেষ্টা করি, এবং মাটির নিচেও যদি কিছু থাকে সেটিরও আমরা বিভিন্নভাবে আসলে চেষ্টা করি এটা থেকে মাছটাকে ধরে ফেলতে। তাতে করে কি হয়, এই যে সেঞ্চুয়ারিগুলো আছে, এই বিলের মধ্যে যে জায়গাগুলো আছে, এই সব মাছ ধরে ফেলার কারণে পরবর্তী বছরে যখন আসলে বৃষ্টি আসে, বর্ষা আসে, পানি হয়, তখন কিন্তু নতুন করে কোনো মাছ আসলে থাকে না। সুতরাং এই বিল নার্সারিটা হচ্ছে এরকম, যাতে করে এই বিলের আশেপাশে, আমরা যদি চলন বিল চিন্তা করি, আরও যত বিল আছে, এই বিলের আশেপাশে যদি আমরা ছোট মাছ, এটা বিলের আশেপাশের মানুষ যারা এই বিল থেকে মাছ ধরে, সবাই মিলে যদি ছোট মাছ এই জায়গায় রেখে এটাকে একটা বড় পর্যায়ে করে, যদি আমরা বলি এটাকে 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি বা এরকম করে
5: দামি পোনা,
4: হ্যাঁ, এটাকে একটু বড় করে যদি আমরা এটাকে বিলের মধ্যে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু এই মাছগুলো অনেক বড় হবে, বিলের আশেপাশের মানুষ কিন্তু এটা ধরতে পারবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকারও এই বিল নার্সারি প্রকল্পের মাধ্যমে এই বাংলাদেশের বিভিন্ন বিলে সরাসরি পুনর্বিমুক্তকরণ করে, তার মানে এই বিলে সরাসরি মাছ ছেড়ে দিচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, এই বিলের মধ্যে যেই একটা বিলের মাছ, এই মাছ কিন্তু থাকছে, যদিও সবাই ধরে ফেলছে, কিন্তু প্রতি বছর এরকম করার কারণে কিছু মাছ থাকছে, আবার নতুন করে দেওয়ার ফলে কি, এই বিল থেকে মানুষ মাছ ধরতে পারছে। তার মানে যাদের মাছ বাজার থেকে কিনে খাওয়ার সক্ষমতা নাই, তারাও কিন্তু আশেপাশের এই বিল থেকে বিভিন্ন সময় মাছ ধরতে পারে। আবার আমাদের বাংলাদেশে অনেক বিল আছে যারা অনেকে মিলে ম্যানেজমেন্ট করে, বিলের আশেপাশের যে মানুষ আছে তারা সবাই মিলে এই বিলটাকে দেখাশোনা করে, যাতে করে একটা বড় সময়ে মাছ যখন পাওয়া যায় তখন এই বিল থেকে ধরে, এবং এই জিনিসটা যদি হ্যাঁ এই জিনিসটা যদি আমরা না করি তাহলে আসলে একটা সময় এই বিলের বাস বা এই মাছগুলো একেবারে হারিয়ে যাবে এবং বিলের সাথে আশেপাশের মানুষের কোনো সম্পর্ক থাকবে
3: না। আসলে তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওই বিলের মধ্যে যদি আমরা কিভাবে নার্সারি স্থাপন করব এবং তার ব্যবস্থাপনা কেমন হবে সে বিষয়ে আপনি আমাদেরকে পরামর্শ দেবেন নাকি?
4: জি জি জি।
3: তো দেখি আমাদের টেলিফোনে অনেকগুলো টেলিফোন পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রকৌশলী ভাই রাশিদুল ইসলাম, তিনি আমাদেরকে সাহায্য করবেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
5: কথা বলছিলাম পানিকোলাত্রি শাল মাইনে চিন্তাকিয়া।
3: কে বলছিলেন?
5: সুরাবালি।
3: আচ্ছা সুরাবালি ভাইয়া, বলেন আপনার কোন প্রশ্ন থাকলে বলেন।
5: আর প্রশ্ন হলো এখন শীতকালীন কি কি শাক সবজির বীজ এখন বপন করলে শীতের সময় বাজারে ভালো দাম পাওয়া যাবে, আর এইগুলার কি কি?
3: আপনি যদি কোন প্রশ্ন থাকে পরে আবার করেন। এরপর কে গেছেন আমার সঙ্গে? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ইমেল বলেন।
6: মানে সবাই মিলে উদ্যোগ গ্রহণ করাটা মানে কতটা যুক্তিযুক্ত, একটা পক্ষে কি সম্ভব সবাই মিলে একসাথে করাটা উচিত আছে?
3: কি কোন কাজটা?
7: আমি
3: বলেন ভাইয়া, কে বলছেন? বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাইয়া, বলেন, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন। এখন মাছ চাষ করা যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
8: আমি আশরাফুজ্জামান আশরাফ,
3: খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর। আপনি আমাদের সঙ্গে থাকুন, এই বিষয় নিয়ে কথা হবে। হ্যালো
9: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্থাপন করতে কোন সরকারি কি কি ব্যবস্থা রয়েছে, আর যখন রোগ বাড়াই হলে কি করবেন? আমি আমাদের সঙ্গে থাকেন ভাইয়া। হ্যালো, আর কে রয়েছেন? হ্যালো,
10: ঢাকা
3: থেকে বলছেন। আচ্ছা বলেন, আপনি কি জানতে যাচ্ছেন সঞ্জিদা? হ্যালো,
10: আপনারা যে অনুষ্ঠানটা করছেন মানে এটা আসলে কি?
3: কথা বলেছেন আমাদের এই অনুষ্ঠানটি কৃষিজীবীদের জন্য অনুষ্ঠান, এবং কৃষি তথ্য হিসেবে যে সমস্ত নতুন নতুন অনেক খবর কৃষক ভাইদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সঙ্গে যোগাযোগ করা, তারা আমাদের সঙ্গে কথা বলেন, নানান রকম পরামর্শ চান। আর কে আছেন? তোমাকে অনেক ধন্যবাদ সঞ্জিদা, তুমি আমাদের সঙ্গে থাকো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
9: ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন?
7: জি বলছি সৌরভ আলী, দানিকোলা থেকে সাহেব মায়ন সিং থেকে।
9: সৌরভ ভাই, একটু আগে আপনি ফোন করেছিলেন বোধহয়। হ্যাঁ বলেন, আর কোনো নিশ্চয়তা আছে?
7: জি, এখন যে আমরা শীতের সময় কি করে মাছের কেনা ছাড়ার জন্য প্রস্তুতি নিতে আছি। এখন সিলভার কাপ
11: বলেন। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আমাদের এলাকায় যে দিন নার্সারি যে আমরা যে করবো নতুন করি, বুঝছেন? এতে হলে সরকার কোনো কিছু দিবি কিনা, আর এলাকে কি কি মাছ পোষা যাবি, আর কি খাদ্য দিলি মাছটা বড় হবে, রোগ হবে না, এইটা একটু স্যার যে নাম ধরে প্রশ্নের উত্তর দেয়। আর হাজি মোহাম্মদ মিন্টুকে ধন্যবাদ।
9: আচ্ছা, আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ধন্যবাদ আপনাকে। আর কে রয়েছেন আমাদের সাথে? আচ্ছা, আর কেউ এখন আপাতত নিচ্ছি না আমরা। রাশেদ ভাই, আমরা এখন আপাতত এই জবাবগুলো দিইনি, তারপরে যদি সময় থাকে আমরা আবার বলবো। হ্যাঁ, শুরু করেন স্যার। মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
4: ধন্যবাদ। আসলে আমাদের এই বিন নার্সারি যে বিষয়টা, এই নার্সারিতে আমি একটু বলার চেষ্টা করছিলাম এই ছোট মাছগুলোকে একটু বড় করে তারপরে বিলের মধ্যে ছেড়ে দেওয়া। কারণ কি, বিলের মধ্যে যখন আমি মাছ ছেড়ে দিচ্ছি, এই মাছটা কিন্তু আমার না, সবার। তো আমাদের আসলে যে ময়মনসিংহে একজন বলছিলেন যে বিল নার্সারিতে, আনোয়ারুল ভাই বলছিলেন যে বিল নার্সারিতে কি হয়, নার্সারিতে যেহেতু এরকম একটা বিলের মধ্যে পানি আছে, এই টোটাল পুরো জায়গাটাই আসলে আমরা চাইলে মাছ চাষের একটা পুকুরের মতো, বড় পুকুরের মতো ব্যবহার করতে পারি। কিন্তু এই বিলটা তো মালিক আমি একা না, এই মালিক তো আশেপাশে যারা আছে সবাই এই বিলের মালিক। সুতরাং এই জায়গায় আমরা যদি আবার অনেক বড় মাছও ছাড়তে যাই তাহলে অনেক টাকা লাগে। তো এই জন্য ওই যে আমাদের সাথে বলছিলেন যে ধানি পোনা, ছোট যে পোনাটা আছে, এই পোনাটা যদি আমি কর্নারে, আমি যদি ওই যে মশারির কথা চিন্তা করি, ওইটাকে আমরা
2: হাওয়া দিয়ে
4: হাপা বলি, এই মশারিটাকে যদি আমরা খালি উল্টা করি, তাহলে এই হাপার মধ্যে এই ছোট মাছ যেগুলোর দাম কম, এক কেজি মাছের দাম দেখা গেলো 3,000-4,000 টাকা, এটা কিন্তু আমরা অনেকে মিলে এটা কিনতে পারি। তো এটার মধ্যে কিন্তু প্রায় 50,000-1,00,000 মাছ কিন্তু পোনা ভেবে বিভিন্ন ভাবে এরকম মাছ পাওয়া যায়। সুতরাং এই ছোট মাছটা ওই নার্সারির মতো করে হাঁপায় দিয়ে সেইটাকে যদি আমরা মাসখানিক বড় করি কিছু খাবার দিয়ে, তাহলে এই মাছগুলো 2-3 ইঞ্চি হয়ে যায়। তখন এইগুলাকে আমরা আঙ্গুলে পোনা বলি, মানে আমার আঙ্গুলের সাইজের যেই মাছ, এই পোনাগুলো যদি আমরা পুকুরের মধ্যে ইসের মধ্যে এই বিলের মধ্যে ছেড়ে দিই, তাহলে কি হবে, এই পোনাটা বিলের মধ্যে ছড়িয়ে যাবে। এবং এটা যেহেতু একটু বড় পোনা, এই জন্য এই বড় পোনাটা বিভিন্ন রাক্ষসে যে কোনো কিছুতে সহজে খেতে পারবে না। তাহলে এই আনোয়ার ভাই যেটা বললেন, নার্সারিতে আসলে এই মাছটাকে আমরা হ্যাচারি থেকে কিনে এনে সবাই মিলে করতে পারবো। এবং আমরা ওই যে অনেকে বলছিলেন যে আশরাফুজ্জামান ভাই, বিল নার্সারিতে কি কি মাছ করা যাবে? সাধারণত আমাদের বাংলাদেশে বিল নার্সারিতে আমরা রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, সরপুটি, এই মাছগুলো সবচেয়ে বেশি ছেড়ে থাকি। এবং এইগুলো
9: বাণিজ্যিক মূল্য তো অনেক বেশি,
4: এগুলোর বাণিজ্যিক মূল্যও বেশি, এবং এগুলো আমাদের বাংলাদেশের এই পরিবেশে আসলে এটা খুব ভালো হয়। এই জন্য আমরা আরেকটু বলবো যে ধানের ওই যে ধান খেতে বলছিলেন যে মাছ চাষ করা যায় কিনা, যেহেতু এখন বর্ষাকাল অবশ্যই মাছ চাষ করা যাবে, বিভিন্ন ধরনের সরপুটি মাছ, এই মাছগুলা যদি সে চায় এগুলা করা যাবে। এবং যেহেতু শীতকাল সামনে, শীতের আগেই এটা করতে হবে। আর আমরা যদি ধান খেতে মাছ চাষ করতে চাই, তাহলে ধান খেতে ধানটা একটু বড় হলে তারপরে মাছটা ছাড়তে হবে। কারণ ধান যদি বড় না হয়, তাহলে কিন্তু এই মাছের সাথে এই ধানের সাথে যে কোনো একটা সংঘর্ষ তৈরি হয়ে যাবে। তার মানে এই ধান আর মাছ যুদ্ধ করে কি হবে, এই ধান কিন্তু সব শুয়ে যাবে। এই জন্য ধানের আগে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, গোড়া শক্ত হইতে হবে, তারপরে মাছ ছাড়তে হবে, যাতে করে তারা এটার আশেপাশে দিয়ে গেলেও যাতে
2: সমস্যা না হয়।
12: শ্রোতাদের বোঝা সুবিধার্থে একটি প্রশ্ন করতে পারি, যেমন বিল নার্সারিটা একক ভাবে মুনাফার জন্য কি করা সম্ভব নাকি সবাই মিলে?
4: এটা একটা ভালো জিনিস বলেছেন, এটা আসলে কারো একক মালিকানা না, তার মানে আরেকজনের জায়গায় কিন্তু আপনি চাইলে মাছ ধরবেন, খাবেন, বাংলাদেশের আসলে ওই অবস্থা নাই। আমরা সবাই একসাথে চাষ করার কথা কেন বলি, ধরেন একটা বিশাল বড় বিল আপনি চাষ করলেন, কিন্তু আশেপাশের মানুষের যদি অংশীদারিত্ব না থাকে, তাহলে কিন্তু রাতের বেলা কি হবে?
9: শনিবারের মাধ্যমেও যেটা করা যায়,
4: অবশ্যই তার মানে আপনারাই বুঝতে পারছেন যে এইটা এই সবাই মিলে যদি না হয় তাহলে এই মাছটিকে রাখা সম্ভব না। সুতরাং সমবায় ভিত্তিকে এই জায়গায় কো ম্যানেজমেন্ট বলে, সবাই মিলে টাকা দিয়ে সবাই মিলে এই জিনিসটা করতে পারি। আমাদের সাথে যে লুৎফর জোয়ারদের ভাই কি মাছ ছাড়তে পারে সেটা বলেই দিয়েছি। এটার সাথে একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এরকম একটা বিল নার্সারি প্রকল্প আছে, উপজেলা মৎস্য যে কর্মকর্তার কার্যালয় আছে এই মৎস্য অধিদপ্তরের বিভিন্ন উপজেলা অফিস যে জায়গায় আছে এই জায়গা থেকে তারা এই মাছটা ছেড়ে থাকে। এবং বড় প্রকল্প আছে, তারা আসলে এই কো ম্যানেজমেন্টের মাধ্যমে এটা না করলেও সরকারিভাবে এরকম বড় বড় বিলে মাছ ছেড়ে দেওয়া হয় যাতে করে আশেপাশের মানুষ এটা ধরতে পারে। এর পাশাপাশি ইমরান ভাই পাবনা থেকে বলছিলেন যে আসলে সরকারি সহায়তা এবং রোগ বালাই হলে কি করতে পারেন, এই রোগ বালাইয়ের বিষয়টা আমি বলবো যে সবার আপনার আশেপাশের যে উপজেলা অফিস এটা হচ্ছে আপনার সবার প্রথম ভরসা। এরপরে যেটা আরেকটা হচ্ছে আপনারা একজন বলছিলেন আগাম কি ব্যবস্থা নেওয়া যায়, এই আগাম ব্যবস্থা নেওয়ার বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পুকুরে যে রোগগুলো হয় এটা সাধারণত শীতকালে কিছু রোগ হয়, কারণ হচ্ছে শীতকালে এই রোগগুলো হওয়ার আগে আমরা পূর্ব ব্যবস্থা নিতে পারি। আমরা
9: প্রতিরোধ ব্যবস্থা,
4: রাইট, প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে এটা এরকম যে আপনি যদি প্রতি মাস এক মাস পর পর পুকুরের পানিতে চুন দেন তাতে করে পানিটা স্বচ্ছ হয়ে যায় এবং পানিটা জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে শতাংশে 100 গ্রাম করে যদি আপনি চুন দিয়ে দিতে পারেন এটা একটা ভালো জিনিস হবে। আর মাঝে মাঝে আমরা অনেক সময় বলি যে ইউরিয়া টিএসপি বিভিন্ন সার দিতে যাতে করে মাছের খাবার থাকে, প্রাকৃতিক খাবার থাকে। সুতরাং এই বিষয়গুলো যদি করেন এবং মাঝে মাঝে আপনি যদি একটু জাল দিয়ে হাঁপা দিয়ে এটা যদি একটু টানেন তাহলে আপনি দেখতে পারবেন মাছটা কোনো রোগ আছে কিনা, লেজ পচা পাখনা পচা বা মাছের গায়ে কোনো ঘা আছে কিনা, এই জিনিসগুলো মাঝে মাঝে যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে বড় মাছগুলো ধরেও খেতে পারবেন। এর পাশাপাশি আপনি দেখতেও পারবেন যে মাছের কি অবস্থা।
12: পুকুরের এই ব্যবস্থাপনা হতে বিলে বিলে সম্ভব না,
4: বিলেও সম্ভব। বিলের ব্যবস্থাপনা বলতে বিলে তো আপনি বড় মাছ চারটা ছেড়ে দিলেন, এরপরে আপনারা যেহেতু মনে করেন এটা হচ্ছে সমবায় ভিত্তিতে করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই বিলের মাছটা বেশি সময় আসলে থাকে না, এটা হচ্ছে আমরা হচ্ছে মার্চ এপ্রিলের মাসে যখন বিলে পানি আসে এই সময় থাকে এবং শীতের আগেই আসলে এই মাছটা ধরে ফেলে। সুতরাং আবার বিলের একটা অংশ উঁচু থাকে, অনেক সময় একটা অংশ নিচু থাকে, তাতে এই পুকুরে যেমন আমরা 6 মাস 8 মাস মাছ চাষ করার সুযোগ পাই এই বিলে এটা পাই না, এই জন্য আমরা বিলে একটু মাছটা বড় করে তারপরে ছাড়ার কথা বলি,
2: পোনা মাছটা বড় করে।
4: হ্যাঁ হ্যাঁ, আবার সরকার যে মাছটা ছাড়ে এই মাছটাও মোটামুটি আমরা যদি বলি 5-7 ইঞ্চি বড় মাছ ছাড়ে যাতে করে খুব কম সময় বিলের মধ্যে এই মাছটা শুকাই গেলে মানুষ আসলে খেতে
9: পারে। রাশেদ ভাই টেলিফোন কি আছে কিছু? আমার জন্য একটু টেলিফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কোথা থেকে? থাকুন ভাইয়া। আচ্ছা, আর কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন?
13: হ্যালো,
9: হ্যাঁ, কে বলছেন? হ্যালো, আর কে আছেন অংশতে? হ্যালো, খুব ভালো, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলেন ভাইয়া।
13: ভাই অনুষ্ঠান খুবই ভালো লাগে, আজকাল প্রশ্ন করবো না, ভালো লাগা বিষয় অনেক জানলাম, অনুষ্ঠানে অনেক শুনে নিয়েছে।
9: আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, আর

0: এর মধ্যে অনেক বেশি নোংরা করে ফেললে মাছগুলো বড় হবে না, এবং এটা একটা সময় না আসলে অ্যাটলিস্ট দুই মাস বা তিন মাস সময় যদি না দেই, তার আগেই যদি ধরে ফেলি তাহলে কিন্তু এই মাছটা বড় হওয়ার সুযোগ পাবে না। এটাই আসলে মূলত ব্যবস্থাপনা। আর খাবারের বিষয়টা যেটা বলি, সাধারণত বিলে খাবার দেয় না, তারপরেও যদি আশেপাশের মানুষ তারা খোল কুড়া ভুষি এই জিনিসগুলো দিলে এটা একটা ভালো, কিন্তু এই জায়গায় আমরা কোনো ভাসমান খাবার দেওয়ার কথা বলি না। এই জায়গায় খোল কুড়া ভুষি দিলে সেটা দিয়েই ভালো, এবং আমাদের এই জায়গায় যদি আমরা বলি ইউরিয়া টিএসপি অনেক সময় দিলে এই জায়গায় আসলে অনেক ন্যাচারাল ফুড হয়, যেমন প্রচুর পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, তার মানে প্রাকৃতিক খাবার থাকে। এবং আমরা যে মাছগুলোর কথা বলছি, রুই মাছ, সিলভার কার্প মাছ, এই মাছগুলো কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়।
1: লেগে যে রোগ টোগ হয় যেটা বলছিলেন একটু আগে,
2: লাল দাগ করে,
0: আমরা বিভিন্ন ধরনের ঔষধ এটার জন্য দিয়ে থাকি, কিন্তু সাধারণত আমরা বলি চুন দিলে পরিষ্কার হয়, কিন্তু বাজারের কিছু ঔষধ এটা পাওয়া যায় এটার জন্য। কিন্তু যেহেতু শীতকাল চলে এসেছে আর খুব একটা বেশি সময় নাই, আমি তাকে পরামর্শ দিব এখন যে মাছগুলো আছে এগুলো বড় মাছগুলো আস্তে আস্তে ধরে বিক্রি করে ফেলা, এবং যে মাছগুলো অসুখ হয়েছে সেই মাছগুলোকে উঠায় ফেলা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। যেহেতু আর খুব একটা বেশি সময় নাই, আমার মনে হয় যে উনি এই মাছগুলো যেগুলো লেস পচা পাখনা পচা আছে এগুলো উঠায় নিজে বিক্রি করতে পারে এবং বড় মাছগুলো বিক্রি করে ফেলতে পারে, এবং পরের বছর যখন তিনি মাছ চাষ করবেন এই পরম এইটা যে মাছে যাতে আমরা পুকুরটা যাতে অনিরাপদ না হয়ে যায়, দূষিত না হয়ে যায়, এই জন্য ব্যবস্থাপনা করবো।
1: তো আমরা তো নির্ধারিত সময় প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি, এখন যদি আপনার কোনো পরামর্শ থাকে আপনি দিতে পারেন।
0: জি, আমার পরামর্শ হচ্ছে আমাদের অনেকেরই আগ্রহ দেখলাম, আগ্রহ হচ্ছে আপনার আশেপাশে যদি কোনো বিল থাকে, এই বিলটা কত বড় সাইজ হইতে হবে এটা বিষয় না, এই বিল যদি থাকে আপনি আপনার আশেপাশের যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আছে তার সাথে যোগাযোগ করেন, আমাদের এরকম একটা বিল আছে, এই জায়গায় সরকারি কি সহায়তা পেতে পারি, আপনারা 20 জন বা 30 জনের একটা তালিকা দিতে পারেন, আমরা এই 30 জন মিলে এই কাজটা করি। সেটা বলার পাশাপাশি আরেকটা জিনিস, যেটা আপনার এই বিলের আশেপাশে যে মানুষগুলো আছে এই মানুষগুলোকে আপনি সম্পৃক্ত করে আপনারা নিজেরাই ব্যবস্থাপনা করতে পারেন, এই বিলটা আমার, এই বিলটাতে আমরা যদি আশেপাশের হ্যাচারি থেকে ছোট মাছ নিয়ে এসে যদি করতে পারি এবং আমরা ব্যবস্থাপনা করতে পারি তাহলে এটা আমরা সবাই ভাগ করে খেতে পারবো, এবং আমাদের আমিষের চাহিদা হবে, আমাদের হচ্ছে প্রোটিনের যে ঘাটতি আছে আমাদের শিশুরা যেমন খেতে পারবে আমাদের পারিবারিক প্রোটিনের চাহিদা নিশ্চিত হবে।
1: তো ইতিমধ্যে আমাদের কাছে যারা ফোন ইন কথা বলছিলেন তাদের কথা শুনলাম, আর যারা আমাদের সঙ্গে বিশেষ করে মোবাইল বিশেষ করে আমাদের সঙ্গে ছিলেন ফেসবুক পেজে তাদের নামটাও বলে দিই, তারাও অনেক সুন্দর করে শুনছেন, তারা প্রশ্ন করেছেন। আপডেট ডেটা শ্রোতা সংঘ নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শহীদুল ইসলাম, আরেকটি পেন্সিলের আঁচড়, তারপরে জিল্লুর রহমান বলেছেন চমৎকার, অচিন পাখি, আরিফ মাহমুদ পরশ লিখেছেন যুক্ত আছি, কালীগঞ্জ থেকে কৃষ্ণ চন্দ্র রায়, তারা সকলেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা অনুষ্ঠান দেখছেন শুনছেন। আপনার আর যদি কিছু প্রশ্ন থাকে আমি বলতে পারি না, আমাদের এখন প্রায় শেষের পথে। আমরা
0: জি, আমরা আসলে এই জিনিসটা একটু নতুন, তো এই জন্য আসলে সবাই মনে করছে যে সবাই আমরা আসলে বাড়িতে মাছ চাষ করি।
3: আচ্ছা, এটা শুনতে শুনতে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে একটা বিলের চারপাশে অনেক বাসিন্দা বসবাস করে, এখন কতজন কিভাবে এই বিলটির ম্যানেজমেন্ট নিয়ে মাছ চাষ করবে না এটা নির্ধারণ করা একটা ঝামেলাপূর্ণ হয়ে যায় কিনা,
0: এখন বিষয়
3: এটা ব্যবস্থাপনাটা কি?
0: যেটা বলছেন আসলে এই সমবায়ের কথা আমরা কেন আসছি, কারণ কি এই বিষয়টা হলো কি আপনি সবাইকে নিয়েই করতে হবে, তা না হলে এটা ব্যবস্থাপনা করতে পারবেন না, কারণ হচ্ছে আরেকজন তো সে চুরি করে ধরে ফেলবে, কিন্তু এটা যখন সবাই মিলে করবেন তাহলে কি
1: নিরাপত্তা,
0: তারও নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা তার, আর এটা তো তার সকল আশেপাশের সবার মানুষের অংশীদারিত্ব, তার মানে হচ্ছে আপনি ধরলেন কোনো মানুষকে বাদ দিয়ে দিলেন, তাকে অপছন্দ করে বাদ দিয়ে দিলেন, কিন্তু সে কোনো ভাবে দেখা
3: যাচ্ছে যে সম্মিলিত কার্যক্রমটা সরকারের হস্তক্ষেপের মাধ্যমে একটা ফয়সালে আসলে সম্ভবত
0: কিছু কিছু বিলে সরকার এটা করে, কিন্তু আপনি এর অনেক বিল তো সরকারের সক্ষমতা নাই, অনেক বিলে সরকার যেতেও পারে না, কিন্তু আপনি মনে করছেন যে আপনারা সবাই মিলে চাষ করতে পারবেন তাহলে সেটা করতে
1: পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী, সরকারি অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনি বিল নার্সারি স্থাপন এবং ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে অনেক ভালো ভালো কথা বললেন, পরামর্শ দিয়েছেন, আমার মনে হয় আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই ব্যাপারে খুবই আগ্রহী হবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে এবং বিশেষ করে ফেসবুকে, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ে।

0: समस्याको सामना गर्नु सम्बन्धित कार्य निरन्तर सचेतना र नियमित स्वच्छता अभियानहरू आवश्यक छ। यदि घर र शैक्षिक संस्थादेखि कार्यस्थल र सार्वजनिक स्थलहरूसम्म सबै ठाउँमा स्वच्छता सुनिश्चित गर्न सकियो भने
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ অভিযান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: আমি কানিজ ফাতেমা লুমা।
0: দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির। গানটি সুর করেছেন শেখ সাদি খান।

রবিবারে আজ অলংকার অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী ফাহমিদা নবী, গানের কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে এশিয়ান নামাজের আজান।

সোনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা অলংকার অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী ডলি সায়ন্তনী, গীতিকার আহমেদ রিজভী, সুর করেছেন প্রণব ঘোষ।

সেনানো অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবং শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না গানের কথা লিখেছেন মুকাদ্দেম বাবু এবং গানটি সুর করেছেন অশোক কুমার সরকার।

দূরপাড়ায় আজ শুনছেন অলংকার অনুষ্ঠানে আধুনিক গান। এবারের গানের শিল্পী প্রিয়াঙ্কা গোপ। গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি সালমা সুলতানা,
1: আমি কানিজ পাতামিলা। যাবার আগে জানিয়ে যাই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সবচাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে হাটে মাঠে কলে কারখানায়, তবেই আমরা স্বাবলম্বী হতে পারব। গাছ লাগান, পরিবেশ বাঁচান। খুব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে সে জায়গায় কমপক্ষে তিনটি চারা রোপণ করুন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। হারারেতে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 295 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত 29 ওভারে 4 উইকেটে 155 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 294 রান করে। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে টস হেরে আফগানিস্তান এখন ব্যাট করছে। দুদলের মধ্যকার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আজ সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। আগামী বৃহস্পতিবার কার্ডিফে একই সময় দুদলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসের 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। আগামী শনিবার জাপানের আইচি নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে 20তম এশিয়ান গেমস শুরু হবে, যদিও ফুটবল সহ বেশ কয়েকটি ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই গেমসে বাংলাদেশের 200 বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। গেমসের নারী ফুটবলে বাংলাদেশ নারী দল বি গ্রুপে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়। বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়া এবং তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলতে নামবে। এছাড়া গ্রুপ এ তে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নিচ্ছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। নরসিংদীর মাধবদী নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে সপ্তম শ্রেণী দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 3-1 গোলে অষ্টম শ্রেণী দলকে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 20 সেপ্টেম্বর থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড, বাংলাদেশ বিজেপি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দু দলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। আগামী মাসের শেষের দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দলের আগামী মাসের 18 তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22 থেকে 24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 28 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 2029 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের লড়াইয়ে লন্ডনের পরিবর্তে নাইরোবি নির্বাচিত হয়েছে। বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।
খেলাধুলা খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখি সংসার অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। সুস্থ সুন্দর থাকতে হলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, যেমন সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীর চর্চা, বিশুদ্ধ পানি পান করা সহ নিয়মিত রুটিন মাফিক জীবনযাপন করলেই সুস্থ এবং রোগ মুক্ত

0: জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধ হল গর্ভধারণ থেকে বিরত থাকার জন্য পদ্ধতি গ্রহণ। IUD হল জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি, যার সাফল্যের হার 99%-এরও বেশি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই রয়েছে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে IUD সম্পর্কিত আলোচনা। অংশগ্রহণে ডাক্তার নূরুন্নাহার বেগম ও ডাক্তার রেজাউল আলম খান।
1: প্রসঙ্গ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে IUD, এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আলোচনা রয়েছেন ডাক্তার নূরুন্নাহার সাথে, রয়েছি আমি ডাক্তার রেজাউল আলম খান। IUD এই কথাটা প্রায়শই আমরা শুনি, যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলেন।
2: ধন্যবাদ আপনাকে। IUD জন্ম নিয়ন্ত্রণের একটি হরমোন ছাড়া পদ্ধতি, অর্থাৎ আমাদের অনেকগুলো পরিবার পরিকল্পনা যে রিভার্সিবল, মানে অর্থাৎ যেটা থেকে কিছুদিন পরে আবারও বাচ্চা নেওয়া যায়, তাকে আমরা বলি রিভার্সিবল বা লং রিভার্সিবল মেথড। অবশ্যই মহিলাদের জন্য IUD কথাটির অর্থ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অর্থাৎ জরায়ুর মধ্যে একটি টি আকৃতির ডিভাইস দিয়ে দেওয়া হয় 10 বছরের জন্য, যেন বাচ্চা না হয়।
1: আমরা তো অস্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতি দুটো কথা প্রায় শুনি,
2: যে
1: এটা কোন পদ্ধতিতে পড়ে?
2: অবশ্যই অস্থায়ী পদ্ধতি, কারণ এটি খুলে ফেললেই পুনরায় গর্ভধারণ ক্ষমতা ফিরে আসেন।
1: কিন্তু আমরা অস্থায়ী পদ্ধতিতে জন্মতে বড়ি সেবনের কথা বারে বারে বলি, যারা বড়ি সেবন করছেন তারা তো ভালোই আছেন। আর IUD কোন কোন ক্ষেত্রে আপনারা দিয়ে থাকেন?
2: অবশ্যই বড়ি ভালো, কারণ বড়িটি নিজেই খাওয়া যাচ্ছে, নিজের দোকান থেকে কিনে নিয়ে আসা যাচ্ছে, এবং একবার নিয়ম শিখে আসলে উনি যখন ইচ্ছা এটা নিজের মতো করে নিতে পাচ্ছেন। কিন্তু IUD কিন্তু তা নয়, অর্থাৎ এটি নেওয়ার জন্য অসুবিধার কথা যেটি, সেটি উনি নিজে নিজে নিতে পারবেন না। উনি কোনো চিকিৎসকের কাছে যেতে হবে উনাকে, অথবা কোনো প্যারামেডিক্স এর কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে দক্ষ। ওনার কাছে যাওয়ার পরে উনি এই ওনার শরীরটা পরীক্ষা করে দেখবেন যে এটা উনি নিতে পারবেন কিনা। যদি এটা উনি নিতে পারার মতো যোগ্য হন এবং ইচ্ছা করেন নেওয়ার, তাহলে শুধু উনি এটা নিতে পারবেন।
1: তিনি ইচ্ছে প্রকাশ করেছেন একজন নারী বা গ্রহীতা, কিন্তু তার জন্য কি প্রস্তুতি প্রয়োজন বা শারীরিক যোগ্যতা প্রয়োজন যাদেরকে IUD পড়ানো?
2: IUD পড়তে হলে অবশ্যই প্রথম কথা হলো উনি বাচ্চা নিতে চান না বলে এটি নিতে চাচ্ছেন, এবং ওনার পেটে যে কোনো বাচ্চা নেই এটি হলো প্রথম শর্ত, অর্থাৎ ওনার পেটে কোনো বাচ্চা থাকা যাবে না, হয়তো বা যেটা উনি জানেন না। এই জন্য উনাকে পরীক্ষা করতে হবে যে ওনার বাচ্চা পেটে আছে কি না প্রথম, এবং আমাদের দেশে আঙ্গিকে IUD-র জন্য আরেকটি শর্ত মেনে চলতে হয়, সেটা হচ্ছে যে উনার একটি জীবিত সন্তান থাকতে হবে। যদি উনি জীবিত সন্তান একটিও না থাকে, তাহলে আমরা তাদেরকে IUD-র জন্য সিলেক্ট করি না বা বলি না যে IUD তার নেওয়া যাবে।
1: এক্ষেত্রে তাকে অবশ করা বা অজ্ঞান করা কোনো বিষয় রয়েছে কিনা?
2: না, এটি অত কঠিন কোনো পদ্ধতি নয়, এটি খুবই সহজ একটি পদ্ধতি। উনাকে অজ্ঞান করতে হবে না, অবশ্য করতে হবে না, তবে উনাকে একটু কাউন্সিলিং করতে হবে যে সামান্য একটু ব্যথা হতে পারে, সে ব্যথাটা উনি খুব সহজেই সহ্য করতে পারবেন। কিন্তু কাউন্সিলিং যদি না করা থাকে, ওনাকে যদি আগে থেকে এটা না বলা হয়, তাহলে হয়তো উনি একটু ভয় পেতে পারেন। এই জন্য তাকে জাস্ট বলে নিতে হবে যে দেওয়ার সময় একটু আপনি ব্যথা পেতে পারেন,
1: জরায়ুতে তো প্রবেশ করিয়ে দিবেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া এরপরে হয়তো তিনি তলপেটে ব্যথা বলতে পারেন, মাসিক হচ্ছে বা অনিয়মিত মাসিক হচ্ছে, নানা অভিযোগ করতে পারেন যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কি রয়েছে।
2: পার্শ্ব প্রতিক্রিয়া যদিও কিছু রয়েছে, কিন্তু সেগুলো খুব বেশি জটিল আকারে হয় না। যদি উনি নিজে ইচ্ছা করে নেন এবং উনাকে এটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা আগে থেকেই বলে রাখতে পারি, তাহলে এই যে অল্প অল্প সমস্যা তাতে উনারা ভয় পান না। যেরকম এটি প্রয়োগের সময় একটু ব্যথা হচ্ছে, তারপর প্রয়োগের পরে ধরেন 1-2 মাস একটু চিনচিন ব্যথা তলপেটে হতে পারে, তাছাড়াও মাসিকের সময়ে একটু ব্যথাটা আবার একটু বেশি হতে পারে। বেশি অর্থাৎ যার হাতে ব্যথা ছিল না তার ব্যথা হবে, যার একটু একটু ব্যথা ছিল তার একটু বেশি ব্যথা হতে পারে। আর যেটি হয় সেটি হচ্ছে একটু মাসিকের যে অন্য সময় নর্মাল অবস্থায় তার যে বেড়ে মতো, প্রথম 3-6 মাস তার মাসিকের পরিমাণটাও একটু বেড়ে যেতে পারে।
1: IUD দিলে সুবিধাটা কি?
2: সুবিধাটা বাচ্চা হবে না প্রথম, যেটা উদ্দেশ্য সেটাই, এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এটি একবার প্রয়োগ করলে 10 বছর পর্যন্ত রাখতে পারছে। উনি যদি অনেকদিন থেকে বাচ্চা নিতে না চান, তাহলে অনেকটা স্থায়ী পদ্ধতির মতো এটি কার্যকর। আর আরও যেটি ভালো কথা সেটি হচ্ছে এটি নন হরমোনাল পদ্ধতি। হরমোন শরীরে আসে, কিন্তু এক্সট্রা হরমোন যখন দেওয়া হয় কারো শরীরে বাচ্চা বন্ধ করার জন্য, তাতে কিন্তু তার কিছু কিছু শরীরটা হরমোন জনিত কিছু কারণ যেগুলো মানুষের অনেকের ভুল ধারণা আছে, যেরকম বাচ্চা পেটে আসলে কিন্তু মানুষ বলে আমার বাচ্চা বুকের উপরে উঠে যাচ্ছে, আমার বাচ্চা বোধ হয় কোথায় চলে যাচ্ছে, এটি কিন্তু যাওয়ার কোনো জিনিস নয়। এটি আল্লাহ মানুষকে শরীরটা তৈরি করেছেন এভাবে যে বাচ্চা তৈরি করার জায়গাটাই আলাদা, যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটাতে আইডি দেওয়া হয় এবং সেটি একদম শক্ত মাংসপেশী দ্বারা আবৃত থাকে, এটি অন্য কোনো ঘরে যাবে না। তবে এটি এটি সহজে আসে কি নেই জানার জন্য এসবে একটি সুতা থাকে, এই সুতা দিয়ে বুঝা যায় যে এটি যথাস্থানে রয়েছে অথবা নেই। কোনো কারণে এই সুতাটা ওখান থেকে খুলে যেতে পারে, অথবা খুবই কম যদিও পার্সেন্টেজ যেটা হতে পারে যে মাসিকের সঙ্গে সঙ্গে এই কপাটিটা পড়েও যেতে পারে, কারো কারো খুব কম 10,000 বা 20,000 একজনের হয় কি হয় না।
1: শেষে এই কপারটি যদি দেওয়া হলো বা আইউডি দেওয়া হলো এটা তো খুলে ফেলা যায়,
2: অবশ্যই
1: এটা এত অস্থায়ী
2: কিন্তু খোলা যাবে না,
1: তিনি যখন চাইবেন
0: এতক্ষণ শুনলেন জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে আইইউডি সম্পর্কিত আলোচনা। কোন দেশে নারী পুরুষ মিলে যে মোট লোক সংখ্যা হয় তাকে ওই দেশে জনসংখ্যা বলে, তবে এই জনসংখ্যা বেশি হলে দেখা দিতে পারে নানা ধরনের জটিলতা, তাই হতে হবে সচেতন। প্রিয় শ্রোতা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান, শিল্পী ইমামুল রশিদ ও দিনা মাসুদ, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার আলী আফতাব লনী।

এতক্ষণ শুনলেন জনসংখ্যা বিষয়ক গান। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ডেঙ্গু জ্বর একটি এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস জনিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের 3-15 দিনের মধ্যে সাধারণত এই জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলোর মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যথা ইত্যাদি। তাই ডেঙ্গু প্রতিরোধে হতে হবে সচেতন। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। এভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারলেই ডেঙ্গু প্রতিরোধ করাও সম্ভব। তাই আসুন নিজে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।

0: আলেকজান্দ্রিকশা হাইতে কফা এই কফা লিখেছি এই লেখা আসিল একদিন কথা লিখেছি হঠাৎ ফিসুম ব্যক্তি আসুন কয়েকক্ষণ ট্রাক এসে মাইরা দিল ব্যাস আমি আমার সব এখানে আড়াইলাম সেই থেকে আমি ঘরে বসা
1: কাল লাগে কত কইতেছেন ঘরে তো কেউ নাই
0: আমি মাসির লাগে দেখান দে
1: কেউ আনতে পারি না
0: কেউ আনতে পারিস না বলেন
1: বিপি শব্দ বাড়ি নিম্ন আসিল সব ভাত শেষ হয়ে গেছে
0: বললাম খামো কি
1: আমি তো কেউ নাই
0: তুই ঘাস নাই তাতে আমার কি শীতে আমার ফ্যাট জ্বলতেছে
1: কমলে।

0: নিশার লাটিন ঝিউ ধরেছে, চোখের তারা জমেছে, এখন কোন দুঃখ নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাকে।
1: আর যে তুমি নেশা করে বাড়ি ফিরছ
2: কি অবস্থা হচ্ছে রে? তোর বাপের টাকা নেশা করছো নাকি?
1: বাপ তুই যা কথা বিবেচনা করে দিলাম
2: কি
3: তোর
0: পাতে বিয়ের সময় নগদ 20,000 টাকা দেবে পেয়েছিল
2: আমি কি জানি আমার ঘর থেকে বাইর কেলো কেন জানো কাজ করে
1: দাঁত লাগা

0: সাথে আমরা বলছি বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে জানিয়ে দিই, আজকের সুখী সংসার অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি শামীমা নাসরিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো।

0: এডিস মশার ডেঙ্গু জ্বরের একমাত্র বাহ। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। বাসগৃহে ফুলের টব, অবহেলিত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের গিটের গর্ত, এসব স্থানে তিনগুণের বেশি পানি জমতে দেবেন না। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, ওয়াশার পানির মিটার এবং অবহৃত বালতি, যেসব স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকে সেগুলো ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম নেয়।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম, দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু, হামের উপসর্গে মৃত্যু 6 জনের। হুতিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মানদেব বন্ধ হলে ভয়াবহ পরিণতি হুঁশিয়ারি কাতারের। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। রাষ্ট্রপতির সফর নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিনের সফরে সিলেট এসেছেন আজ। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাতারা বেগম এ সফরে তার সাথে ছিলেন। সকালে ইউএস বাংলা এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা 11:30 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে আসেন রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকোর দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউসে সর্ববৃদ্ধির পর দুপুর 12:30 দিকে নগরীর দরগা গেট এলাকায় অবস্থিত সুফি সাধক হযরত সাজ্জাদ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এখানে রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে রাষ্ট্রপতি রওনা দেন সিলেটের খাদিমনগরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে। সেখানে তিনি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন। পরে তিনি বিকেল 3:30 সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন,
3: আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের, যেমন আমরা অতীতে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনে লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাদের জন্য একটা সত্যি অর্থিক একটা বাসযোগ্য আবাসস্থল যেন আমরা নির্মাণ করতে পারি।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষণে বলেছেন, এদেশের রাষ্ট্র ব্যবস্থায় সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবকিছু নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ অনেকগুলো জাতি একসাথে বাস করে এবং এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য। সঞ্জয় সরকার, নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, সিলেট।
0: দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সময় সফরে তার সাথে ছিলেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিং এর সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান কুমারমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ব্লু স্কাই পরিদর্শনের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আহ্বান জানান। শিশুরাই যাতে ভবিষ্যৎ উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক।
4: যে কোনো আকাঙ্ক্ষার জন্য মুক্ত আকাশই শেষ সীমানা, স্কাই ইজ দ্য লিমিট। অর্থাৎ শিশু কিশোররা আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে, কারণ আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।
0: জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। বিস্তারিত প্রতিবেদনে,
5: কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 11 জুলাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। এছাড়া আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে 18 জুলাই রাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও পরদিন কার্ফিউ জারি করে সরকার। 19 জুলাই গণভবনে 14 দলের বৈঠকে কার্ফিউ চলাকালে দেখা মাত্র গুলি করার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনকারীদের দমনে পুলিশের পাশাপাশি সর্বোচ্চ বল প্রয়োগের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তখন মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের হত্যায় সরকার ও দলীয় প্রধানদের নির্দেশ বাস্তবায়নে তখন মূল ভূমিকা রেখেছেন এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই অভিযোগ গঠনের মাধ্যমে এবছরের 22 জানুয়ারি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দেন। ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগ নেতা আফহামা বাহাউদ্দিন নাছিম, যুবলীগ নেতা শেখ ফজলে শামস পরশ ও মইনুল হোসেন নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক যারা সবাই পলাতক। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার ওবায়দুল কাদের সহ 7 আসামির প্রত্যেক আলমগীরকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
6: সাতজন আসামি ছিল, সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অন্যান্য কাউন্টে প্রত্যেকেরই আমৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির 50% বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেটি বিক্রি করে শহীদ পরিবারের কাছে বা শহীদ পরিবারের মধ্যে সেই বিক্রয়লব্ধ অর্থ বিতরণের আদেশ দেওয়া হয়েছে। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়ে আপনাদেরকে বিস্তারিত
5: আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমামের দাবি, তার আসামিরা কেউ সরাসরি কোন হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন না।
7: এখানে হত্যাকাণ্ড হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড করেছে, উভয় পক্ষ মারামারি হয়েছে, এটা সত্য, লোকজন মরেছে, কিন্তু তারা তো ঘটনাস্থল উপস্থিত ছিল না, আমার আসামিরা ঘটনাস্থল উপস্থিত ছিল না, সুতরাং ওরা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন নাই।
5: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সহ ভারতের পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি সরকার পরিষ্কারভাবে তুলে ধরেছে।
8: শেখ হাসিনা দর্দরতা বহু আগে থেকে চলছে, ওভার দ্য ইয়ার্স চলেছে, নানান ফর্মে নানান মানুষ সেই দর্দরতার সাথে জড়িত ছিলেন এবং সেই দর্দররা গিয়ে যখন একটা দেশের মাটিতে বসে বেশ আরামের জীবনযাপন করেন এবং শুধু সেটা না, নানান বাণী প্রসব করেন, নানান রকম মুসিবত করছেন ফেসবুকে, সেটা নিশ্চয়ই দেশের মানুষকে হার্ট করে। আমি আশা করি ভারত সরকার আমাদের সেনসিটিভিটিটা বুঝবেন এবং তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করবেন। আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাবো, না চালিয়ে যাওয়ার কোনো কারণ একটা মনে রাখতে হবে, অনেকে নানান কিছু বলার চেষ্টা করেন। আওয়ামী লীগের এই মাফিয়া রেজিমের সবচেয়ে বড় সাফারার দলটা এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছে, এর কাছাকাছিও সাফার কেউ করেনি, অনেকেই করেছেন কিন্তু কালেকটিভ বুঝে চিন্তা করি এর চেয়ে বেশি সাফার করে দল করেনি, সুতরাং এই দল এই বিচার নিশ্চিত করতে চাইবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের 21তম সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষম ও মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সচিবালয়ে রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণ কাজের কারণে উদ্ভূত যানজট স্বাভাবিক রাখার লক্ষ্যে 15 দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাজধানীর উপর ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে শৈলী রানীবালা। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। গণতন্ত্রের নীতি, মূল্যবোধ ও চর্চা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয়, এটি সাম্য, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের এক সুদীর্ঘ রক্ষা কবচ। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, জবাবদিহি, আইনের শাসন ও বাকস্বাধীনতার অবাধ চর্চাই হল গণতন্ত্রের মূল মর্মকথা। যখন প্রত্যেকের কণ্ঠস্বর গুরুত্ব পায় তখন গণতন্ত্র সফল হয়। এই দর্শনকে সামনে রেখে 15ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 2007 সাল থেকে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকাশ এবং এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি উদযাপন করা হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন,
11: সংসদে গণতন্ত্র এসেছিল বিশ্বনেত্রী এবং খালেদা জিয়ার হাত ধরে। ফ্যাসিলাবের পরে যখন গণতন্ত্র আসলো সেখানে কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক কক্ষপথে ফেরত আসলো। তা নিয়ে আমরা ইতিহাসের সে পালা বদলে বাকশালের কথা বলি, ফ্যাসিলাবের কথা বলি, সৌর শাসনের কথা বলি, প্রতিটি ক্ষেত্রে একটা কমন এলিমেন্ট হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু বর্তমান যে সরকার বিএনপি সে রাজনৈতিক দলের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
10: এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন,
12: সবকিছু মিলে বাংলাদেশ কিন্তু টার্নিং পয়েন্ট শেষ করেছে জার্নি এবং এখন নতুন অভিযাত্রা আসে যাচ্ছে। গণতান্ত্রিক অভিযাত্রা আসে কিন্তু গত 1.5 বছর যাবত যে পরিস্থিতি আমাদের ছিল সেই পরিস্থিতির থেকে কিন্তু আমরা অনেক উত্তরণ ঘটিয়েছি বাংলাদেশ। আমরা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুব অ্যাক্টিভলি এগিয়ে যাচ্ছি।
10: দিবসটির উদ্দেশ্য হল গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের বিকাশ এবং গণতন্ত্রের চর্চা ও সম্প্রসারণের জনসচেতনতা তৈরি করা। এদিন জাতিসংঘ সদস্য দেশগুলোকে জনগণের মধ্যে গণতন্ত্রের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার আহ্বান জানায়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
9: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1593 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রজনন মৌসুমে ইলিশে নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী 8 থেকে 29 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোন ধরনের ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলা সহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি অভিযান আরও জোরদার করা হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ আহরণ নিষিদ্ধকালে দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার নিজের কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দেবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আজ বিকেল 4টায় জাতীয় গ্রিডে 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, পেট্রোবাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বৃদ্ধির ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ইতিবাচক অগ্রগতি ঘটেছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে মাসব্যাপী অবরোধ ও লোহিত সাগর উপকূলে সম্প্রতি হুথিদের নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাবাল মন্দির নৌপথ বন্ধ হয়ে গেলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ে দিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইব্রাহিম আল হাসমি বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব এমনিতেই যথেষ্ট দুর্ভোগ পোহাচ্ছে, তাই বাবাল মন্দিরে এ ধরনের সমস্যা হলে তা সামাল দেবার সামর্থ্য নেই। দেশ জুড়ে বেশ কয়েক দফা বিমান হামলা চালানোর জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে অভিযুক্ত করেছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে। সৌদি আরবের 3টি শহরে ওই হামলায় 13 জন বেসামরিক নাগরিক আহত হয়। সৌদি নেতৃত্বাধীন জোট আজ জানায়, খামিস, মুসাইদ, আভা ও তাইফে হুথিদের হামলায় 7টি বাড়ি ও 2টি পরিবহন যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগে তেলের দাম বেড়েই চলেছে। খেলার খবর ফুটবল। দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ঘোষণা করেছে। আগামী 5-17 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলের সেরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশ ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে এ গ্রুপে রয়েছে এবং আগামী 5-ই নভেম্বর ভুটানের বিপক্ষে তাদের প্রথম খেলায় অংশ নেবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। চট্টগ্রামের হাটহাজারিতে ট্যাঙ্কের গোলা বিস্ফোরণে শহীদ সেনা সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির মৃত্যুদণ্ড। ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু, হামার উপসর্গে মৃত্যু 6 জনের। হুথিদের লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব আল মন্দেব বন্ধ হলে ভয়াবহ পরিণতি হুঁশিয়ারি কাতারের। এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী 5-17 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এ লড়াই। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শরীফ উদ্দিন। ডেঙ্গু হল ভাইরাস জনিত সংক্রামক জ্বর যা মূলত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ডেঙ্গু ভাইরাসের কারণে এই রোগ হয় এবং এটি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বিস্তারমান মশাবাহিত রোগ। ডেঙ্গু সাধারণ জ্বর নয়, এর সবচেয়ে পরিচিত উপসর্গ হল হঠাৎ উচ্চমাত্রার জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিট ব্যথা, বমি ভাব এবং ত্বকে লালচে ফুসকুড়ি। ডেঙ্গু ভাইরাসের 4টি পৃথক ধরন বা সেরোটাইপ রয়েছে, যেগুলো ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4 নামে পরিচিত। একজন ব্যক্তি জীবনে একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। ডেঙ্গুর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি মানুষ থেকে মানুষে সরাসরি ছড়ায় না, একটি বাহক মশার মাধ্যমে ছড়ায়। দ্বিতীয়ত, ডেঙ্গুর বিস্তার পরিবেশ ও পরিচ্ছন্নতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সামান্য জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা ডিম পাড়তে পারে, ফলে একটি বাড়ির অবহেলা পুরো মহল্লার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে পরিবেশ ব্যবস্থাপনা এবং মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি চ্যালেঞ্জ। তাই ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালের চিকিৎসার পাশাপাশি ঘরবাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখা সমান গুরুত্বপূর্ণ। আজকের সংবাদ পর্যালোচনার বিষয়বস্তু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ আহ্বান। বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার দেশব্যাপী জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করেছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী দেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই কেবল সরকারের একার দায়িত্ব নয়, একে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বিশেষভাবে তরুণদের উদ্দেশ্য করে বলেছেন, প্রত্যেকে যদি সপ্তাহে অন্তত 1 ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মস্থলের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যয় করে, তাহলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি প্রধানমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থাকেও সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে বলেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবক, বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সামাজিক সংগঠনকে স্থানীয় পর্যায়ে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তার মতে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন, তাই স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত কর্মসূচিতে পরিণত করতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত অ্যাকশন প্ল্যান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর পিক পিরিয়ড হওয়ায় সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। ডেঙ্গু এখন শুধু একটি মৌসুমী স্বাস্থ্য ঝুঁকি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা। প্রধানমন্ত্রীর আহ্বান সেই জাতীয় প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। ঘর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং জনপরিসর পর্যন্ত সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে ডেঙ্গুর বিস্তার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন আজ সময়ের দাবি। পরিচ্ছন্ন পরিবেশই হতে পারে সুস্থ ও নিরাপদ জীবনের সবচেয়ে বড় নিশ্চয়তা। সংবাদ পর্যালোচনা শেষ হলো। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
15: বাংলাদেশ বেতার, এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনে এখন রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সামুয়েল সুলতান আলিজা। গানের কথা লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

দেশের গান শুনছেন এবারে শিল্পী অপু আরমান। গানের কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ শাহবাব আলী আরজু।

0: এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রাথে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
0: বন্ধুরা, আজ 15ই সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। প্রতি বছর আজকের দিনে বিশ্বজুড়ে পালিত হয় গণতন্ত্র দিবস।
1: গণতন্ত্র হল কোনো রাষ্ট্র বা সমাজে প্রতিদিনের জীবনযাত্রায় নাগরিকের মৌলিক সম্মান ও অধিকারের প্রতিফলন।
0: গণতন্ত্র কোনো নিশ্চল বিষয় নয় যা একবার অর্জন করলেই কাজ শেষ হয়ে যায়। এটি প্রতিনিয়ত চর্চা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের একটি ধারাবাহিক প্রক্রিয়া।
1: নাগরিক হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা, বৈষম্যহীন সমাজ গড়ার প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া এবং সত্যের পক্ষে দাঁড়ানোর মাধ্যমে গণতন্ত্র তার প্রকৃত রূপ পায়।
0: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আমাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রের প্রকৃত মালিকের জনগণ।
1: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
0: বন্ধুরা, নানা সময় মানব দেহে নানা রকমের রোগ বাসা বাঁধে। এর মাঝে কোনো কোনো রোগ মরণ ব্যাধি হিসেবে চিহ্নিত, তার মধ্যে ক্যান্সার অন্যতম। ক্যান্সারেরও রয়েছে রকম ফের।
1: লিম্ফোসাইট নামে সাদা রক্তকণিকার অস্বাভাবিক বাড়ার কারণে রক্তে সৃষ্টি হওয়া এক ধরনের ক্যান্সারকে বলা হয় লিম্ফোমা, যা মূলত লিম্ফ্যাটিক সিস্টেমকে প্রভাবিত করে।
0: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের পাশাপাশি প্রতি বছর 15ই সেপ্টেম্বর বিশ্ব লিম্ফোমা দিবসও পালিত হয়।
1: এটি শুধু দিবস নয়, বরং এটি লিম্ফোমা রোগ সম্পর্কে সাধারণ মানুষ, রোগী ও তাদের পরিবারের মধ্যে সচেতনতা বাড়ানোর একটি আন্তর্জাতিক উদ্যোগ।
0: লিম্ফোমা রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব বোঝাতে, মানসিক ও সামাজিক সহায়তা প্রদানের পাশাপাশি রোগীর জীবন মান উন্নয়ন এবং এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0: প্রিয় উত্তরণ সঙ্গী, শরতের সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে উত্তরণ আয়োজনে প্রথমে রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা। পর্বটি গ্রন্থনা করেছেন আফসানা আক্তার।
1: ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচে এই অবাস্তব কাণ্ডটি ঘটেছিল। ভিক্টোরিয়ার এক ব্যাটসম্যান বল মারার পর সেটি বাউন্ডারির সীমানার কাছে থাকা একটি বিশাল জারা গাছের মন্ডলে গিয়ে আটকে যায়। আম্পায়াররা বলটি হারিয়ে গেছে ঘোষণা করতে রাজি হননি, কারণ বলটি স্পষ্ট দেখা যাচ্ছিল। বোলাররা যখন কোড়াল দিয়ে গাছ কাটার ব্যবস্থা করছিলেন, সেই ফাঁকে দুই ব্যাটসম্যান পিচের উপর দৌড়ে দৌড়ে মোট ৯৪ রান সম্পন্ন করেন। পরে কোড়াল দিয়ে গাছ কাটার আগেই বলটি নিচে নামতে রাইফেল দিয়ে গুলি করে বলটি পাড়া হয়েছিল।
0: ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার জন ব্যাটম্যানের টেস্ট ক্যারিয়ারের গড় ব্যাটিং রান হল ৯৯.৯৪। ১৯৪৮ সালে ওভালের অরিজিনাল পিচে তার জীবনের শেষ টেস্ট ইনিংসে ব্যাটম্যানের প্রয়োজন ছিল মাত্র ৪ রান, যা করতে পারলে টেস্ট ইতিহাসে তার গড় রান ঠিক ১০০ হয়ে যেত। কিন্তু ওল্ড ট্রাফোর্ডের সেই ঐতিহাসিক ম্যাচে ইংলিশ লেগ স্পিনার এরিক হেলিস মাত্র দ্বিতীয় বলে ব্যাটম্যানকে ০ রানে বোল্ড করে দেন, ফলে মাত্র ৪ রানের জন্য ব্যাটম্যানের ১০০ গড়ের অবিশ্বাস্য রেকর্ডটি অধরা থেকে যায়।
1: আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটি রয়েছে মঙ্গোলিয়ার পুরুষ ক্রিকেট দলের নামে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এশিয়ান গেমসের কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নেমে মঙ্গোলিয়ার পুরো দল মাত্র ১০ ওভারে ১ রানে অল আউট হয়ে যায়। দলের ওপেনার ছাড়া বাকি ১০ জন ব্যাটসম্যানই ০ রানে আউট হন, আর সেই একটির রানই এসেছিল একটি ওয়াইড বলের অতিরিক্ত খাত থেকে।
0: ক্রিকেটে ব্যাটসম্যান আউট হওয়ার সবচেয়ে নিখুঁত দৃশ্য হল ক্লিন বোল্ড হওয়া। ২০১৯ সালের মে মাসে আন্তর্জাতিক নারী ওয়ানডে ক্রিকেটে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার একটি ম্যাচে দুই দলের মোট ২০ জন ব্যাটসম্যানের মধ্যে ১৮ জন ব্যাটসম্যানই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন। এটি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের এক ইনিংসে এবং পুরো ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ব্যাটসম্যান বোল্ড আউট হওয়ার এক জাদুকরি ও অনন্য রেকর্ড।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা, আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। কোন জাতি বা গোষ্ঠীর আত্মপরিচয়, ইতিহাস, মূল্যবোধ, জীবনযাপন প্রণালী হল সেই জাতি বা গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত এবং সংরক্ষিত থাকে।
0: সাংস্কৃতিক ঐতিহ্য নির্দিষ্ট জাতি গোষ্ঠীর নিজস্বতা তুলে ধরে, সামাজিক ঐক্য বাড়ায়, পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত একটি সমাজের সমষ্টিগত জ্ঞান ও অভিজ্ঞতার আধার।
1: প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। পর্বটি গ্রন্থনা করেছেন তপস্বী মনির, উপস্থাপন করছেন স্নিগ্ধা সোহানা হক।
2: সোনার খনির দেশ, সাহারা মরুভূমির দেশ, অথবা বলা যায় পিরামিডের এক দেশ হল সুদান। এখানে সোনা যেন প্রকৃতির দান। আবার বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড নাকি এই সুদানে দেখতে পাওয়া যায়। এই সুদানের গ্রামীণ এলাকায় পরিবহন এবং জীবিকার গুরুত্বপূর্ণ এক মাধ্যম হল উট। উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ হল সুদান। এর রাজধানী হল খার্তুম। সরকারি নাম সুদান প্রজাতন্ত্র। জায়গা বিবেচনায় সুদানকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ বলা হয়ে থাকে। এদেশের মুদ্রার নাম সুদানিস পাউন্ড। সুদানের ভাষা হল আরবি। সুদানে মিশরের চেয়ে বেশি পিরামিড রয়েছে, যা মিশরের চেয়ে প্রায় দ্বিগুণ। মিশরের পিরামিডের মতোই সুদানের প্রাচীন পিরামিডগুলো রাজা রানী এবং ধনী নাগরিকদের সমাধি হিসেবে নির্মাণ করা হয়েছিল। নীল নদের জন্য যে মিশর বিখ্যাত, সেই নীল নদ সুদানের পানির প্রধান উৎস। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি দেশ হল সুদান, যার মাঝে বৈচিত্র্যের দেখা মেলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হল সুদান, তাই ইসলাম সুদানের সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রীয় জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। সুদানের মুসলিমদের সামাজিক ও ধর্মীয় জীবনে সুফিবাদের গভীর প্রভাব রয়েছে। 2020 সালের নতুন আইন অনুযায়ী সুদান আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। তাই তো সুদানে এখন সাংস্কৃতিক ঐতিহ্যের মাঝেও বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ঐতিহ্যের নিদর্শন হিসেবে এখানে চোখে পড়ে পিরামিড। সুদানের সাংস্কৃতিক ঐতিহ্য নুবিয়ান, আফ্রিকান এবং আরবীয় নিদর্শনের একটি সমৃদ্ধ মিশ্রণ, যা হাজার বছরের প্রাচীন সভ্যতা এবং ইসলামী সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নীল নদের অববাহিকায় অবস্থিত সুদানে রয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, সূচিকর্ম এবং চামড়ার চোখ জুড়ানো কাজ। বিয়ে এবং আত্মীয়তার সামাজিক বন্ধনের মাঝেও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। ইউনেস্কো স্বীকৃত মেরায়ে এবং জেবেল বারাকালের পিরামিডগুলো ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিখ্যাত হয়ে আছে। সুদানের রাজধানী খার্তুমে সুদান জাতীয় জাদুঘরে হাজার বছরের পুরনো অনেক নিদর্শন সংরক্ষিত অবস্থায় রয়েছে। সুদানের দক্ষিণাঞ্চলে আদিবাসীরা বাস করেন, তাদেরও আছে আলাদা এক সংস্কৃতি। শিল্প ও কারুশিল্পে সুদানেরও আছে বিশেষত্ব। হাতে তৈরি চামড়ার ব্যাগ, গয়না এবং নারীদের রঙিন সুতার পোশাকেও ঐতিহ্যের ছাপ পরিলক্ষিত হয়। সুদানি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হল থোব, আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল জালবিয়া। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা সুদানের বড় দুই ধর্মীয় উৎসব। এছাড়াও এখানে সুফি মেলার আয়োজন করা হয়ে থাকে, যেখানে মিছিল, জিকির এবং হাদরা নাচের প্রচলন রয়েছে। শাম আল নাসিম সুদানের একটি প্রাচীন বসন্ত উৎসব। বিভিন্ন নৃগোষ্ঠী বৃষ্টির শুরুতে এবং ফসল কাটার মৌসুমে গান এবং নাচের আয়োজন করে থাকে। এছাড়া নীল নদের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর নৌকা বাইচ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী হয়ে থাকে। সুদানের নীল নদ অববাহিকায় এবং উত্তরাঞ্চলে পাথরের গায়ে খোদাই করা প্রাচীন চিত্র দেখা যায়। সুদানের শিল্পকলায় আরবি ক্যালিগ্রাফির গভীর প্রভাব রয়েছে। ধর্মীয় পাণ্ডুলিপি অলঙ্করণে যা দৃশ্যমান হয়ে আছে। সুদানি চিত্রশিল্পে মাটির রং যেমন খয়েরি, লালচে এবং তামাটে রঙের প্রাধান্য দেখা যায়, যা সুদানের মরুভূমি ও ভূপ্রকৃতির প্রতিনিধিত্ব করে। শেষ কথায় বলা যায়, সুদানের সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বৈচিত্র্যময়, তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তা বিশ্বের মাঝেও সমাদৃত।
0: শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে। প্রতিজন সৃষ্টিশীল ব্যক্তির সৃষ্টি ক্ষমতা থাকে ভিন্ন ভিন্ন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীর্ঘদিন বাঘহীন বেঁচে ছিলেন।
1: দুরারোগ্য সেই ব্যাধিতে আক্রান্ত হওয়ার আগেই বুঝি কবি অনুভব করেছিলেন তার সৃষ্টিশীলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
0: কবি অনুভব করেন অতীতে তিনি যেভাবে কথা ও সুরে মনের মাধুরী মিশিয়ে সুন্দর সৃষ্টি ফুটিয়ে তুলতেন, তার এখন সম্ভব হচ্ছে না। শিল্পীর সে জাদুকরী ক্ষমতা বা প্রেরণা যেন হারিয়ে গেছে।
1: বসন্ত বা ফাল্গুনের দক্ষিণ হাওয়া ঠিকই বয়ে যায়, প্রকৃতির বাগানে বুলবুলি আসে, কিন্তু কবির মনে আগের মতো আনন্দ জাগে না। বাইরের প্রকৃতি সচল থাকলেও ভেতরের জগৎ উদাস ও রিক্ত।
0: তাই কবি আপন মনে বলে ওঠেন, বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল, কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল।
1: প্রিয় বন্ধুরা, কাজী নজরুল ইসলামের বৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল কবিতাটি শুনবেন কবিপুত্র কাজী সব্যসাচীর প্রগাঢ় উচ্চারণে।
3: বোঝে গিয়ে চাঁদ না দেখে আধারে রাতে বাঁধে কি গেলো চুল, আজ দক্ষিণ হাওয়ায় ফাগুন আনি বুলবুলি নাই গুলিস্তানি, বলে না আর চাঁদকে দেখে বনে বলুন চাঁপার দুল, কি হারালো নাই কি জানো মনে হয়েছে এমন কেন, কোন হৃদয়ের পরশ লেগে হয় না হৃদয় আর দেখো, কথায় সুরে ফুল ফুটাতাম হয় না এখন আর সে ফুল।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, 1895 সালে সর্বপ্রথম বাণিজ্যিক চলচ্চিত্রের প্রদর্শন শুরু হয়। এরপর থেকে দেশে দেশে নির্মিত হয়েছে কত না হাজার হাজার ছায়াছবি।
1: হাজার চলচ্চিত্রের মাঝে কোনো কোনোটি হয়েছে কালোত্তীর্ণ, শিল্প ও নান্দনিক মানে অনন্য, এবং যেগুলোর আবেদন কোনোদিনই শেষ হবার নাই, তেমন ছবিকেই বলা হয় ক্লাসিক সিনেমা।
2: প্রিয় শ্রোতার সঙ্গে ক্লাসিক সিনেমা পর্বে সন্দ্রে তারাভস্কি দ্য মেরো চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানব এবার। পর্বটি গ্রন্থন উপস্থাপনায় সুমিন খান।
0: শ্রোতা বন্ধুরা, আজকের চলচ্চিত্র পর্যালোচনায় আমরা কথা বলব বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কাল্পিক ও রহস্যময় সৃষ্টি মেরো নিয়ে। ছবির পরিচালক হলেন কিংবদন্তি রুশ চলচ্চিত্রকার অন্দ্রে তারকভস্কি। দ্য মিরর এমন একটি চলচ্চিত্র যা প্রচলিত গল্প বলার নিয়ম মেনে চলে না। এখানে কোনো সরল কাহিনী নেই, শুরু থেকে শেষ পর্যন্ত একটি স্পষ্ট ঘটনা প্রবাহ, বরং স্মৃতি, স্বপ্ন, বাস্তবতা, ইতিহাস এবং ব্যক্তিগত অনুভূতির মিশেলে নির্মিত হয়েছে এক অসাধারণ চলচ্চিত্র ভাষা। ছবিটির কেন্দ্রবিন্দুতে আছেন অ্যালেক্সি নামের এক ব্যক্তি, যিনি নিজের অতীত, শৈশব, মা, পরিবার এবং জীবনের নানা মুহূর্ত স্মৃতির আয়নায় ফিরে দেখেন, কিন্তু দর্শক তাকে সরাসরি খুব কমই দেখেন। তার স্মৃতির টুকরো, অনুভূতি এবং সম্পর্কের মধ্য দিয়ে চরিত্রটি ধীরে ধীরে ফুটে ওঠে। দ্য মিরর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কাব্যিক নির্মাণ শৈলী। প্রতিটি দৃশ্য যেন একটি কবিতার স্তবক, কখনো বাতাসে দুলতে থাকা ঘাস, কখনো বৃষ্টি ভেজা প্রান্তর, কখনো বা নীরব ঘরের ভেতর আলো ছায়ার খেলা, সব কিছু মিলিয়ে চলচ্চিত্রটি হয়ে ওঠে এক গভীর আবেগময় অভিজ্ঞতা। তারকভস্কি বিশ্বাস করতেন যে সিনেমা শুধু গল্প বলার মাধ্যম নয়, বরং সময় এবং অনুভূতিকে ধারণ করার এক শিল্প। তেমনি সেই দর্শন সবচেয়ে শক্তিশালীভাবে প্রকাশ পেয়েছে। এখানে দৃশ্যগুলো অনেক সময় ব্যাখ্যার চেয়ে অনুভব করার বিষয় হয়ে ওঠে। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইতিহাসের উপস্থিতি। ব্যক্তিগত স্মৃতির পাশাপাশি সোভিয়েত সমাজ, যুদ্ধকালীন সময় এবং সামাজিক পরিবর্তনের নানা প্রতিফলনও চলচ্চিত্রটিতে দেখা যায়। ফলে এটি শুধু একজন মানুষের স্মৃতিচারণ নয়, বরং একটি সময়ের প্রতিচ্ছবিও। সিনেমাটিতে মার্গারিটা তেরেখোভা মা এবং স্ত্রীর ভূমিকায় অসাধারণ সংবেদনশীলতা নিয়ে উপস্থিত হয়েছেন। তার অভিনয় ছবির আবেগকে আরও গভীর করেছে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা বলে বিবেচিত। সাদা কালো, রঙিন এবং সংবাদচিত্রের ফুটেজের মিশ্রণ এক অনন্য ভিশন অভিজ্ঞতা তৈরি করেছে। প্রতিটি ফ্রেম যেন একটি চিত্রকর্ম। যারা রহস্য, অ্যাকশন বা সরল কাহিনী খুঁজবেন, তাদের কাছে দ্য মিরর ধীর গতির মনে হতে পারে, কিন্তু যারা সিনেমাকে একটি শিল্প মাধ্যম হিসেবে অনুভব করতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। এই চলচ্চিত্র আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের পরিচয় গড়ে ওঠে তার স্মৃতি, সম্পর্ক এবং অতীতের অভিজ্ঞতা নিয়ে। আমরা আসলে আমাদের স্মৃতিরই এক সমষ্টি, আর সেই কারণে দ্য মিরর আজও বিশ্ব চলচ্চিত্রের এক অনন্য শিল্পকর্ম, যা শুধু দেখা নয় অনুভব করার সিনেমা। এটি এমন একটি চলচ্চিত্র যা প্রতিবার দেখলে নতুন অর্থ খুঁজে পাওয়া যায়।

0: শ্রোতা শুনলেন ক্লাসিক সিনেমা। জীবন এক বহত নদীর মতো, নদীর যেমন কোনো কূল কিনারা পাওয়া যায় না, তেমনি মানুষের জীবনও অন্তহীন দুঃখ কষ্ট অবসাদে ভরা।
1: নদীতে যেমন জোয়ার ভাটার খেলা চলতে থাকে, তেমনি মানুষের জীবনেও সুখ দুঃখের পানা বদলের নিরন্তর বহমান চারা ধারা।
0: মাটির কুলে খাঁটি মানুষ পল্লীগীতিটি শুনবেন ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে। গানটি লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, সুর করেছেন আনোয়ার জাহান নান্টু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে নিরাপদ ও সুস্থ থাকুন এই প্রত্যাশা শেষ করছি আজকের উত্তরণ।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানী
0: এবং আমি সেলিনা আক্তার শৈলী, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ রেজা,
1: তত্ত্বাবধানে জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শৈলা আক্তার। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

সময় তারা নিজেদের চেষ্টে প্রমাণ দেওয়ার সুযোগ পাচ্ছে। প্রতিটি শিশু জীবনের অদ্ভুত আকাশ সম্ভাবনায়

인정을 내리고 주시고 예수님의 나라의 지키시라 이시라고 예수님

0: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
1: খাদ্যভাণ্ডার কর্মসূচি আমরা গতকাল জানিয়েছিলাম যে সংখ্যাটাকে 55 লাখ দরিদ্র মানুষের জন্য করা যায়। দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ সুষম খাবারের জন্য তারা সঠিকভাবে ভিটামিন মিনারেলস পান না, এই পুষ্টি চালের মাধ্যমে সেটা হতে পারে, এটার আওতা ক্রমাগত বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় আপনারা জানেন, বিশেষ করে আমাদের ব্যাটারি চালিত যেসব রিক্সা আছে সেগুলোতে এক ধরনের অবৈধ শ্রমিকই আছে, তাদের 80% বিদ্যুৎ সমিতি দেশব্যাপী তাদের মোবাইল ভোট পরিচালনা করছেন। 31 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর মানে 2 সপ্তাহে এই কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 11,188 অভিযান পরিচালনা করা হয়েছে, 7টি মোবাইল ভোট ছিল, 623টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা বাবদ 1,28,68,091 টাকা আদায় করা হয়েছে। এবং অবৈধভাবে নেয়া বিদ্যুৎ সংযোগের 623টি বিচ্ছিন্ন করা হয়েছে, জরিমানা বাবদ মোট 1,28,68,091 টাকা আদায় করা হয়েছে। এই অভিযান কন্টিনিউ করবে। একইভাবে ডেসকো কাজ করছে, তারা 30টি অভিযান পরিচালনা করেছে, 21টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে, 2টি মামলা দায়ের করা হয়েছে এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছে। নেসকো অন্যান্য যত কোম্পানি আছে প্রত্যেকে টাকার মতো করে অভিযান পরিচালনা করছেন। সামগ্রিক যে তথ্য সেটা হচ্ছে, অভিযান পরিচালনা করা হয়েছে 374টি, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে 258টি, মামলা 57টি, অঞ্চল ভিত্তিক যে বিভাজন আছে সেটা চলছে। স্থানীয় সরকার কেন্দ্রীয় উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দলে 3 মাস ব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা ডেঙ্গুলারি যা যা করেন এরকম সময়ে মুক্ত জলাশয়ে মৎস্যপোনা অবমুক্ত করা, জেলেদেরকে কার্ড বিতরণ করছেন, মৎস্য আইনের অধীনে যা যা করার কথা, যেমন যেখানে অবৈধ মৎস্য আহরণ হচ্ছে, যেখানে অবৈধ জাল ব্যবহার করা হচ্ছে, সেখানে একটা স্পেসিফিক ডেটা আছে, ওই 1 সপ্তাহের মধ্যে তারা কি কি করেছে সেটা আপনাদেরকে আমাদের দিয়ে দেওয়া হবে। এই কাজগুলো তারা নিয়মিত করে যাচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কাঠিখাট বরাদ্দের নগদায়নের পরিমাণ 80% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন টেকসই প্রকল্প যেমন গ্রামীণ রাস্তা সমূহ টেকসই করার জন্য হেলিবন, সিসি, কংক্রিট এবং ওয়াটার বাউন্ড মেকাডাম এসবের কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আপনারা দেখেছেন যে ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। একটা জাতির ইনোভেশনকে এনকারেজ করা দরকার, এই পৃথিবীতে এখন এমন দিকে চলে যাচ্ছে যে রুটিন কাজ করার যে সব ভবিষ্যৎ আছে সেটা কমে যাচ্ছে, তো আমরা ইনোভেশনকে এই সরকার এনকারেজ করছে।
0: আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে হাত ও কণ্ঠস্বর উঁচু করা, আলোচনামূলক গণতন্ত্রের মাধ্যমে নাগরিকদের অংশীদারিত্ব ও মালিকানা নিশ্চিত করা। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সভাকক্ষে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 2026 উপলক্ষে টিআইবি আয়োজিত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন,
2: আজকে আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পাচ্ছি, যেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, যেখানে অনেকটা সরকার রাষ্ট্র পরিচালনা রয়েছে যা ক্ষমতার উৎস জনগণ। তখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে যখন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার রাষ্ট্র পরিচালনা থাকে। এই গতকাল 7 মাসের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটিবারের জন্য কিন্তু কখনো আমরা দেখিনি মানবাধিকার লঙ্ঘনের বিষয় ঘটেছে, কোথাও রাষ্ট্রীয় মানবাধিকার গুম হয়েছে, খুন হয়েছে, কোথাও আমরা দেখিনি এক্সট্রাজুডিশিয়াল কিলিংস হয়েছে, কনস্টিটিউটিভ ডেথ হয়েছে। রাষ্ট্রীয় মানবাধিকার কখনো বিরোধী দলের মত বা পথকে বা ধর্ম আদর্শকে বা মূল্যবোধকে হরণ করা হয় নাই। আমরা দেখছি ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা। আমরা অনেকটা বাংলাদেশ সবাই মিলে চেয়েছিলাম, যেখানে আমাদের রাজনৈতিক দর্শন বা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো। আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশে গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে আমাদের ভিন্ন রাজনৈতিক আদর্শ থাকতে পারে, যেখানে আমাদের ভিন্ন রাজনৈতিক দর্শন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। জাপানে আমি বলছি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থভাবে আরো সবচেয়ে বড় অগ্রাধিকার। এই যে ভিন্ন মত পদ এবং রাজনৈতিক দর্শনকে একসাথে রেখেও আমরা দেশের স্বার্থকে, দেশের সার্বভৌমত্বকে সবার আগে প্রাধান্য দিচ্ছি, এটাই কিন্তু গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে সবাই তারা উঠতে গিয়েছেন। আর জুলাই গণ অভ্যুত্থান যদি আমরা দেখি, এখানে অনেক তরুণ তরুণী ভাইগুলো রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল ছিল না, এটা নির্দিষ্ট কোনো আদর্শ বা মতের মানুষ ছিল না, এটি ছিল পুরো ঐক্যবদ্ধ বাংলাদেশের গণতন্ত্র কর্মী প্রতিটি মানুষ, যারা জনগণের অধিকারে বিশ্বাস করত, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত, যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করত। এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছিল যেখানে গণতন্ত্র কর্মী প্রতিটি রাজনৈতিক দল এবং গণতন্ত্র কর্মী প্রতিটি ব্যক্তি, গোষ্ঠী, সংগঠন সবাই এক হয়ে নিয়ে এসেছিল একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে, যে এমন একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব যেখানে রাষ্ট্রীয় মালিক জনগণ, এমন একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব যেখানে ক্ষমতা উচ্চ জনগণ, এবং এমন একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব যেখানে যে সরকার আসে তারা জনগণের প্রতি জবাবদিহীন লোক হয়, স্বচ্ছতা থাকে। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করে চলেছে বর্তমান বিএনপি সরকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে, জনগণের পাশে থেকে আমরা আমাদের এই আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে যে মূল প্রতিপাদ্য রয়েছে, যে মূল প্রত্যাশা যারা রয়েছে সেটাকে আপন করবো। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে নির্বাচনের প্রতিশ্রুতির আলোকে আমরা মানবাধিকার নিশ্চিত করবো, বাক স্বাধীনতা নিশ্চিত করবো, আইনের অনুশাসন নিশ্চিত করবো। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে সত্যিকার অর্থে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক সুবিচার থাকবে। এমন একটা বাংলাদেশ যেখানে জীবনে সফল হওয়ার জন্য, জীবনে ভালো কিছু করবার জন্য কাউকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করতে হবে না, প্রত্যেকে যার যার মেধার উপর ভিত্তি করে বিশ্বমুখী ভাবে সফল হওয়ার রাষ্ট্রের কাছ থেকে, রাজনীতির কাছ থেকে, সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সর্বোচ্চ অধিকার থাকবে।
0: বিশেষ অতিথি বক্তৃতায় বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এমপি বলেন,
3: আমাদের অধিকারের প্রশ্ন যখন বলবেন, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তখন পশ্চিমা বিশ্ব যেমন একদিকে রাজনৈতিক অধিকার গুলোকে প্রাধান্য দিল, সেরকম ভাবে যারা সমাজতান্ত্রিক বিশ্ব ছিল তারা মানুষের অর্থনৈতিক অধিকার গুলোকে প্রাধান্য দিল। বাংলাদেশের সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় যেটা সম্পদ, আমরা রাজনৈতিক ভাবে অসম্ভব সক্রিয়। আপনি যে কোনো চায়ের দোকানে যান, আপনি রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন, আপনি রিক্সা চালকের সঙ্গে কথা বলেন, কি রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন। এটা একটা খারাপ দিকও আছে, আমাদের কৃষি বিদ্যায় রাজনীতি নিয়ে যাচ্ছেন, আমাদের যারা চিকিৎসক তারাও রাজনীতি নিয়ে যাচ্ছেন, আমাদের আইনজীবীরা রাজনীতি নিয়ে যাচ্ছেন। কাজে সবকিছুর মধ্যে একটা আমরা যেটাকে বলি ভারসাম্য রক্ষা করার একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো সেভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ আমার দিকে এগিয়ে যাবে ডিসকোর্স বা আমাদের আলোচনার মাধ্যমে একটা দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে জিনিয়ে রাখতে হয়। তো আমরা সবসময় যদি আলোচনার মধ্যে থাকি এবং আমরা সবাই যদি আলোচনা করি ভাব প্রতিক্রিয়া এবং আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে বাংলাদেশ ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশকে জিততে হবে তাহলে পরে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনে সমস্ত সমস্যা যেগুলো আছে এগুলোকে কিছু উঠে সামনের দিকে বাংলাদেশ ওরকম একটা দেশ হবে যখন সারা পৃথিবী থেকে বাংলাদেশকে উদাহরণ দেওয়া হয়েছে।
0: আজ সকালে রাজধানীর শ্রীডপ মিলনায়তনে ক্লাইমেট ডিপ্লোমেসি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমপি বলেন,
4: বাংলাদেশের স্ট্যান্ডটা তুলে ধরবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই কপ যেটা হবে নভেম্বরে যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করার কথা আছে সেখানে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা এনভায়রনমেন্ট মিনিস্ট্রির সাথে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছি। আমরা এই কপে আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশ এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের এই ধরনের ক্ষতি হচ্ছে বা হবে যেটা বাংলাদেশ রেসপন্সিবল না, বাংলাদেশ এই ক্ষতির কারণ না, কিন্তু এটা এই জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। বিভিন্ন বড় বড় দেশ কিন্তু এখানে এগিয়ে আসতে হবে, সেই ইউনাইটেড ফ্রন্টেই যেন থাকে ভবিষ্যতে সেটা বাংলাদেশ তুলে ধরবে এবং জলবায়ু যে অর্থায়নটা হয় সেই অর্থায়নটা যেন একেবারে লোন আকারে না হয় গ্রান্ট আকারে হয়, আমাদের একটা পয়েন্ট থাকবে এবং বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় কপ 31 যে কনফারেন্সটা হবে সেখানে জুট এবং জুট প্রোডাক্ট অ্যাজ এ বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে আমরা তুলে ধরবো, যেটার উপকারিতা অনেক জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষাপটে। সেই জায়গাটাই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে অর্ধেকের বেশি কিন্তু নারী এবং শিশু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের এই কপের পয়েন্ট যেটা আমরা তুলে ধরতে চাচ্ছি যে আমাদের কোনো জলবায়ু পরিবর্তনের কারণে যেই ন্যাচারাল ক্যালামিটি হয় সেটাতে সবচেয়ে বেশি দুর্ভোগ, সবচেয়ে বেশি ভিকটিম হয় আমাদের নারী এবং শিশুরা, যারা আমাদের অর্থনীতি বেশি পপুলেশন। তাদের জন্য আমাদের করণীয় কি, আন্তর্জাতিক কমিউনিটি তাদের জন্য কি করবে, এটাই কিন্তু আমরা বিশেষভাবে তুলে ধরব।
0: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও।

0: একটি নদীর দুটিতে সমান্তরাল অবস্থান, আকাশের বুকে আলো আর অন্ধকারের উপস্থিতি চলমান সময়ের সাথে। মানুষের জীবনে অসংখ্য দৃশ্যমান আর অদৃশ্য যোগাযোগ সংযোগ করে ওঠে। কাছে বা দূরে কিছু মানুষের সঙ্গে সংযোগ থেকে গভীর হয়ে বন্ধন তৈরি হয়।
1: বাংলাদেশ বেতারের বিভিন্ন আয়োজনে তথ্য আর বিনোদনের পরিবেশনায় বড় অংশে থাকে গান। গান থাকে, গানের বিরতিতে কথা, দিনে একটা সময় ভাগ করে না, অনেকটা অভ্যাস হয়ে যায়। কখনো কাজের ফাঁকে, কখনো একা বসে, কখনো পথ চলতে চলতে, পাশে থাকা নির্ভরতার বন্ধু, প্রিয় গান আর বাংলাদেশ বেতার।
0: আমন্ত্রণ সবাইকে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা নিবেদিত আন্তঃবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন থেকে।

0: বিশেষ জুড়ে শ্রোতা মনে কথায় গানে তৈরি হওয়া বন্ধন আরও গভীর, আরও আন্তরিক হয়ে উঠুক দিনে দিনে, এমন প্রত্যাশা থাকে প্রতিটি আয়োজনের সাথে।
1: ট্রেনের যাত্রায় কত মানুষ আসে, কত মানুষ চলে যায়, কেউ একই স্টেশনে নেমে যায়, কেউ চলে যায় অনেক দূরে। আলাপ পরিচয় হলে, আড্ডা জমে গেলে সময়টা দ্রুত কাটে। কখনো হয়তো দুটো কথা হয়, চোখাচোখি হয়, কিংবা কোনো কথাই হয় না, তবু সেই অল্প সময়টুকু কখনো কখনো মনে থেকে যায়।
0: এখানে ভেসে আসা কোনো গান, কবিতা বা কথোপকথন এই ট্রেনের কামরায় পরিচিত হওয়ার মতোই। মনের কোনো রয়ে যায় কিছু সময় এক পশলা ভালো লাগার এক লহমার স্মৃতি।
1: আজকের প্রথম গানের শিরোনামে আছে এমন মুহূর্তের গল্প, চলার পথে হঠাৎ দেখা, আর সেই দেখা থেকেই অনুভূতি। মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে সেদিনের ট্রেনে দেখা, কথা ফজলুল হক সিদ্দিকী, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।
2: Yeah.

0: গান শেষ হয়ে গেলে গানের পরের কথাটুকু যেন সেই সুরেরই একটা অংশ। এভাবেই শ্রোতা আর বাংলাদেশ বেতারের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য যোগাযোগ। সেই যোগাযোগ আমাদের কাছে বন্ধন, কিছু অনুভূতি আছে নিজের অজান্তেই সঙ্গে থাকে, যেমন শ্বাস থামিয়ে রাখার কথা মনে থাকে না, তবু তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করা যায়।
1: আমার শ্বাসের সাথে যখন মনির খানের কণ্ঠে এই গানটির কথা লিখেছেন সুব্রত পাল, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: ভালোবাসার চর্চা সম্পর্ককে গভীর করে। যত্ন, বিশ্বাস, বোঝাপড়া এসব দিয়ে ভালোবাসা ধীরে ধীরে তার পূর্ণতা খুঁজে নেয়। কেউ ভালোবাসাকে চিনতে সময় নেয়, কেউ বুঝে ওঠার আগেই তাকে হারিয়ে ফেলে।
1: কেউ আবার ভালোবাসার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও অন্য কোনো ব্যস্ততায় অন্য দিশায় এগিয়ে যায়। তবু ভালোবাসা তার নিজস্ব আলো নিয়ে থেকে যায়, কখনো মনে, কখনো স্মৃতিতে, কখনো একটি গানের কথায়।
0: যে সম্পর্ক কাছে টানে, সেই একই সম্পর্কের ভেতরেও কখনো কখনো দূরত্ব তৈরি হয়। দুজন মানুষ পাশাপাশি থেকেও নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই দূরত্বেরও ভাষা আছে, সুর আছে।
1: আমাদের এবারের গান এক পাশে আমি এক পাশে তুমি, শিরোনামটি যেন সেই দুই প্রান্তের গল্প বলে। কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে শুনব গানটি। কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ইবনে খালদুন রাজন।

0: জীবন আমাদের কত কিছু দেয়, আবার অনেক কিছু সরিয়েও নেয়। সময়ের সঙ্গে বদলে যায় ঘর, মানুষ, সম্পর্ক, প্রয়োজন, তবে ভালোবাসা থেকে যায় মনে, কিছু বিশ্বাস, কিছু স্মৃতি, কিছু মানুষের উপস্থিতি, যেগুলোকে কখনো হিসেবের মধ্যে ফেলা যায় না।
1: তখন মনে হয় জীবনে যা কিছু অর্জন করেছি তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল কারা পাশে ছিল, কার জন্য মন কেঁদেছে আর কার ভালোবাসা আমাদের মানুষ করে রেখেছে। জীবনের চেয়ে দামি হয়তো সেই মানুষগুলোই, সেই সম্পর্কগুলোই, যাদের মূল্য বোঝা যায় হৃদয় দিয়ে, হিসাব দিয়ে নয়।
0: চেনা মুখ অচেনা হয় সময়ের ব্যবধানে, কিছু মুখ আঁকা থাকে মনের গভীরে, বহুদিন পর দেখা হলেও মাঝের সময়টা শূন্যতা তৈরি করে না, অনুভূতির নরম মেঘে শব্দের ভেসে চলা, সময়ে বয়ে যাওয়া। এবার রিজিয়া পারভিনের কণ্ঠে জীবনের চেয়ে দামি এই গানটি শুনব। গানের কথা লিখেছেন খুরশেদ আলম মানিক, সুর করেছেন রফিকুল আজিজ।

0: সময় তার নিজের নিয়মে এগিয়ে যায়, কিছু সুর রেখে যায় আমাদের সঙ্গে। মেঘ ভাঙা জলের মতো যতই অশ্রুর বাঁধ ভাঙুক, প্রাণের গান জয়ী হবেই। সময়ের সব পরীক্ষা উত্তীর্ণ হবে সাফল্যের সাথে।
1: কিছু প্রাণ বাজি রাখে নিজের সর্বস্ব, জিতে যেতে চায়। দিন শেষে অবসরে চোখ আবার ফেরে প্রকৃতিতে, ঠিকরে পড়া জোছনা আর স্নিগ্ধ মাধবী রাতের আদুরে নরম বাতাসটুকু স্মৃতির পাতায় জায়গা করে নেয়।
0: সময়ের শব্দ কেউ শুনছে, কেউ ঘুমের মাঝে স্বপ্নের জাল বুনছে, কেউ কেউ এরই মাঝে প্রাণের ক্ষণ গুনছে। মায়ের মানুষ মায়ের বাঁধন চিনে থাকুক জড়িয়ে।
1: টুকরো ভালোবাসার বিনিসুতোর মালায় ধরা পড়ুক হরেক রঙের পাপড়ি।
0: আজকের আয়োজন থেকে বিদায় নেব।
1: ভালো থাকুন, নিজের সময়টুকু ভালোবাসুন,
0: প্রিয় গানগুলোকে সঙ্গে রাখুন, বন্ধন গভীর হোক প্রতি প্রাণে।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তর্জাতিক সঙ্গীতানুষ্ঠান বন্ধন এখানে শেষ হল। আজ শুনলেন বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম কেন্দ্রের গান। গ্রন্থনায় লায়লা আরিয়ানী হোসেন, উপস্থাপনায় লায়লা আরিয়ানী হোসেন ও মোহাম্মদ ইসাক, এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে। খেয়ালে কলাবতী রাগ পরিবেশন শুনবেন শিল্পী সুমনা বর্ধন। তবলায় সঙ্গত করেছেন সাধন কুমার বিশ্বাস।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে খেয়ালে কলাপতি রাগ পরিবেশন শুনলেন। শিল্পী ছিলেন সুমনা বর্ধন, তবলায় সঙ্গত করেছেন সাধন কুমার বিশ্বাস। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী নাসরিন আক্তার বিউটি। গানের কথাগুলো সাজিয়েছেন সাইফুল ওয়াদুদ জায়গিরদার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

শুনছেন দেশের গান। এবার শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি, গীতিকার এস এম হেদায়েত, সুর করেছেন লাকি আখন্দ।

শুনছেন দেশের গান। এবারে শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: দেশের গান শুনলেন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিল আহমেদ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ পুনর্গঠন, গণতন্ত্র শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সিলেট নগরভবন প্রাঙ্গণে সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে বিজয়ের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অবস্থা টিকিয়ে রাখা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দল সবাইকে একসাথে কাজ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো বিষয়ে দ্বিমত থাকলে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কীভাবে দেশকে ভগ্নস্তূপ থেকে গড়ে তোলা যায়। এ সময় রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, এটি বিশ্বের জন্য উদাহরণস্বরূপ। তিনি সিলেটের পর্যটন শিল্পে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এর আগে দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহে ও হজরত শাহ পরান রহমতুল্লাহে আলাইহে এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন। এ সময় রাষ্ট্রপতি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাতারা বেগম এ সফরে তাঁর সাথে ছিলেন। এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনা পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনা সদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলেও আশ্বাস দেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন, তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরি ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টু এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান ছাড়া বাকি পাঁচ আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে বিক্রিলব্ধ অর্থ জুলাই শহীদ ও আহতদের পরিবারের মাঝে বিতরণ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তিনি বলেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের সক্ষমতা মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দুই দেশের সম্পর্ক সহযোগীকরণের স্বার্থে ভারতের পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের এই অবস্থানের কথা জানান। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯৩ জন। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কাদি দেলোয়ার হোসাইন সরকার। পথপাথীয় অনুষ্ঠানে মৃত্যু ও পরকালীন প্রস্তুতি সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ সারিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন যাত্রা অনুষ্ঠান উপহার, রচনা বজলুল করিম, প্রযোজনা আব্দুল আজিজ। FM অনুষ্ঠান FM 90 MHz রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক চিঠি এলো মন শুনে গেল, রচনা দিলরুবা বেগম, প্রযোজনা মাহবুবুর রহমান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 37.5°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 24.5°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:63%, সন্ধ্যে 6:63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:45, সূর্য অস্ত যাবে 6:01। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শেষ হলো মিশ্রগানের অনুষ্ঠান রংধনু। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্জে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান শোনাব সালমা জাহানের কণ্ঠে। কথাগুলো সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

শুনলেন সিয়াজ রামের কণ্ঠে, আরবি গান শুনলেন ইয়ার টাপ টাপ। শ্রোতা বন্ধুরা শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারা অনুষ্ঠানে। এবারে শোনাব নগরবল ব্যান্ডের পরিবেশনায় লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া, এই গানটি।

লেটিফা হেলেনের কণ্ঠের এই লালন গীতির সঙ্গে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারার আজকের আয়োজন। শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্সে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সুমন রাহাত।

শুনলেন নজরুল সঙ্গীত, শুনছেন নিশুতি অধিবেশন, প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি দেলোয়ার হোসাইন সরকার। পথপাথে অনুষ্ঠানে মৃত্যু ও পরকালীন প্রস্তুতি সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বিএনসিসির অনুষ্ঠান দৃপ্ত শপথ বেলা 11:05। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শুনলেন পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা সকাল ছটা
1: আজ বুধবার পহেলা আশ্বিন 1430 বঙ্গাব্দ চৌঠা রবিউল সানি 1448 হিজরি 16 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ আজ পহেলা আশ্বিন হল শরৎকালের এক স্নিগ্ধ ও সুন্দর দিন। এদিনে মৃদু বাতাসে হিমের ছোঁয়া এবং প্রকৃতির এক নতুন রূপ দেখতে পাওয়া যায়। হ্যাঁ প্রিয় শ্রোতা, এমনই সময় আপনাদের সবার প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েব 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে
0: ফরিদা আক্তার রুমা এবং মোহাম্মদ সিজুল ইসলাম।
1: প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
0: শারমিন রহমান।
2: অধিবেশন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 117 আয়াত থেকে 120 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।